আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। সেই সঙ্গে আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাচ্ছে আমাদের অনুষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 14ই আষাঢ় 1948 শকাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 54 মিনিট হয়ে 45 সেকেন্ড।

আকাশ বাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মহাভারত থেকে পাঠ, সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ং নিখরাং, সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ, 7:40 শুনবেন ককবরক সংবাদ, সকাল 7:45 থাকছে অভিজ্ঞাপন, সকাল 8:40 কচিকাচাদের অনুষ্ঠান কাকলি, সকাল 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, সকাল 9:15 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীকণ্ঠে, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11:00 বাংলা ছবির গান, বেলা 12:00 বুখুরি বদল, বেলা 12:30 থাকছে খানিমারি, বেলা 12:55 চাষের কথা, আজকের বিষয় জৈব সার, বেলা 1:05 অঙ্গনায় আজ শুনবেন আলোচনা, বিষয় বর্ষায় নিজেদের সুরক্ষিত রাখতে কি করণীয়, আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর রণিতা ঘোষ, দুপুর 1:40 লোকগীতি শিল্পী স্বপ্না চক্রবর্তী, 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

0: యూహి జానాతి సహస్రే సోస్తి నాస్తి చ యూహి దిష్టముపాసీత నిర్విశేషసుఖం స్వపేత్ అవసీదేత్ సదుర్బుద్ధిరామూఘత ఇబోదకే తిలే తైలం గవిక్షీరం కాష్ఠే పావకమంతత ధియా ధీరో విజానీయాద్ ఉపాయం చాస్య సిద్ధయే ఇష్టాపూర్తఫలం నస్యాన్న శిష్వ న గురుర్భవేత్ పురుషకర్మ సాధ్యేషు స్యాచ్చేదయమకారణం కర్తృత్వాదీవ పురుషకర్మ సిద్ధౌ ప్రశస్యతే అసిద్ధౌ నింద్యతే చాపి కర్తా నాసీత్ కథంతిహ అసంభవేత్ తస్య హేతు ప్రాయశ్చిత్తం తు లక్షయేత్ కృతి కర్మణి రాజేంద్ర తథా నిణ్యమవాప్నుతే అలక్ష్మీరాభిషత్తేనం శయానమలసంగనరం నిస్సంశయంగఫలంగలబ్ధ్వా దక్షో భూతిముపాసతే এ জগতে জ্ঞানবান ব্যক্তিকে অবশ্যই কর্ম করতে হবে। কর্মহীন হয়ে শুধু জড় পদার্থ বাঁচতে পারে, অন্য কেউ পারে না। কর্ম করো, অবসন্ন হয়েও না, কর্মের বর্মে দেহ আবৃত করো। সহস্র মানুষের মধ্যে কর্মে অভিজ্ঞ কয়জন আছেন? দৈবের প্রতি নির্ভর করে যে মানুষ নিষ্ক্রিয় হয়ে সুখে ঘুমিয়ে থাকে, জলের মধ্যে কাঁচা ঘটের মতো সে মিলিয়ে যায়। বুদ্ধিমান মানুষ তিলের মধ্যে তেল, গাভীতে দুধ এবং কাঠের ভিতরে যে আগুন আছে বুদ্ধি দিয়ে তা আবিষ্কার করেন, তারপর ঐসব বস্তু লাভ করবার জন্য উপায় স্থির করেন। যজ্ঞ প্রভৃতি ইষ্টকর্ম এবং পুষ্করিণী খনন প্রভৃতি ফলের প্রতি মানুষের পুরুষকার যদি কারণ না হতো, তবে এসব কাজে কেউ প্রবৃত্ত হতো না, কেউ শিক্ষক বা কেউ ছাত্রও হতেন না। ফল লাভে মানুষেরই কর্তৃত্ব আছে বলি কর্মের সিদ্ধি হলে মানুষের প্রশংসা হয়, তেমনি কর্ম ব্যর্থ হলে মানুষেরই নিন্দা হয়। কাজ করেও কোনো কোনো ক্ষেত্রে ফল হয় না বটে, কিন্তু তার কারণ কর্মের ত্রুটি। সে ত্রুটি দূর করলে ফল হয়, আর নিপুণভাবে কাজ করেও যদি ব্যর্থতাই লাভ হয়, তবু মানুষ কর্তব্য সম্যক পালন করেছেন এই ভেবে প্রসন্ন হতে পারেন। আলস্য ভরে শুয়ে থাকা মানুষের মধ্যে অলক্ষীর আবির্ভাব ঘটে। নিরলস ব্যক্তি কিন্তু নিঃসংশয়িত ফল অর্জন করে মঙ্গলে অভিষিক্ত হন।
1: আজ সুভাষিত অনুষ্ঠানে শুনলেন মহাভারত থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানখানি শুনুন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে। আমাদের আজকের আসরের শিল্পীরা ছিলেন পান্নালাল ভট্টাচার্য, কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

যতনন ফুংকাহাম তেই লামসগো তিনি হায়ুংনি খরাং পান্ডাও তিনি পক্তিশাল তালিয়ং তালনি শাল চিবড়ে শালমারি চিবড়েরা থামচিবা তিপ্রা বিশি জুলাই তালনি শালবা শালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নেইরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার শাসাই নেইরা দক চিচুকু কিলোহার্স এবার সারাশ পয়েন্ট দক মেগাহার্য ও পান্ডা এম তেই এফ এম নিবুখাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ্গ পান্ডানি পৈলাওনো খালায়ানো ককাহাম তিনি ককাহাম ঘা মাদার তেরেসা সালাংমা কক্রক নং নুকজাক টংনাই বড় রকনো হামজাক মানিয়া হিনকে নুকজাক ইয়া ঈশ্বরন বাহাইকে হামজাক নাই তুমুং নং বরকন আমজকনা থাঙ্কে হামজাকনা নি জরামান গেলাক উফিলেই বেচাদি খাকতর তেই ক্রাক ইংদি বেবাক বারজা শাকনি আগ তিসাই নাহারনা নিওয়ান সুকমুং সনামদি হাইখেসে নুকনাই বেবাক সামুঙ্গ নং কপলাই তুমুং নং খরক সারা বরকন এবার একশো জন বরকন চারি উই মায়াহিনকে খরকসান ফানো চারি দি নং যেখিনি ফানো বেচাদি হামজাকমানো বীর দি যেতেই কেব নি আরো ফাই খা খামই কিফিলিয়া তৈখে টং কচাং কাইসা মণিমানি বিশিংতিসে চেংজাগ যত বরক সামুং কতর খ্লাইমাইয়া ফিয়া সামুং চিকন রকলে হামজাকমানি বিশিংতেই খ্লাইমানো সাইসুংতেই মুচুংয়াহিনেই ওয়ানসুকমুং ওঙ্কা যত্তনি সাই কিরিমা সিসা বিগ্রা এবা গরৈ খেনাবাইকা মাদার তেরেসানি সালাংমা কগ্রক

0: আউ কি সঙ্গ জাই থাক জরা নি কক্র কিসার সাইমান লাইন 1788 বিশি ও তিন তিনি হাই সালন কলকাতা ও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নি কাইসা আ জাগা ও খকমানি তে ডাকাত খাইমানি অবাহাইন তৈ কাইসা সানা থাকা বিচার খাইমানি আবন তৈ সৈজাক বাই বাইকে খাইনা নাম আবন তৈ খাতেজাক দমানি আও তে হাই নাই তিনি তেহাইনি সালান চিনি ভারত হাকতর নি বেলাখেন চিনি জাক নাই পলিটিশিয়ান এবার খাইবা লোক জনশক্তি পার্টি নি সংসাফাং রামবিলাস পাশওয়ান তিনি আচাইমানি সাল তে 1947 বিশিব তিনি তিনি সালানো ব্রিটিশ পার্লামেন্ট ভারত নি স্বাধীনতা আইন আবন তৈ পুইলা আবন খোর্জা জাগ তে আপনি বিশিংতেই ন ভারততেই ভারত নি অবাহাইকে লামা সামের যাব তে হাই নাই 1982 বিশিও হায়ুং গনাং গৈসিনি জাকনাই দ্রুপদী রুচাপমুং গরং তে সুফিনি রুচাপনাই গরং হজরত ইনায়াত খান নি হানায়াকারি থাংমানি শাল আও আবনকারী ফানো জে বেজুস ফাউন্ডিং এবাখাইবা জে অ্যামাজন সংসানাই 1994 বিশিও সংসা ওরি মানে জে বেজুস তে আবনকারী ফানো আলজেরিয়া বরকনি টংকচাং অবাহাইকে ফ্রান্স বাই শেকাগিনা হামানি 1962 বিশিও আউকে সঙ্গ আসক জরা সাইমান লাইখা তিনি সাল তাম তাম পাতিখা আও গাঙ্গে সঙ্গ অজরাও তে সাইমান লাইন সাকামগ্রানি ফাইসিংগো
1: আও
0: থাকলায়ন তামহিন আও গাকে তিনি অজরাও যাইমা লাইন টাইফয়েড বেমার ডাক্তার বেলাখেন

tungui tongmani jorat te o jebe marangmani tui rokno tui nongo sana thakangkai boma haike jeng puila bini lokkhon nukjak himani lumani aba haike salkadik jora romui bare ui tongmani bokrok samani kachangmani te okhuya angmani bahok samani aba hairok nungmani bisingti kuchukmani te bekreng rok samani bisingti bo obemar no nukjagai tongo Gangai or Bemar Mani Bahake Titamni Bagi Hinkai Type bacteria abonga typhoid ni kaisa rook abakab bemarno puila a stristic live. Abahakeno chini bohokni bishingo je bemar sung nugzang money, te trukhe bari mani sung abobo nugzagitong. Ebakaba or bemarno sung tomungno kahamke naiko liangke. Sung bom hai ung himani, kabangma jung jalungi tango, bronchitis, pneumonia, our high rock nibo, kabangma hama hortanio, jung jal nuksaki tong. Tay, and beckering rock nibo, sung jung jal nuksago, te abono carifano chine, hard dog nibo beman nuksago, abono carifano, te bokabangma jung jaluk, sung nuksaman nuksago. Tay obono, beman kanka, sung pulano, doctor nitanio tangi, sung najangan in angai. Oba hake sung bemarno, sung pulano, Simon and Angai, Bahe Hake Abunuti, Tomuno Shakam Grano got hunger bemar, sung Simon and Himani, Tui, Nebakaba, Ginny, Hamia, Kimung, they, Sutui Aboron Bishinti, they seen in skin logo, Azaga Beckering logo, sung Kabama, a Jinjalo, Maninuksa, Tomung or bemarno, sung Nanyan Itakangai, Bishi, Broom Broom no, Kabama Borok, Sanatagangai. अब हाइनो लाख निश्चलाई फानो कबांग मनी रोग नुक्सागो फिर अब हाम मनी तो कबांग को नुक्सागो हाई फानो सिंग नान्य था कहाँ 1% या बाके 2% नो थी मनी नुक्सागो तो मुंग सिंग ओ बेमार नो हाइनो सिंग किरिया हनी तो खा बच्चू गया अब निबागे सिंग बाहर के या काकना ही मनी सिंग अब निबागे टीका ऐबाके वैक्सीन दिना निनांग नहीं जोरावो के सिंग जे सताई पन बेरान्यन थाका के सिंग आरो तीरो जुदा अंगो ऐबाके वो तीरो खामिया मानुंग मनी बिशिंग तुई सिंग ओ बेमार उन्हीं मानुंग के अब निबागे सिंग तो मुंग शाखाम क्राइनो को थाका अंके अब निबागे बीथी ऐबाके बा सिंग इंजेक्शन लग रिमानी बिशिंग तुई अब हाई नुकसान Hai na hai sung nanyan tha kang kai tomu sha kham ya ngi tong kang kai sung chini cham ngro kisha juda klai no ma cha nai bu je sa wa abu cha ya kare ti tomu ham ya ngi to kai sung toilet dogo bo sa chung no aba ke a jaga o ma tong nai tomu nai tha kai bu je jaga thango a jaga thangi tong ni cha nai tomu sung bu su jora toi se abu ni ba gai nai kaham klai chana nang nai tomu Zung packet Ebakaiba and J Patani Pinamano over high rock passport dogs and say Tomonino, Kabanko Chow. Tomunanya Taka Chini knock Nukungo, yes, and Amicha money, Abono Kabanko Kaham. Out Jung Asik Zora, Shakam Cranny Cocknalika, Zung Tabu Cranline, Tang with the তিনি নিয়ে তাং বিতিও চং মশো কাইমানতে খানা লায়ান মশো কথাঙ্গ কবাঙ্কো ভিটামিন সি তে ক্যালসিয়াম রকমান থগ মশো কথাং যা খাইনকে বুখুক রগ কসারক ইনিয়া চং চিনি শালব্রুম নি মুই সংতানি তে স্যালাড সনাম থানি রগ ব মশো নাঙ্গ মশনো কারি চিনি চামুংশে ইনিয়া আপনি বাগিন মশকাই খাইনকে নগজামা বাড়া হাতি রগ বফালেই রং পুষা আজি মানো ফাইদিকে ববহাই থাই রগ বা মশ কাহামুক আবরগ্ন কিসা শিলাইয়ানো নবার সাতুং নাংথানি তেই তেই গজা থাইয়া থাই রগন মশ হামকুগ তেই বেবাক তালন মশকাই মানো এবা হামো জাবরা স্রাই স্রাই খেলাই ওয়াইব্রি ওয়াইবা আলবাইয়ী তেই চকাম সৌই মশ বুসা মাকাই থাই ফাং বুসা কাইমানি বতাং বাই বতাং জালমানি ডক চিনি সিমি স্নিচি সেন্টিমিটার তৈ ফাং বাই ফাং জালমানি হিকে থাম চিনি সিমি ব্রিচি সেন্টিমিটার অংনানি নাংনাই ফাং বসা সারিগ কাইখা হিনকেন হামকুগ তৈ কাইমানি সালনি সালতাম ফুং সারি খাই তৈ মালুনাই মশো কাইমা হাও হেক্টর থগৈ মুসকি চিতন ইউরিয়া শের নিরাবাচি টিএসপি শের নেইরা

এমওপি স্যার সারাবাচি মা রিনাই মশয়া ফাং গ্রান নুখাহিনকে তৈ মারিনাই তৈ তৈ অংখরনানি লামা মাতনিনাই জাব্রা ববরা নুকজাকে আবনো স্রাই স্রাই মা খ্লাইথাই তৈ সারিফ্রু হিনকে ইয়া ফাঙ্গিটিংগৈ হানো খুরসাওই মারিনাই জং তৈ কেসা খেলমানারকথাই মশবুবার বারমা নুকজাখাহিনকে তৈ গবাংখে মারিথাই তামুনি হিনমালে অবখ্রৈ জরি কালায়ানি বাগৈ বুবার বারমানি সালচি বানী সিমি সাল নৈজি সালনি বিশিঙ্গন মশ বথাই থাইনানি চেঙ্গ বথাইরা খাহিনকে খাগৈসিনানি নাঙ্গ হাইকেসে তৈব বুবারনি বথাই থাইমানি নুকজাগ হাইকে জং আশিক জোড়া তিনি তং বিটিও মশ কথাং খাইমানতেই ককিসা খালাইকা আও ফাইদি চং তাবুক খালায়ানো তিনি কক থুমরক কক মং কাসাও সাকলাই জাকা সকাঙ্গ জে বড় রক ফরেস্টার তৈ ফরেস্ট গার্ড নি আচুক থায় অনলাইন নি বিশংতি কইলাই রিখা বরক নি বাকি হাইনো হাই অনলাইন পোর্টাল ফিয়কজাক ফিগনাই তামুনি হিনমালে গবাং কু ক্যান্ডিডেটস রক নো বরক নি ল্যাঙ্গুয়েজ সেকশন ল্যাঙ্গুয়েজ সিলেকশন খাইমানলিয়া এবা ফর্ম সই সইকে সুপুং মানফানো কক বরক এবা বাংলা ব কক বাই আমজুক মঙ্গ আচুক নাই আবো সুপুং মানিয়ানি বাকি তৈবাইসা বরক নো ল্যাঙ্গুয়েজ সিলেকশন খাইনানি বাকি সিক্স জুলাই 2026 এবা খানানি সিমি 8 জুলাই 2026 জোড়া সালতামরমই অনলাইন পোর্টাল ফিয়কজাকনাই জোড়া হিংকে ফুংনি দামচি তামফ্রুনি সিমি শারিকনি দাম্বা তামুই সতি থামচি জোড়া ফিয়া অব জে বড় রক সকাঙ্গ কইলাই রিখা বরকনি বাকি সিমিসে হিনই ব সাজাখা অফিসিয়াল ওয়েবসাইট এংখা https://forestrecruitment.tripura.gov.in forestrecruitment.tripura.gov.in তাই কেসা হাঙ্কে https://forest.tripura.gov.in তাপকি অসাকলাই মুখা জে আর বিটি নি বাকতেই ডকুমেন্ট ভেরিফিকেশন নি বাকি অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস রকন পাইথাকনি সেপ রিজাক মুংনি উনকুটি নর্থ ধলাই ডিস্ট্রিক্ট নি ফাইনাল এবার লাস্ট ডেট ডকুমেন্ট ভেরিফিকেশন অংনাই 9 জুলাই 2026 এবার সাংগ্রং সাল খোয়াই ডিস্ট্রিক্ট ওয়েস্ট অংনাই 10 জুলাই 2026 ফার্স্ট সাল সিপাইজলা সাউথ গুমটি ডিস্ট্রিক্ট অংনাই 13 জুলাই 2026 তাং সাল জোড়াহীনকে ফুনি দাম চিতামফ্রুনি সিমি শারিকনি দাম দক তাম্মা জোড়া অবরক উংখা যে ক্যান্ডিডেটস রক ডকুমেন্ট ভেরিফিকেশন খাইমানলিয়া বরকনি বাকি পাইথাকনি শেপ রিজাকমানি সাল রক তৈব সাজাখা যে ক্যান্ডিডেটস রক ডকুমেন্ট ভেরিফিকেশন খাইকা ফিয়া জেসা কাইসানতি সেলাইনা রক টংখাহিনকে বরকনব হাইন সাকানি ও সাকলাইজাক সালমারি ও জানিজা ডিস্ট্রিক্ট টংনানি বাকি সাজাখা ক্যান্ডিডেটস রকন বেবাক নাংমানি ডকুমেন্টস নি অরিজিনাল তৈ লগিও কাংনি সেট খাই সেলফ এটেস্টেড ফটোকপি রক তুবুই মাফাইনি হিনিব সাজাখা হদা হামক্রাই তৈ হদা রং দপ্তর নিব খাকতৈ বেবাক সাকুপলং তৈ আবুকতৈ চারি টংনাই বোমা রকন সাইমান দিনানি বাকি কক মুং কাইসানি বাকতেই সাকলাই জাখা ইন্ডিয়া গভর্নমেন্ট 15 জুন 2026 নিসিমি 15 জুলাই 2026 ইংরেজি বিশি জরা PMMBY এবা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা স্কিম নি কাইসা আলাইদা সামুং বতাং নাহারখা ও সামুং বতাঙ্গ বিশি চিচার এবার আবুনি সাই গবাং উমরনি বেবাক সাকুপলং বরই তৈ আবুক তৈচারি তন্নাই বুমারক পুইলা চেরাইনি বাকি ওয়াইনই খেপ বেবাগৈ 5000 এবা বাসাই রাং তৈ আবুনি ইয়াগুলো তৈসা চেরাই তুমুং বরী বসা ওংখাহিনকে কাইসা

0: हेब एबा कैसा इंस्टलमेंट बेबागे 6,000 एबा दक्साय रांनि सेब माननाय अरते साताय क्लायो गवर्नमेंट एमप्लयि बरिरक एबा सेबुक ख्लाय तंनाय बरिरक ते पीएसयूनि बिशिं खबजाक सामुं ख्लाय तंनाय बरिरक न कारै अब रिजाकनाय हिनै তেই যে অবনি বাকি নাংমানি রকমখা এস টি এস সি সার্টিফিকেট বিপিএল রেশন কার্ড বৃ রকনি মূ টংজাক নাই আয়ুষ্মান কার্ড কিষান সম্মান নিধি কার্ড রেগা জব কার্ড এবার এনুয়াল ফ্যামিলি ইনকাম এবার নুখুং বিশিও আজিমা 8,00,000 নিশাই গবাং অং মাংলা অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অঙ্গনওয়ারি হেল্পার্স এই আশা ওয়ার্কার্স রকব এপ্লাই খাইমাননাই হিনে সাজাখা গাহামকে সিনানি বাকি গানাগিনি আমচাইনি সিডিপিও অফিস এবার অঙ্গনওয়ারি সেন্টার গরংনানি বাকি সাকলাই যাখা
1: আজরাও সেবুক বরফ লংমানী কক সাইমালায়ানো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবার কেবা আইউসিএল বরফ লং জাগানো খরক সা সাই বারা নৈজি ব্রুহাই এবারখাইবা ও জায়গাও বরক লংজাগান অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নি বাকি ও জায়গাও বরক লং থানিও গবাং মুখে নুজাক আবু নিজে চেংমানী এবারখাইবা ফর্ম ফিল আপ নি জরা 29 জুন সিমি চেঙ্গিনিও রেখা তে আবো পোর্টাল চালু টংনাই এবারখাইবা নরক তাবুক ফানো যে রক ফর্ম ফিল আপ খাইনা মুসুঙ্গি টংনাই রক অনলাইন নরক ফিল আপ খাইমানাই জুলাই তালনি 28 জুলাই জরা সারিকনি দাম্বা জরা নি বিশিঙ্গন আও আবার বিশিঙ্গ নরকনি ডকুমেন্ট ভেরিফিকেশন বাকনাই তে ট্রেড এ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আবার হাইব লংজাকনাই আবার বিশিঙ্গ সাইমানো নগুই টঙা জায়গাও হলদিয়া বঙ্গাইগাঁও গুজরাট মথুরা প্যারাদ্বীপ আবার হাই যত থাই মিলি উইন সা সাই বারা নজিব্রীহাই ভেকেন্সি দ আজারও আবার বাকি তমুং ট্রেড অ্যাপ্রেন্টিস নামনে ইয়াহমানী নো কেমিক্যাল প্ল্যান্ট যে বিএসসি পড়ি পরিচাগ্রক বরকনি 50% নাম্বার নামনে দে বিশিক থামনি পরিচাগ ইমানো ম্যাথমেটিক্স এবারখাইবা ফিজিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আমার হাইরক পরিচাগ নামনে তমুং আজাগাও ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার পোস্ট মেকানিক্যাল বাকি হিংকে মাধ্যমিক পাস নামনে আবুনি বাকি বিশিকনৈনি আইটিআই সার্টিফিকেটব তনানি নামনে আবনো কারিফানো উমর রংনি জনায়নি থাকা হাঙ্গাঙ্গে 30 জুন 2026 বিশিনো নাই বয়স জি চার বিশিনি সিমি নিজে চিব্রিহাই বিশি ইংনানি নামনে তমুং এস টি এস সি পিডাব্লিউ বিডি বরকনি গাঙ্গাই উমরনি 10 বছর এবারখাইবা বিসিচিহাই বরকনো রিল্যাক্সেশন এবারখাইবা এইচ রিল্যাক্সেশন রিজাকনাই আও যেন অব সাইমানানি বাকি নরক তেইব নাইমানো ওয়েবসাইট iucl.com অ্যাপ্রেন্টিসশিপস অবহাই ওয়েবসাইটও থাঙে নরক পোর্টালও থাঙে মানে তে আবুনি বাকি নরক তাবুনি সিমিনো নরকনি বাকি অনলাইনে লামা ফিয়ক যাক তে জুলাই তালনি 24 জরা অবনো অ্যাপ্লাই খাই মানানো গঙ্গে যেন তৈব সাইমান লাইয়ানো ইন্ডিয়ান এয়ারফোর্স আজাগাও বাক্সা খাইনানি মুসুঙ্গি টংনাই রক নরকনি বাকিব ফিয়গুনি রেজাক ও 2026 অবংখা এডভার্টাইজ নাম্বার তমুং নরক আজাগাও খাইনানি মুসুঙ্গি টকাঙ্গে আজাগানি গরুনানি বাকি থাই ইংখা কমান্ডেন্ট আই এ এম আই এ এফ বিমানাপুরা পিউ বেঙ্গালুরু 5600173 আ জায়গাও ক্লাংজাকনাই মাল্টিটাস্কিং স্টাফ দে আবুনি বাকি কায়দক ক্লাংজাকনাই জেনারেল লগনি বাকি কায়থাম ও বি সি রকনি বাকি কায়নাই দে আবুনি কারি ফানো UWS রংনি বাকি কাইসা উমরংনানি নাংনাই বিসি চিচারনি সিমি নৈজিবা জরা আবনি বাকি।

আশ্রিত জরা উষা দেববর্মানী খরাঙ্গ রেচাপ মং খানারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুংনি ককবরক অহাইপান্দা হায়ুংনি খরাং যতন ন হামবাই।

এতক্ষণ রবি কিরণ পর্বে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। আকাশবাণী আগরতলা। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর থাকছে ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী

0: অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন, এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: পাঁচ সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: হমনে সংকট শুরু হতে হি রিফাইনারিজ কে সামর্থ্য পর ফোকাস কিয়া ঔদ্যোগিক কাম কে লিয়ে জো গ্যাস বনতি থি উসকি জগহ রিফাইনারিজ কো রসোই গ্যাস এলপিজি বানানে কে লিয়ে কাহা গয়া আর 7 দিনों কে ভিতর ভিতর এলপিজি কে উৎপাদন মে বড়োতরি হুই পহলে জো 35,000 মেট্রিক টন এলপিজি কা উৎপাদন দেশ মে হোতা থা সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বড় গয়া।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10ই জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসাবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহমূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণাও নয় এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে।

শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে 2টি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রা সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96.60 কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের চন্দ্রনাথপুর স্টেশন থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন ডাবল করার সার্ভের কাজ সম্পন্ন হয়েছে, ডিপিআরও চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালোট্রার পাঁচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। এছাড়া তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমিয়ের অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাওয়েল, পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃবৃন্দ। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকা PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থবছরের জন্য 96,73,00,000 টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিম ত্রিপুরা লোকসভার সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মাণের মঞ্জুরি দেওয়ায় সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 56টি গ্রাম সব ঋতুতে চলাচল উপযোগী সড়ক যোগাযোগের সুবিধা পাবে। প্রধানমন্ত্রী আন্তরিক দৃষ্টির ফলে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ ধারায় এই সুফল মিলছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কর্মসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে 16টি রাজ্যের 260 জন মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশার সামগ্রীর পাচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেলস্টেশনে একই দিনে দুবার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে করিডোর বানিয়ে নেশাদ্রব্য বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাই রাজ্য সরকার আন্তঃরাজ্য সীমান্তে স্ক্যানার মেশিন বসানোর চিন্তা করছে। তিনি আরও জানান, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। নেশা পাচারের মামলায় অপরাধী কাউকেই ছাড়া হচ্ছে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এ মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হবে এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করা হবে। ফিফা বিশ্বকাপের ফুটবলে রাউন্ড অফ 16-এর 2টি ম্যাচে জয়লাভ করেছে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় মরক্কো। অন্য ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এ পৌঁছে গেছে ফ্রান্স। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের 6টি জেলা উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি, আবহাওয়া থাকবে আর্দ্রতাপূর্ণ। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

0: রাঙ্কা গুইওয়াতে ফাইমান ফিয়া হাস্তে হাঙ্কর কায়দক সালসি দলাই গুমতি সালথাং সিপাহী জলাতাই সালগ্রা হাঙ্কর আমচাই ফেরাঙ্কা গুই মজমক বং ওয়াতে ফাইমান মিয়া ফুংনি সিমি আগরতলাতে আবনি গানা গিনি আমচাই তাহুজরা ওয়াতে ফাইকার 3.4 মিলিমিটার তিনি সাকানি তুমারি 3.6 ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি তঙ্গনে তিনি ফুঙ্গ খামানি তুমারি তঙ্কা 2.4 ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমুং তাবুক জরাতে অরণ্য পাইখা উলনি ককবরক বাই ককতমা আওয়াই এঙ্গনে হরনি দামসনি তামুই সতি বৃষ্টি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

স্নিগ্ধ বৃষ্টিস্নাত সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞতা।

0: আজকের এই অভিজ্ঞাপন পরিবেশনে রয়েছে আপনাদের সাথে আমি সত্যজিৎ, এবং আমার সাথে রয়েছে
1: আমি আর যে চিন্ময়। প্রথমেই শ্রোতা বন্ধু, আজকের দিনের কয়েকটা বিশেষ বিশেষ ঘটনা ইতিহাসের পাতা থেকে তুলে ধরছে আপনাদের সামনে। 1901 সালে নিউ থিয়েটার্সের
2: প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার ভাগলপুরে জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজে বিএসসি এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে মার্টিন কোম্পানিতে যোগদান করেছিলেন। পরে তিনি চিত্রা হাউস, নিউ সিনেমা তৈরি করেন। চিত্র প্রযোজনার জন্য তিনি নিউ থিয়েটার্স স্টুডিও স্থাপনও করেন। 150টির মতো ছবি তিনি প্রযোজনা করেন।
0: 1946 সালে 1996 সালে প্রথম ক্লোনড প্রাণী ডলি নামের ভ্যারাইটিকে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটে জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। 2009 সালে রজার ফেডারার উইম্বলডন মেইন্স ফাইনালে জিতে পিটার সাম্প্রাসের 14 বার গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড তিনি ভেঙেছিলেন।
2: 1926 সালে আজকের দিনেই প্রখ্যাত অভিনেতা পরিচালক জ্ঞানেশ মুখোপাধ্যায় কলকাতায় জন্মগ্রহণ করেন। তার অভিনীত ছবিগুলো গঙ্গা, অযান্ত্রিক, আজ সন্ধ্যা ইত্যাদি। তিনি যাত্রা শিল্পেও কৃতি পরিচালক ছিলেন।
0: 1805 খ্রিস্টাব্দে আজকের দিনে ব্যারাকপুরে ট্রাঙ্ক রোড তৈরি হয়। 1811 সালে স্পেনের দখল মুক্ত হয় ভেনেজুয়েলা। আর 1857 সালে কলকাতার রাস্তায় প্রথম গ্যাস বাতি জ্বলেছিল।
2: আজকের দিনেই 1882 সালে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ হযরত এনায়েত খাঁ জন্মগ্রহণ করেন। আর আজকের দিনেই প্যারিচরণ সরকারের পৌত্র বীরেন্দ্র

0: নাথ সরকার জন্মগ্রহণ করেন 1901 সালে। আর লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন আজকের দিনেই 1905 সালে। বেলগাছিয়ায় কারমাইকেল মেডিকেল কলেজের উদ্বোধন হয় আজকের দিনেই 1916 সালে।
1: 1944 খ্রিস্টাব্দে আজকের দিনে কিরণ বেদী আইপিএস, তিনি ম্যাগসেস পুরস্কার পেয়েছিলেন।
0: শ্রোতা বন্ধু, এ তো রইল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

এবার শ্রোতা বন্ধু, যাই চিঠিতে, আজকের প্রথম চিঠি পাঠ করছি। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, পূর্ব বর্ধমান থেকে। প্রসঙ্গ যুব দক্ষতা। প্রিয় অভিজ্ঞানী অভিজ্ঞাপন, সমাজের মূল ভিত্তি ও চালিকা শক্তি হল যুবা শ্রেণী। তাদের শারীরিক সামর্থ্য, নতুন চিন্তা ও উদ্ভাবনী শক্তি ও উদ্যম সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে আমরা জানতে পারি, 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত সময়কালই হল যুবাকাল। এই বয়সের রক্তে থাকে তীব্র উচ্ছ্বাস, থাকে যে কোনো অন্যায় ও ভুলের বিরুদ্ধে দাঁড়ানোর প্রবল সাহস। তাই তো যৌবনের কবি সুকান্তের কলম ধ্বনিত হয়, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। যে কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠা আপনা আপনি হয় না, অর্জন করতে হয়। জ্ঞান, সময় এবং শক্তিকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট কাজকে নিখুঁতভাবে সফল করে তোলার নামই হল দক্ষতা। এটা মূলত শেখা বা অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, যা জীবনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সাহায্য করে। আর এই দক্ষতা অর্জনের জন্য শারীরিক ও মানসিক দৃঢ়তা ও ক্ষমতার একান্ত প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে পারে একমাত্র যুবক যুবতীরা। সুতরাং যুবক যুবতীরাই পারে কারিগরি থেকে সাধারণ দক্ষতা অর্জন করতে। যুব দক্ষতা তখনই সার্থকতা লাভ করে যখন যুবক যুবতীরা আত্মসচেতনভাবে যে কোনো সমস্যার সমাধান করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাকে সাথী করে আবেগ ও চাপকে নিয়ন্ত্রণ রাখতে পারে একমাত্র তারাই। তাই তো যুব দক্ষতাকে মান্যতা ও উৎসাহিত করার জন্য 2014 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ 15 জুলাইকে যুব দক্ষতা দিবস হিসেবে পালন করে আসছে। এই বছরের থিম হল স্কিলস ফর শেয়ার্ড ফিউচার। সেজন্যই দেশের উন্নতি ও প্রগতির জন্য আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখে যুব দক্ষতার বৃদ্ধি ঘটিয়ে যেতে হবে। ধন্যবাদান্তে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান।

শ্রোতাবন্ধু, দ্বিতীয় চিঠিটি লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, দাতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, মননশীল অভিজ্ঞাপন, তারুণ্যের অফুরন্ত শক্তিতে ভরপুর যুব

সমাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ সবুজের অভিযান কবিতায় যুব শক্তিরই জয়গান করেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। দেশের যুবশক্তি পারে সোনা ফলাতে, দেশের সমৃদ্ধির পথে তারাই অগ্রদূত, কিন্তু তারা চায় স্বীকৃতি। প্রবীণদের কাছ থেকে এইটুকুই প্রত্যাশা করে, সময়ে অসময়ে তারা প্রবীণদের কাছে অভিজ্ঞতাও চায়। তাদের কাছে মূল অস্ত্র বিশ্বাস বা প্রত্যয়, বাধা বিঘ্নঘাত প্রতিঘাত তারা জয় করতে পারে। প্রিয় অভিজ্ঞাপন, দেশ কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ করতে যুব দক্ষতাকে কাজে লাগাতে হবে পূর্ণমাত্রায়। মনে রাখতে হবে, যুবশক্তির সঠিক ব্যবহার করে দেশকে উন্নত করতে হবে। অভিজ্ঞতার ভাণ্ডার থেকে উপদেশ পরামর্শ কিন্তু প্রবীণদেরই দিতে হবে। যুবা প্রৌঢ় বৃদ্ধ সবার হারমোনিয়াস বেশি প্রয়োজন। ভারতের মতো জনবহুল দেশে কর্মসম্পদের অভাব নেই, এই কর্মসম্পদের যথাযথ ব্যবহার, অন্য অর্থে যুব দক্ষতা বৃদ্ধি দেশের মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে মনে করি। সবশেষে বলি, যুবশক্তির অপব্যবহারে তাদের শক্তির শুধু অপচয় হবে না, দেশে অভিশাপ হয়ে বিপর্যয় নেমে আসবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে মানব জীবনে সোনা ফলাতে পারলে তা হবে দেশের পক্ষে মঙ্গলদায়ক। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর।

এবারে চিঠিটি লিখেছেন গৌতম পতি, কুলবিড়িয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রসঙ্গ যুব দক্ষতা। প্রিয় সখা অভিজ্ঞাপন, আজকের দিনে যুব দক্ষতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। সেই হিসেবে তোমার এবারের বিষয় নির্বাচন সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না। দক্ষতা থাকলে যুবকরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেই নিজের কর্মসংস্থান করতে পারে, হয়ে উঠতে পারে একজন সফল উদ্যোক্তা। যুব দক্ষতা হলো যুবদের ভেতরের সেই অন্তর্নিহিত শক্তি ও সামর্থ্য যা তাদের বাস্তব জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করে। এটি প্রথাগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, ক্ষমতা, হাতের কাজ এবং যে কোনো কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার বাস্তবমুখী দক্ষতাকে বোঝায়। যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ, যুগের সাথে তাল মিলিয়ে কৃষি, স্বাস্থ্য, কারিগরি, কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স কাজের ব্যবহারিক প্রশিক্ষণ যুবদের দক্ষ করে তোলে। ছোট থেকে যার যে বিষয়ে আগ্রহ তাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা দরকার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে কাজ করার সময় দেখেছি, প্রত্যন্ত গ্রামের সাধারণ ঘরের ছেলেরা মৌমাছি পালন, গরু পালন, মুরগি চাষ, মাছ চাষ, কৃষি যন্ত্রপাতি মেরামত ইত্যাদি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। তারা শুধু নিজের ভাগ্যই বদলায়নি, বরং আরও কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দক্ষ যুব সমাজই

আমাদের সমাজ, সংস্কৃতি ও দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। যুবরা দক্ষ হয়ে উঠলে সমাজে অপরাধমূলক কাজকর্ম কমে যাবে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি হবে। আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরাও যুবকদের পক্ষেই সম্ভব। এর ফলে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে এবং দেশকে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করবে। যুবশক্তির দক্ষতাই একটি দেশের আসল মেরুদণ্ড। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি কুলুবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর।

এবারে চিঠিটি লিখছেন অমূল্যকানন শ্রীরামপুর থেকে অনিতা চৌধুরী। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুবকবেলা এমন একটি বয়স যাকে বলা হয় জল চিবিয়ে খাবার সময়, আবার শীতকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, উদ্দাম দামাল বয়স, যে বয়স কোনো কাজকে না বলতে জানে না, টকবগে রক্ত প্রাণের ঝুঁকি নিয়ে সব কাজে এগিয়ে যায়। ভুললে চলবে না, যুবকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। তাদের অফুরন্ত প্রাণ, শক্তি, সাহস, নতুন দৃষ্টিভঙ্গি সমাজের কুসংস্কার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও সিদ্ধ হস্ত তারা। যুবকরা কর্মঠ, উৎপাদনশীল, নতুন তথ্য প্রযুক্তি ও উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তারাই পারে। রক্তদান, বৃক্ষরোপণ, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণের মতো সমাজসেবামূলক কাজে ভূমিকা নেয় যুবকরা। রাজনৈতিক সচেতনতা দ্বারা সৎ নেতৃত্বের মাধ্যমে যুবকরাই দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল দেশ গঠনের অবদান রাখতেও সক্ষম। তাই প্রত্যেক বছর 15 জুলাই বিশ্বজুড়ে যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। তবে একটা দিনে তা সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনই তাদের উৎসাহিত করা হোক, প্রতিদিনই তাদের শিক্ষা, সুবিধা অসুবিধা, বঞ্চনার দিকগুলোর ওপর গুরুত্ব দেওয়া হোক, বেকারত্ব দূর করে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজ দিয়ে সম্মানিত করতে হবে। আর্থিক সচ্ছলতা কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এটা যে ধ্রুব সত্য কথা। নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি।

এবারে শ্রোতা বন্ধু, তথ্যাবলী অভিজ্ঞাপনে প্রথম তথ্যটি জানাই, নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি ATTA এর পক্ষ থেকে জানিয়েছেন, আজ অর্থাৎ 5ই জুলাই রবিবার দুপুর 12টায় আগরতলা প্রেস ক্লাবে অন্য বছরগুলির মতো ATTA এর পক্ষ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা প্রথম 10 জনকে, নাম্বারের ভিত্তিতে 13 জনকে স্বর্গীয় বীর

0: বল্লভ সাহা মেধাবৃত্তি প্রদান করা হবে।
1: বিশালগড় মহকুমা ভিত্তিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী 16 জুলাই বিশালগড় চৌমুহনীস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশাত্মবোধক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পীগণ। এছাড়া বিশালগড় ব্লকের অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে ওপেন কুইজের আয়োজন করা হয়েছে।
0: 2026-27 শিক্ষাবর্ষে লংতরাই ভ্যালি মহকুমাস্থিত দুটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এ ভর্তির বিষয়ে লংতরাই ভ্যালি মহকুমা শাসকের অফিসে MDC হলিউড চাকমার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তির বিষয় নিয়ে বিশেষভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এ অনুযায়ী 60 জন ছাত্রছাত্রী, 30 জন ছাত্র, 30 জন ছাত্রী ভর্তি করা হবে। এই স্কুলগুলিতে ভর্তির জন্য কুমারঘাট EMRS-এ ভর্তির ফর্ম পাওয়া যাবে। ভর্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 8ই জুলাই 2026। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই জুলাই 2026। পরীক্ষার ফল প্রকাশিত হবে 23শে জুলাই 2026। ইংরেজি এবং বাংলা দুই ভাষায় পরীক্ষা নেওয়া হবে।
1: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় ও সার্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বছরও এই ঐতিহ্যবাহী উৎসবকে সাফল্যের সঙ্গে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী 22শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

0: এবার শ্রোতা বন্ধু কর্মখালীর বিজ্ঞপ্তি। ভারতীয় বিমানবাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি বেসামরিক পদের সরাসরি নিয়োগ করা হবে। যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে হেডকোয়ার্টার্স মেইনটেন্যান্স কমান্ড IAF এর অধীনে কিছু পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ডাকযোগের ঠিকানা কমান্ডেন্ট IAM IAF ভিমানপুরা পোস্ট অফিস ব্যাঙ্গালোর 560013। পদের নাম মাল্টি টাস্কিং স্টাফ, শূন্য পদ 6টি। নিয়ম অনুযায়ী সংরক্ষণ রয়েছে। বয়সসীমা 18 থেকে 25 বছর। বেতনক্রম পেয়ামেট্রিক্স লেভেল 1 সপ্তম CPC অনুসারে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা সংস্থার ওয়াচম্যান, লস্কর, জেস্টিনার, অপারেটর বা মালি হিসেবে কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে হবে 30 দিনের মধ্যে।
1: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি CEN 02/2026 প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জুন 2026। অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে 30 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী

0: 31শে জুলাই 2024 রাত 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। আবেদনকারীদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। বয়সের হিসেব করতে হবে 1লা জুলাই 2026 তারিখের অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল মোট পদ রয়েছে এক্ষেত্রে 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিই অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে প্রার্থীর 18 থেকে 33 বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। টেকনিশিয়ান গ্রেড 3 মোট শূন্যপদ রয়েছে 6242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে এনসিভিটি অথবা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ সিসিএএ তা করা থাকতে হবে। তাদের বয়স হতে হবে প্রার্থীদের 18 থেকে 30 বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি, তারপর নথিপত্র যাচাই ডিভি এবং মেডিকেল পরীক্ষা এমই। এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি মহিলা সংখ্যালঘু ইডাব্লিউএস এদের জন্য 250 টাকা আবেদন ফি এবং অন্যান্য সমস্ত বিভাগে জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়া বিস্তারিত জানতে rrbapply.gov.in এগিয়ে প্রার্থীরা দেখে নিতে পারেন।
1: শ্রোতা বন্ধু, অন্যান্য সময়ের মতো বর্ষার দিনে শিশুর প্রতি বিশেষ খেয়াল জরুরি। চিকিৎসা গবেষকরা জানিয়েছে, বর্ষার জলবাহিত রোগ অন্যান্য সংক্রমণ সবচেয়ে বেশি ছড়ায় এই সময়টা, তাই শিশুদের বর্ষার সময়টা বেশ ঝুঁকিপূর্ণ, তাদের সুস্থতা চিন্তা করতে হবে। বিশেষ করে এই সময় মশাবাহিত রোগ থেকে বাঁচাতে ওদেরকে সেরকম খেয়াল রাখতে হবে। আর অবশ্যই ভিজতে দেওয়া যাবে না, খাবারের সতর্কতা বজায় রাখুন, বদহজম বা ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকে এই সময়। সুস্থ থাকার টিপসে আজ এতটুকুই,
0: এবং সেই সাথে আজকের মতো বিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আজকের দিনটি খুব খুব খুব ভালো যাক আপনাদের।

0: ঘুম ভাঙা ভোরে আকাশে যখন রোদের প্রথম হাসি আসে, তখনই পাখির ডানায় ভর করে আসে কিচিরমিচির গান। সে সময় কচি কাচাদের মনেও জেগে ওঠে গল্প, ছড়া আর স্বপ্নের রং। প্রিয় ছোট্ট বন্ধুরা, মিষ্টি সকাল আর রঙিন কল্পনার হাত ধরে আমরা চলে এসেছি আবারও কাকলির আরও এক নতুন পর্বে। আর আজকের আসরে আমাদের সঙ্গে রয়েছে ছোট ছোট বন্ধুরা। আজকে আমাদের প্রথম বন্ধু অঙ্কিত। কেমন আছো অঙ্কিত?
1: ভালো।
0: আচ্ছা, অঙ্কিত তো আমাদের স্টুডিওতে আগেও এসেছিলে, আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: আজকে ভালো লাগছে।
0: বেশ, অঙ্কিত আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: আচ্ছা অঙ্কিত, তার আগে বলো যে লেখাপড়া করতে কেমন লাগে?
1: ভালো লাগে।
0: ভালো লাগে? কোন বইটা পড়তে অঙ্কিতের বেশি পছন্দ?
1: বাংলা।
0: ঠিক আছে অঙ্কিত, তুমি কোন স্কুলে পড়ো? আর কোন ক্লাসে?
1: ক্লাস 6।
0: বেশ, আচ্ছা অঙ্কিত, তাহলে চলো আমরা গানে যাই।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধু অঙ্কিতের জন্য একবার একটা জোরে করতালি। আমাদের ছোট্ট বন্ধু অঙ্কিতের কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, গানটি শুনে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। গানটি কিন্তু আমাদের সাহস, আত্মবিশ্বাস আর নিজের আদর্শে অবিচল থাকার শিক্ষা দেয়। এবারে আমরা একটু অন্যরকম গান শুনব, এই যেমন ধরুন লোকগীতি। এবারে লোকগীতি নিয়ে আসছে আমাদের আরও একজন ছোট্ট বন্ধু জয়িতা। জয়িতা কেমন আছো তুমি?
1: ভালো আছি।
0: আচ্ছা, আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুব ভালো লাগছে।
0: রবিবার মানেই তো ছুটির দিন, তো অন্যান্য রবিবার তোমার কেমন কাটে?
1: ভালোই কাটে।
0: মানে কি কি করো রবিবার দিন? স্কুল বন্ধ থাকে, লেখাপড়া একটু কম থাকে, অন্য কিছু মানে প্র্যাকটিস করো নাকি?
1: হ্যাঁ, আমি সকালে গান করি এবং আর্টে যাই।
0: আচ্ছা, গান শেখো, আর্ট শেখো, লেখাপড়া করো, আর কি কিছু শেখো?
1: না।
0: ঠিক আছে, কোনটা বেশি পছন্দ বলো?
1: গান।
0: গানটাই বেশি পছন্দ? ঠিক আছে, আজকে তাহলে আমরা লোকগীতি শুনবো। প্রথমে কোন গানটা করবে?
1: কালো জলে কুচলা তুলে।
0: চলো তাহলে শুরু করা যায়।

0: বন্ধুরা, তোমাদের সবার অংশগ্রহণে আজকের কাকুলির আসর যেন আনন্দের এক রঙিন মেলায় পরিণত হয়েছে। জমজমাটি আড্ডায় এবার আমরা আবারও শুনতে চলেছি জয়িতার কণ্ঠে আরও একটি গান। জয়িতা, এবারে তুমি আমাদের আর কি শোনাচ্ছ?
1: প্রভাত সঙ্গীত।
0: একটি প্রভাত সঙ্গীত, ঠিক আছে, চলো শুরু করা যাক।

0: এবারে আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি। এবারে আমরা পৌঁছে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুর কাছে, তার নাম হলো
1: আমার নাম আরশিয়া দেবনাথ।
0: বেশ, আরশিয়া কেমন আছো বলো?
1: আমি খুব ভালো আছি।
0: আচ্ছা, আরশিয়া কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি হলিগ্রো স্কুল আগরতলাতে পড়ি আর ক্লাস 2 তে পড়ি।
0: আচ্ছা, আরশিয়া আমাদের স্টুডিওতে এসে তোমার ভালো লাগছে?
1: হ্যাঁ।
0: তুমি কত বছর ধরে গান শিখছো?
1: 3 বছর ধরে।
0: 3 বছর ধরে শিখছো? আজকে তুমি আমাদের তো গান শোনাবে, তাই তো?
1: হুম।
0: কোন গানটা শোনাবে আমাদের?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা, ঠিক আছে। আরশিয়া, তোমার বাড়িতে কে কে আছে বলো?
1: আমার মা আছে, বাবা আছে, পিপি আছে, পিসি আছে।
0: আর সবচাইতে বেশি আরশিয়াকে কে ভালোবাসে?
1: মা, বাবা।
0: আচ্ছা আরশিয়া, তাহলে চলো গানে যাই।

0: বাহ, খুব ভালো হয়েছে। তো ছোট্ট বন্ধুরা, গানের ডানায় ভর করে আমাদের সকালটা আরও একটু উজ্জ্বল হয়ে উঠল। এই সুরের রেষ্টুকু হৃদয় রেখে এবারে চলে যাচ্ছি আরও একজন ছোট্ট বন্ধুর কাছে। তার নাম হলো
1: শুভাঙ্গী সূত্রধর।
0: আচ্ছা শুভাঙ্গী, কেমন আছো বলো?
1: ম্যাম ভালো আছি।
0: আচ্ছা শুভাঙ্গী আমাদের স্টুডিওতে আরও অনেকবার এসেছে, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: আজকে এসে কেমন লাগছে?
1: ভালো লাগছে।
0: অনেক নতুন নতুন বন্ধু পেয়েছো, তাই তো? ঠিক আছে শুভাঙ্গী, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি তুলসীবতী গার্লস এইচএস স্কুলে পড়ি আর আমি ক্লাস 1 এ পড়ি।
0: ক্লাস 1 এ পড়ো, বেশ। শুভাঙ্গী আজকে আমাদের কি শোনাবে?
1: ফাগুন হাওয়ায় হাওয়ায়।
0: গান শোনাবে, ঠিক আছে। বাড়িতে কে কে রয়েছে বলো?
1: ঠাম্মি, বাবা, মা, আমি।
0: আচ্ছা, আর সবচাইতে বেশি শুভাঙ্গীকে কে আদর করে?
1: মা
0: সবচাইতে বেশি আদর করে, ঠিক আছে। শুভাঙ্গীর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে?
1: ম্যাম টিচার হতে চাই।
0: টিচার হতে চাও, ঠিক আছে। কাউকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো?
1: না,
0: নিজের ইচ্ছে থেকে হতে চাও, ঠিক আছে। এবারে বলো যে তুমি কোন গানটা শোনাবে বলেছিলে? ফাগুন হাওয়ায় হাওয়ায়।
1: হ্যাঁ
0: চলো শুরু করা যাক তাহলে।

0: খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হোক। এই সুরের ধারাবাহিকতায় আমাদের প্রভাতী অনুষ্ঠান কাকুলি এগিয়ে চলেছে। এবারে আমরা পেয়ে গেছি আমাদের আরো একজন ছোট্ট বন্ধুকে। কি নাম তোমার?
1: আরাধ্যা দাস বৈষ্ণব।
0: আরাধ্যা, কেমন আছো বলো?
1: খুব ভালো।
0: অনেকদিন পরে আরাধ্যা আবার আমাদের স্টুডিওতে এসেছে, তাই তো? অনেক আগে একবার এসেছিলে, তাই না? ঠিক আছে আরাধ্যা, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো বলো?
1: আমি ক্লাস 2 তে পড়ি শিশুনিকেতন হাই সেকেন্ডারি স্কুল।
0: আচ্ছা আরাধ্যা, তোমার বাড়িতে কে কে রয়েছে?
1: মা, আমি, মাসি, বাবা, মা।
0: ঠিক আছে আরাধ্যা, বড় হয়ে কি হতে চায়?
1: ডাক্তার।
0: ডাক্তার হতে চায়। লেখাপড়া করতে ভালো লাগে? কোন সাবজেক্টটা পড়তে বেশি মজা লাগে বলো?
1: ম্যাথ।
0: ম্যাথ করতে? ঠিক আছে। আচ্ছা এবারে আমরা আরাধ্যার কাছে কি শুনবো?

এভাবেই গান, গল্প আর হাসির রঙে রঙিন হয়ে কেটে গেল আমাদের আজকের কাকলির আসর। যারা আজ আমাদের গান শোনালে তাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্যই আমাদের আজকের রবিবারটা এত সুন্দরভাবে কাটল। আবারও আগামী রবিবার নতুন আনন্দ, নতুন স্বপ্ন নিয়ে হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনছিলেন কচিকাঁচাদের জন্য অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা পর্বে। প্রথম গানের শিল্পী শৈলেন দাশ।

0: que je venais.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2,125 টাকা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের আগে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দেশের বেশিরভাগ অংশে আগামী কয়েকদিন বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত সংবাদে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক বিমান সংযোগ প্রকল্প বিকশিত উড়ানের পরবর্তী পর্যায়ে সূচনা করেছেন। এছাড়া ভারতের অসামরিক বিমান পরিবহন পরিকাঠামো ও আঞ্চলিক সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তিনি রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন,
2: উড়ান যোজনা কে নয় চরণ কি ভি শুরুয়াত হুই ইসকে তহত ছোটে ছোটে শহরো আর দূর দরাজ কে ক্ষেত্রো কো এয়ার কানেক্টিভিটি সে জোড়া জায়গা সাথ হি আব জয়পুর মে মেট্রো কা বিস্তার ভি হোনে যা রাহা হ্যায়।
1: অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু উল্লেখ করেন যে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা ভারতের আঞ্চলিক সংযোগ ব্যবস্থা যাত্রায় এক নতুন অধ্যায় সূচনা করবে। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট দেখা দিলেও ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত, উপযুক্ত কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে।
2: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर

0: भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: গতকাল রাজস্থানে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর তিনি একথা জানান। বালুতারা জেলায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয়, বরং এক শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি জানান, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে गठनमूलक समालोचना के स्वागत जानाई।
2: एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। भारत में अगर आ जाए तो इस पे पहली योजना बनाई थी कांग्रेस की सरकार ने, मैं बात कर रहा हूँ 2006 से लेकर 2008, और हमारा एक टारगेट था कि 5% हमें बायोफ्यूल ब्लेंडिंग करनी है 10 स्टेट्स और यूनियन टेरिटरी में, कर नहीं पाए, वो दूसरी बात है। 1.4% पे हमारी गाड़ी रुक गई।
1: प्रधानमंत्री नरेंद्र मोदी ऑस्ट्रेलिया सफर प्राक्काले से देश के प्रधानमंत्री एंटनी अल्बनीज ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশে সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে থাকবেন। এই দেশগুলো সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রী জানিয়েছে, সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করা। ওমান সফর শেষে 2028-29 মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করতে ডক্টর জয়শঙ্কর 13 জুলাই নিউ ইয়র্ক যাবেন। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয় মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ ভাণ্ডার গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বিধায়কদের। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন, তার উপযুক্ত মর্যাদা দেবার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানান।
3: পশ্চিম বঙ্গাল কি জনতা নে বহুত বিশ্বাস কে সাথ ভরোসে কে সাথ আপকো চুনকর ভেজা হ্যায়। ইয়ে বিশ্বাস ইয়ে ভরোসা কায়েম রহে, হাম উনকে বিশ্বাস ভরোসে উনকে আকাঙ্ক্ষাওঁ কো ভি পুরা করেন, উস রাজ্য কে বিকাশ কি নয়ী ইবাদত ভি লিখেন, ক্যোঁকি ইয়ে রাজ হমেশা বিচারোঁ কে আধ্যাত্মিক ধর্ম সংস্কৃতি और अलग अलग कालखंड के अंदर एक नए बदलाव को राष्ट्र को नई दिशा देने का राज्य रहा है।
1: पवित्र अमरनाथ यात्रा प्रथम 2 दिन पवित्र गुहा मंदिर पुजो दिए 32,313 जन पुण्यार्थी। यात्रा द्वितीय दिन 20,145 जन भक्त बाबा बर्फानी दर्शन लाभ करें, जा गत बछर तुलन बेसि। गत बछर द्वितीय दिन 14,551 जन दर्शनार्थी एसेछिलेन। प्रशासन सूत्रे जाना गेछे, द्वितीय दिन पुण्यार्थी मध्य

14,611 জন পুরুষ, 4,480 জন মহিলা এবং 379টি শিশু। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা। আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের অবশিষ্ট অংশ এবং গুজরাট ও উত্তর আরব সাগরের কিছু অংশে অগ্রসর হতে পারে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলের কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 2,954-তে পৌঁছেছে, 16,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। তিনি আরও জানান, প্রায় 16,000-এর বেশি মানুষ গৃহহীন। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ 7 দিনের শোক ঘোষণা করেছেন। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গত রাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2,125 টাকা করেছে। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালোট্রার পাঁচপাদ্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকায় PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থবছরের জন্য 96,73,00,000 টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিম ত্রিপুরার লোকসভা সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ হবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কার্যসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশা সামগ্রীর পাচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেল স্টেশনে একই দিনে 2 বার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এই মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 এর 2টো ম্যাচে জয়লাভ

করে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহী জেলা ও দক্ষিণ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 বাংলা ছবির গান। বেলা 12:00 থাকছে বুখুরি বদল। বেলা 12:30 খানিমারি। বেলা 12:55 চাষের কথা বিষয় জৈব সার। বেলা 1:05 শুনবেন অঙ্গনা অনুষ্ঠানে আলোচনা বিষয় বর্ষায় নিজেদের সুরক্ষিত রাখতে কী করণীয়। আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর রণিতা ঘোষ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:05 কল্যাণী অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন এই প্রসঙ্গে ডক্টর শিপ্রদাস সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রাখাল দাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 পরিবেশ ভাবনা। 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার দেবব্রত মল্লিক। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাঁশি পণ্ডিত কৈলাস চাঁদ শর্মা। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক বাংলা গান। পরপর দুটি গান, প্রথমে শিল্পী শ্রীকান্ত আচার্য এবং পরে শ্রেয়া ঘোষাল।

যা, গিয়ে উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল।

বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শেষ গানখানি শুনলেন কল্যাণী দাসের কণ্ঠে। এবারের গান শিল্পী কমল দাশগুপ্ত।

0: এতক্ষণ বাংলা আধুনিক গান শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের আসরে শিল্পীরা ছিলেন শ্রীকান্ত আচার্য, শ্রেয়া ঘোষাল, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, পঙ্কজ কুমার মল্লিক, কল্যাণী দাস, কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরে শুনবেন ককবরক অনুষ্ঠান, হিন্দি সংযোজনায় ককবরক সংযোজনায় হিন্দি গানের অনুষ্ঠান। আর কিছুক্ষণ পর
1: দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।

কক্তিশালী ফুঙ্কচাং জরাও যতন নাম সগ তিনি কক বড়ক বাই কম থিংজাক হিন্দি টকেনি ইনাহারজাক রেচাপমুংনি পান্ডা খনাই টংদি ফুংনি দামজিসা তাম্মা জরা খনাথতক রেচাপমুং রকন খনানি বাকি ফাইদি চুইলানো ও খনাথতক রেচাপমুংনি বিশংতেই চুইনি পান্ডা বিশঙ্গ হাবলায়ানা

ফাইদি চাই তৈ টংসার চাপং খা লাইফিরান ও টকে ন এবার দুশ্মানী ও টকে রচাপং রকন ও রচাপং খরং রিনাই রকম খা উদিত নারায়ণ বাই সাধনা সারগম

খনারিজাগি তঙ্গ দুসমানী ও তকেনি রচাপুং ও রচাপুঙ খরংরিখা উদিত নারায়ণ বাই সাদনা সারগম নরক খাই তংদি ফুনি দামচি সাতামা জরা খনাথক রচাপুংনি বিশিং দুই

নরখনাই দো ককগ্রগৈ কম থিংজাক দাল বিদাল হিন্দি টকে রচাব মূনি পান্ডা হাইকে যাইনাই ককটি সালো তেসামালাই ফিরানো অক কচারে আংটি অরণ বাচাশিনাই পাইথাগ যত্ন হামবাই তেসাল কাহাম তিনি পান্ডানো সংচাকা তাই কম থিংকা আং সীমা ফাইনাই হাতেও যেসামালাই ফিনাই তিনি বাকে আসক্তই ন

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম শুনুন বাঘিনী ছবির গান, শিল্পী মান্না দে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন বাঘিনী ছবির গানখানি। এবারে ধন্নি মেয়ে ছবির গান শুনুন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।
1: কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা দূর হোক, কি জ্বালা

চোখ কেন বই কেন? আমলো সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বিহয়া।

আবার মৌকা থাকা গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা যা বিহয়া।

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

মান্না দে এবং অন্যান্যদের কণ্ঠে শুনছিলেন ধুন্নি মেয়ে ছবির গান। এবারে ছবি কখনো মেঘ, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন।

শুনছেন বাংলা ছবির গান। এবারে কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে গিয়েছেন কিশোর কুমার, আশা ভোসলে দ্বৈতকণ্ঠে।

পারভিন সুলতানার কণ্ঠে শুনছিলেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবির গান। এই ছবির আরও একখানি গান শুনুন আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দীপর কাহাম আকাশবাণী আগরতলা তাবুক সেজাগো তিনি দীপর জোরানি ককবরক পান্ডাও সঙ্গিনী চেংগ্রবন খোনার জাগানো চাইরংনি পান্ডা বকরি বদল তিনি বকরি বদল ন কম থেকা চালিতা বারিনী ভূপেশ দেব বর্মা

0: Norong ni pal khai ra sam mung balai khai khana to kana. Hingkai pal khai ra sam mani yak lo sing tabuk kothma thai cha khana lai nya nya. Sap si sai khana re ne hingka mo.
1: An bung re ba ka de ba ma ang tabuk kothma sai khana na an kothma an bung hingkai to kha ba sial. Sal cha to kha ma sa bor ba mo han phan cha mani obana sana ba ge bu phang phang ke ni be de ga asu ga. শিয়াল মাসা আবন নগৈ বাহান চানম সুজা খা তাই আবু ফাংতল আসুগৈ খাত খান নাইছে শিয়াল চাখা খুলমকা কিচিং তখা নং হাই নাই থক তক আং তাই নিগে খ বসং নাই থক নি নিবু কৰাং রং নি খরং খানা তক মালে সানা সকরৈ দ থাই সে রসাম না বখনা গ্রানান শিয়াল নি ই ক রখনা বাবু তো আতা খা বেলাই ন হামজা খাতাই রসা বই খনা রনা হনে খুয়ানা নাই দরব না বিনি খুকনি আমুই বাহান হাওয়া কলাই থাকা লগে লগে ন শিয়াল অ মুই বাহান খসাই আর নে খালাঙ্কা আন কথমারন পাইখা
0: বিনি কথমা বেলাই খেতনা তো কানা অ কথমা খানাই নরক টাম বুঝি খা
1: বড় খামিয়ানি ক কাহাম ন খানা মাসাইয়া
0: বড় খামিয়ানি ক কাহাম ন ক কাহাম ভন খানা মাসাইয়া না বড় খা থকাই গাই কথমা খানা মান ইয়া গলো সেনটাবো মে বিষ্ণু খুব তৈ মে বিষ তাম সে সাইড খানা রে নাই কম না
1: আং তা কক টাং সাই খান নাই আন কক টাং বুং খাই দিং মা সক পা কা জরা ফাই বেরি চালাই বা সা ফাই দিলাম প্রা তিয়া রং গই তা তং সি রে লে রে না সিং লাগ জরা বার দিয়া ফিরি সকাং গ তং গই চিনি মা নি ক ক বর কক থাই না তং সুং না না আন নক বুরু নক থাই হাসু বাই তি বুং না লাই না আন তা তং সি দি লে রে না সিং লাগ হাসু বাই তি বুং রক লাই না আন চালাই রক পিয়া চিনি সুমাই আন কক টাং রন পাইখা
0: বিনি কক টাং বেলাই খানা তো কনা গাই কক টাং কথমা খানা মানে ইয়াগ ল সং তাবু হাই না হাই রসাব মং খানা লাইফি নাই সং ন রসাব খানা রে নাই মে বিস বাই রেবিকা গাই দন রং নি রসাব মং রসাব খানা রিলা

0: Tab. Anggaptan o zaman baik ya.
1: Kok tang kenapa nih ya gula sing tabu teh tang sa kot ma kenal nai sing no kot ma sa kenal nai cormika
2: an kot mani mungke sing ho bai sing jo salsa sing ho ma sa bu phang to la wo no bar sip sip thui dong mani an bu phang to la wo no sing jo ma sa bini ha kor ni ong khori khai sik te sing ho ni gung bu la mo ha bui rikha মনি বাগৈ সিংহ সিচাই থাঙ্গা তেজলি জাগৈ সিঞ্জনবো থারনা নাইকা সিঞ্জ আফুরু বুখা সাকতরিন সাকা অবলং নিবু বাগ্রা আং তো সিদ্ধতৈ অমহাই খলাইয়াবলা খাইরগৈ আন মথাংজাদি সাচালে সালসা আংন নসুবা সুনাই সিংহ খাইরক জাগৈ সিঞ্জনয়াকারী রেখা তাই সিঞ্জ বসুবা সুনাই হিনে সুমাই তাঙ্কা সালকিসা ওল সিঞ্জ সিংহ বড় খরকসা নিজাল গজাকা সিংহ দুঃখু মানই গিরিজা গৈ মানসাক সিরি খকা তাই জাল নিয়গ্ন নাইখ্যা ফিয়ায়গৈ মানলিয়া আফুরু আসম সাবি কি সিং সিঞ্জ আয়াংতৈ থাঙ্গৈ টংমা জরা ব সিংহ আক জব ক্লাই টংমানি নুগৈ তাই নুকমা বাইবাক সান মথাং

0: আবার গৈ সামো ফাইকা বিনি আবুয়া কুবুক কুবুক রক বাই জাল সাজুই খিবিখা তাই সিংহন মথাঙ্কা সিংহ ববিকি সিং সিনজন খাকা হামিয়া ফারুই আরনি কুটু লঙ্কা আন গঠমারন বাইকে হামবাই
1: বিন গঠমা বেলাই খানা তখনা অমু বাইন রক্তাম বুঝিখা
0: চিকন ব কত ন সুবাসুরি মানু
1: চিকন ব কত ন সুবাসুরি মানু না ইংকাই সিংহ জালক সাবই বিপদ নাং দমা না ইংকা আজরা ও সিঞ্জ বাইং তৈ লাইসি চংমা জরা বনুগুরিখা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফ্রু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্রু
0: ফিয়কা
1: ওয়ারই আ জালং কুই আ সিংহন ফিয়ক কথা না ইংকাই সিংহ নাইরে বুসুক ফান না বত ফান যে আর নি ইয়গি মালিয়া সিঞ্জ থাঙ্গই বিন বুয়া বাই ও জাল ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গী মানুষ না ইংকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইয়গী মানো না কথমানে ইয়াগল জংটাবো খামারি খুব দুই তেটাংসা ককটাং খালাইফিনাই
2: বুমাই চাকরাক সা আনকান বুমকে চাকরাক সা মুগুরি সা চাকরাক জব বাংকি সাই বুয়া কথার বু হক সাকল ফিহাই বাসাই সাহুই সাহিতে তৈ কুথং সাকারিয়া সামাং সামাং অক্সি পুঙ্গিয়া টেবল সানই আনকান জান পাইখা
1: পিন ককটাম গলাই খানাথক না
3: গে নরক নতাবক আং ফুমং মুং এবার ফ্যামলক মং সাই দো হ্যাঁ নরক মান খাইব সাদি মাই খাইব খাই টংটা বুঝিখা গে পুইলাও আং সাই নরং ন আসুক পেথা আসুক নাই বার কর্ম বার নাই অবতাম না হেন চাকুমরা ও গে নক চাকুমরা সা সাবাই বিশিক চাকাই বহুক দেরাও না আও গে দেথাইসা সাই খিক্রক লাঠা বক্রক জানটা নক সাইডেমান তামাবো ও আনরস না অমন অম তুইব হেন নিনে কক বড় বাই শিকা গেটে থাইসা সাই আং নং ন রাজানী পুখ্রি ফোন কলাই মানিয়া ও তাম মকল নকাই সাইডেমান আপন মকল বহিনলাই ফিয়া নারকা বহিনলাই সাইমাকা গে তাবুক তে থাকছে সঙ্গে আং ন বুমা বাত্রেং বসালক ত্রেং অবতাম সাইডামান অবতাম ও রসামাই রম নং নন সিসিনি রসামাই রম তামখাই আর আবং রকসুক চাব না মাই রকসুক লাই না তাবুক খাইয়া সে গরি খেনা আব গমাই রক থাঙ্কা নং নগত টংখাব তো টংবাই খ টং না হাইফান আমবাই সুনাই আছে গরি খাতা মেল মাংসে সুক লাই হ্যাঁ দা গে তাবো আংটে থাইসে সঙ্গে নং ন সালক খুরম পুই হর বিগ্রা আবো তাম সাইডামান সাই মেয়াদা আবহে নক সাইমান আবো ক গিয়া ন আবহে মাজাং খনাকা মাজাং মাজাং খায় কদা মাজাং হিঙ্কে আবো ও আগি ও রিরক টিসাইতন মানে থকাই আর কাইসে জাগাও আর ইন থেবই টিসাইতন মানে আর জাগান মাজাং হেন আবো সালো হংকাই সিমি বার টিসাইতন যাব হর হংকাই ব তিখলাই চুম যাব খেন্টা হেরকটা বুঝিকা হিঙ্কে অতে থাইসা নং সঙ্গে আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব সাইডামান সাই মেয়াদা ব বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব হে রানদারি মান হেন ন কাদ্রক রানদারি ফুরো নুনুকা এই আবন হেন ইংকাই আও চিনি থানি জরার সুকরই মোসুক সঙ্গে নসং মা মতাকসিনাই ইংকাই যত্ন হামবাই দো
1: ইংকাই সিনিয়া ফাও জরার গরি খাবা সঙ্গ অরণ মা বসালাইসিনাই পাইথক হাইন হাই রেডু খাই দায় খাজানি তাকুক তৈ বহুক সং রানি খানি হামজাক মাতাই সিবাইয়া ফরই নরংনি পাল খাই রেসাব মং রেসাবানি বিশিং তিখাই সঙ্গ জিনি পান্ডা ন অরণ মোথাকি রিলাই সিনাই

0: Ah, sì, c'era. Bupes de bon ma com thing jak. Thai block phang ni srai rong ne ti, tin ni srai rong ne panda bkre ba dol khana ra jaka. Ta ba khana ra jaka na khani mari panda o. Khorang kati bai ra jawai khana ra nai. Hiron de Burma te orasa mungno kom thengna yengkha usha de Burma.
1: খাজানি খাচুকনি তাকুকতে বুকুক সং সং যতন সাইমানো তিনি লেলামানি সাল তেই জরা হানই সালনি সাল ও লেলা

মানে জড়াও যতন সাইমানো চিনি চাকরি খাইনাই পরিতনাই তাকুকতে বুক সঙ্গে তিনি লেলামানি জড়া হানাই ও লেলামানি জড়ানো সালনি সাল দিপর নরকনি লংমানো বখানি হামাকে চাংবাই তৈব তংথগ্রী লেলানানি জড়া তুই ফাই নরকনি খানি পান্দা নরকনি খানিমারি প্রোগ্রাম হাইখে তাকুকতে বুক সঙ্গা খায় নরক কাহামনো টংনা হানাই আও কাহামনো টংথুং আবনো চায় তৈ কাহাম টংনানি পুইতু নারগ্রীন তিনি খানিমারি প্রোগ্রাম নরকনি বসকাঙ্গ তুবুই সাবুনি খরং মারি রেকরি মানো নাইলাইয়ানো ফাইদি সঙ্গী তাকুক হিরণ দেব বর্মানী রেজাবুন খালায়ানো বিনি পৈলা ককথাইনি মারিও তামরেকারখা ফাইদি নালাইয়ানো চালাই শিখলা সকলাইমানি কক চালাই শিখলা সকলাইমানি খাপাং আহা ও খাপাং তাবুক বখা কুবলুই দো হামজাকমাও সামুগো খা আচুগ্রী মানিয়া ও বখা বগলানো গড়িনি সেকেন্ড কাটানো মেচেন দুই মুইতু খায়ো ববিনি যাদুন কনই কনই ন সামো মাননি মুচুঙ্গ কক গুজার কক রহর ফাই সামপিলিসিমি ফানো ফনুক থাকবাই যাদি হেন ফুং গজাং সাল সাল গজাং মনুই কাসাউই ফাইও ইয়ঙ্গু বখা বগলা বখা বগলাবো খাবং উদিলা যাউই নবার নাঙ্গি হামা নাসাও গগর খাথলুই ফিয়া সাল হাবখা সানজাংখা সারি পাংলাই হরদি বরংখা ফুং গজাংনি সিমি আসুক জরা আসুক জরা গবংমা বনা সিঙ্গি দমানি বখা গুরুমুই বখা রোবাই লামা নাহার নাহারে লামা নাহার সকমানি জরা পাই জরা পাইমেনি উলো সকপায়ানো হনে বতে পুইতুদা থাকছিল।

0: খাজানিতা খুকতে বুকুক নরক খনা খানা বুসু বুসু তৈ বুসুক নবলাই মানি বুসু খনা তগ্রসা বুঙ ককথায় চুনো কুমারী কলাং থাকা চিনি তাকুক হিরণদেব বর্মা ফাইদি ঝড়া তো লাইরে লাইরে ও তাকুকতে বুকুক নরকনি গানানে আংলে কাগৈ থানানে মুচুংয়া নরকনি মকলনি সামনি আংলে কুতুলি থানানে মুচুংয়া হাইফানো জড়া তো পাইরে পাইরে চো মা থাকাই থাকতে থাকতে নরকনো অকনো আউই কলামনা মুচুঙ্গ চিনি খানিমারি প্রোগ্রামনো হামজাগী খনাউই খনাতকজাগী টাই রকনি ককটুন তৈতুন চবংমা মানুই দো বরং বেলাই খেনো খাকসংমা হামবাই ইফারু থিপলাইয়া চিনি চিবাই বং আগতংথে যুসকাং তেউসা হাতেনি খানিমারি প্রোগ্রাম নো তেউসা তুবি ফাইনানি নরকনি থানি পুইতু গলাঙ্গী সুমাই গলাঙ্গী যরনো তিনি খানিমারি বাজালাইসানো হে যতন নো হামবাই
1: আশুকজরা খানিমারি পান্ডাও রেজাবাই খেলা রেখা হিরণ দেব বর্মা তৈ রেজাবনা কমথেঙ্কা উষা দেব বর্মা

চাষের কথা। আজকের প্রসঙ্গ সবজি চাষে সারের উপযোগিতা। আমরা যে কোনো ফসল চাষ করতে গেলেই সার প্রয়োগের কথা বলি, কিন্তু ফসল অনুসারে সারের প্রয়োজনীয়তাও আলাদা। সার প্রয়োগের অর্থ হল গাছে খাবার দিয়ে সবজির উৎপাদন বাড়ানো, অর্থাৎ সার খেলেই গাছের বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটবে এবং উৎপাদনও বাড়বে। কিন্তু এখানেই একটা ভুল ধারণা থেকেই যাচ্ছে, সার প্রয়োগে সবজির উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু গাছ সরাসরি সারকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে না। সারের মধ্যে থাকা খাদ্য উপাদানই গাছ খাবার হিসেবে গ্রহণ করে। মাটিতে প্রয়োগের পর সার গাছের গ্রহণযোগ্য উপাদানে ভেঙে তবেই গাছের কাছে গ্রহণীয় হয়ে ওঠে। সার হলো এমনই একটি উৎস যেখান থেকে গাছ খাদ্য উপাদানগুলি পেয়ে থাকে, আর এসব সার জৈব, অজৈব এবং রাসায়নিক এই বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে গাছ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ এই তিনটি খাদ্য উপাদান সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করায় এদের প্রধান খাদ্য উপাদান বলে। এদের সঙ্গে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। আবার তামা, লোহা, দস্তা, বোরন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ ও ক্লোরিন প্রভৃতি উপাদান গাছের বৃদ্ধি ও ফলনের জন্য দরকার হলেও খুবই কম পরিমাণে লাগে বলে এদের বলা হয় অনুখাদ্য। সার হলো জৈব এবং অজৈব বা রাসায়নিক এই দুই ধরনের। প্রাণী ও গাছপালার দেহ থেকে উৎপন্ন সারকে বলা হয় জৈব সার, আবার কারখানার রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন সারকে আমরা রাসায়নিক সার বলে থাকি। আজ বলছি জৈব সার প্রসঙ্গে। জৈব সারে উপস্থিত খাদ্য উপাদানের পরিমাণ তুলনামূলকভাবে রাসায়নিক সার অপেক্ষা অনেক কম। এই সার মাটিতে প্রয়োগের পর জারিত হয়ে তবেই গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসতে পারে, এর জন্য বেশ কিছুটা সময় লাগে। তাই জৈব সার খাদ্য উপাদান মুক্ত হয় এবং গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসে। জৈব সার তার উৎস অনুসারে দু ধরনের হয়, যেমন প্রাণীজ এবং উদ্ভিজ। প্রাণীজ জৈব সারের মধ্যে আছে পোলট্রি সার, গোবর সার, গোমূত্র, রক্ত সার এবং হাড় গুঁড়ো। আবার উদ্ভিদজাত জৈব সারগুলি হল আবর্জনা সার, পাতা সার, খোল, সবুজ সার, ছাই ও কচুরি পানা পচা। এছাড়াও পুকুরের শুকনো পাক হল উত্তম জৈব সার। শহর এলাকায় প্রাপ্ত জল হল আরও একটি জৈব সার। শিম্বগোত্রীয় গাছপালা যেমন ধনচে, শন, বরবটি, কলাই প্রভৃতি চাষ করেও জমির উর্বরতা অনেকাংশেই বৃদ্ধি করা যায়। গাছপালা ও গাছের নরম ও সবুজ ডালপালা পচিয়েও সবুজ সার তৈরি করা যায়। এছাড়াও এখন কেঁচো সার নামক জৈব সার তৈরি এবং সবজি চাষে ব্যবহারেরও রেওয়াজ দিনে দিনে বাড়ছে। বর্তমানে কেঁচো সার তৈরি এবং বাজারে বিক্রি রীতিমতো এক লাভজনক উদ্যোগ। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল সবজি চাষে সারের উপযোগিতা।

0: This is Akashvani, the news read by Naresh Magu. The government has issued
1: Akashvani Agartala. Shuru hocche onushthan Anguna. আজ আসলে বর্ষার এই সময়ে নিজেদের সুরক্ষিত রাখতে কি কি করণীয় এ বিষয়ে বলছেন ডক্টর রণিতা ঘোষ। সংযোজনায় রয়েছেন স্মিতা ভট্টাচার্য। শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অঙ্গনা অনুষ্ঠানে। ঋতুচক্রের আবর্তনে প্রকৃতি জুড়ে এখন বর্ষাকাল। যদিও বর্ষা অনেকেরই প্রিয় ঋতু, কবিদের লেখনীতেও কিন্তু বর্ষার অপরূপ রূপ লাবণ্য ফুটে ওঠে। এর বিপরীত একটা ছবিও কিন্তু আমাদের চোখে পড়ে। কর্দমাক্ত পরিবেশ, জমে থাকা জল, বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশ থাকে এই সময়টাতে, তাই রোগ ব্যাধির প্রকোপও কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যায় এই সময়। আজ এ নিয়েই কথা বলবো যে বর্ষার এই সময় কি কি সমস্যা দেখা দিতে পারে, কি কি রোগ হতে পারে, আর তার থেকে প্রতিকার বা প্রতিরোধের উপায় কি, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আশ্রমপাড়া ইউপিএইচসির এমওআইসি ডক্টর রণিতা ঘোষ। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।
3: হ্যালো এভরিওয়ান, আজকে এসছি এই বর্ষাকাল এবং এটার নানান ধরনের ডিজিজেস, তারপরে এটা প্রতিরোধ করার জন্য কি কি স্টেপস আমাদের নেওয়া উচিত, এটার ব্যাপারে আজকে আমরা একটু আলোচনা করব।
2: ঠিক এই সময়টাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, ছোট থেকে ধরে একেবারে বয়স্কদের পর্যন্ত কিন্তু অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। জলবাহিত কিছু রোগের সংক্রমণও কিন্তু আমরা লক্ষ্য করি। বলছি কি কি সমস্যা দেখা দিতে পারে
3: এই জলের থেকে? প্রত্যেক মানুষের প্রচুর ধরনের ডিজিজেস আমরা দেখতে পাচ্ছি। আমার আশ্রমপাড়ার আন্ডারেও প্রচুর অনাথিক শিবির রয়েছে, প্রচুর মানুষের প্রচুর ডিজিজেস ধরা পড়ছে, অনেক ধরনের অসুবিধাও দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে ওদের জ্বর, সর্দি, কাশি, তারপরে ওই প্রলংড অনেকক্ষণ জলের মধ্যে থাকাতে ওদের হাত পায়ের মধ্যে ঘা হয়ে যাচ্ছে, ফাঙ্গাল ইনফেকশনস হচ্ছে, পুরো শরীরের মধ্যে চুলকাচ্ছে যেহেতু জলটা দূষিত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডায়রিয়া হচ্ছে, বমি, তারপরে পাতলা পায়খানা, এরকম ধরনের কমপ্লেন্টস নিয়ে পেশেন্টরা আসছে। বাচ্চারাও এই প্রবলেম নিয়ে আসছে, জ্বর, সর্দি, কাশি। এখন যেহেতু জলটা দূষিত, সব ধরনের জিনিসই হতে পারে, কারণ কি জলের মধ্যে যখন বেশিক্ষণ স্ট্যাগনেন্ট রয়েছে, মশাদের জন্য একটা ব্রিডিং পয়েন্ট হয়ে যাচ্ছে। তো ওইটার জন্য আমরা সব জায়গায় ক্যাম্প করে ওদের ম্যালেরিয়া, তারপরে ডেঙ্গু, এসবের জন্য একটু টেস্টিং করছি। তারপরে অনেকের দেখা যাচ্ছে জ্বর কমছেই না, তবুও ওদেরকে টাইফয়েডের জন্য টেস্টিং করছি। যার যে ধরনের অসুবিধা আমরা ওইটা দেখে দেখি ওষুধও দিচ্ছি, ট্রিটমেন্টও করছি।
2: এমনিতে একটা ওয়েদার চেঞ্জের সময় এখন, এখন কিছু রোগ তো হচ্ছেই, যেমন বর্ষা, বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে এই সময়টা, এই সর্দি কাশি এগুলো তো লেগেই আছে। আর তাছাড়া আপনি যেটা বললেন যে এই যে জমে থাকা জলগুলো কিন্তু অনেক রোগের আঁতুড় ঘর, তাই তো? যে এর জন্য আমরা প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি?
3: ফার্স্ট অফ অল, মনসুনের মধ্যে তো হিউমিডিটিটা বেশি থাকে, তো যে কোনো জীবাণুর ওই ব্যাপারে ইনফেকশনটা এফেক্ট করার চান্সেস অনেক বেশি থাকে। জল, তারপরে বায়ু, এগুলি তো সব জায়গার মধ্যে, এগুলি তো ব্রিডিং পয়েন্ট, ঠিক আছে? আমরা যেরকম ভেক্টর বর্ন ডিজিজেস, যেটার মধ্যে আমাদের কোনো একজন ভেক্টর মাধ্যমে ডিজিজ হচ্ছে, যেরকম ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, ডেঙ্গু, এসব আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। তারপরে ওয়াটার বর্ন ডিজিজেস, যেগুলো দূষিত জল দিয়ে হচ্ছে, ডায়রিয়া, কোলেরা, টাইফয়েড, যেটাই বেশি এফেক্টেড থাকে। তো আমাদের এখানে ডায়রিয়া বা টাইফয়েডটাই আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে। তারপরে রেসপিরেটরি প্রবলেমের মধ্যে ফ্লু, কমন কোল্ড, যেগুলো আছে, যাদের একটু বেশি বসে যাচ্ছে, তো আমরা ওদের একটু কফ টফ পরীক্ষা দেখতে বলছি।
2: মানে আগে থেকেই খুব বেশি রোগটাকে গাঢ় হবার আগে থেকেই যদি একটু পরীক্ষাটা,
3: হ্যাঁ, পরীক্ষাটা করি। ম্যাক্সিমাম পেশেন্টদের তো ইমিউনিটিটা কিরকম এটা তো আমরা জানি না, আগের থেকেই ওরা এফেক্টেড কিনা এটাও আমরা জানি না, তো ওই কন্ডিশনটাকে আরো বেশি এগ্রেভেট করে দিচ্ছে এই ব্যাপারটা। আমরা সবসময় পেশেন্টদেরকে মেডিসিনস বা স্ক্রিনিং বা ট্রিটমেন্ট করার সাথে সাথে কয়েকটা নিজস্ব প্রিকশনারি স্টেপস আমরা বলে দিই, যেরকম বাড়ির আশেপাশে কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার যাতে না থাকে, যাতে মশাদের ব্রিডিং পয়েন্ট না হতে পারে, দূষিত জল বেশি জমে থাকলেও এটার কন্ট্যাক্টেও অনেক প্রবলেম হতে পারে।

0: পারে, যেরকম লেপ্টোস্পাইরোসিস একটা প্রবলেম আছে যেটার মধ্যে কোন ধরনের কন্টামিনেটেড ইউরিন টিউরিনের সাথে কন্ট্যাক্টে লাগলে অনেক সময় অসুবিধে হয়। বাচ্চারা স্ট্যাগনেন্ট জলের মধ্যে গিয়ে হাত চুবিয়ে এসে বোঝাও যাচ্ছে না, এসে হাত মুছে ফেলছে, খেয়ে নিচ্ছে কিছু, তো এটার থেকে ওদের ওয়ার্মিং, হ্যাঁ ওয়ার্মিং এর প্রবলেম হতে পারে, কৃমির সমস্যা হতে পারে, তারপরে ওদের দাস্ত বমি হতে পারে, তারপরে পেট খারাপ হতে পারে, অ্যাকম্পানি করতে পারে জ্বরের সাথে, তখন আরো বেশি ডিহাইড্রেশন এন্ড প্রবলেম হয়ে যাবে। তো স্ট্যাগনেন্ট ওয়াটার একটা ব্রিডিং পয়েন্ট সব দিক দিয়ে, এটা ম্যালেরিয়া ডেঙ্গুর জন্যই না, শুধু নিজেকে সুস্থ রাখার জন্য। তারপর এটা মসকিউটো রিপেলেন্ট ইউজ করতে পারে, কারণ কি এই টাইমটার মধ্যে ডিফারেন্ট ধরনের ডেঙ্গু ম্যালেরিয়ার কেসেস আমরা সাসপেক্ট করতে পারি। তো মসকিউটো রিপেলেন্ট বাড়ির আশেপাশে কোনো জমি, মানে কোনো ধরনের জঙ্গল টঙ্গল এগুলো জমে থাকলে এগুলি ক্লিয়ার আউট করে রাখা। আমরা স্ট্রিট ফুড, কোনো একটা মানে স্ট্রিট থেকে কন্টামিনেটেড জল খাওয়া, যে কোনো জায়গা থেকে একটা জল পান করা, বা কোনো খাবার কোনো একটা আনহাইজেনিক সিচুয়েশন থেকে খাবার খাওয়া, প্লেট হোক বা যে বানাচ্ছে উনিও অসুস্থ হতে পারে, যেটাতে বানাচ্ছে ওটাও দূষিত হতে পারে। তো স্ট্রিট ফুডটা
1: যে কোনো জায়গা থেকে যারা জল ইউজ,
0: হ্যাঁ জল ইউজ করছে, ওইটা তো আর মিনারেল ওয়াটার করছে না, ওদের যেটা কনভিনিয়েন্সে হচ্ছে ওই জলটাই ইউজ করছে। এন্ড মনসুন টাইমে জলটা সবচেয়ে বেশি দূষিত থাকে, তো ওই প্রপার ভাবে বয়লিং না হলে, প্রপার ভাবে ডিকন্টামিনেশন না হলে, তখন ওইটা কনজিউম করাটা ইটস ভেরি ভেরি ডেট্রিমেন্টাল টু দ্য হিউম্যান কাইন্ড, আই থিঙ্ক সো। তারপরে পিউরিফাইড জল খাওয়াটা, ফ্রেশ অ্যান্ড মানে হোমমেড ফুড প্রেফার করা। তারপরে বৃষ্টির দিনের মধ্যে দেখবেন অনেকে আছে যে কাপড় জামা, এটাকে যাতে ক্লোদিংটা যাতে একদম ক্লিন অ্যান্ড হাইজেনিক থাকে। তারপরে নিজের ঘর বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ড্যাম্প এনভায়রনমেন্ট মানেই হচ্ছে জীবাণু ওই জায়গার মধ্যে অনেক বেশি গ্রো করবে আর ওরা ফ্লারিশ করবে। তো জীবাণু গ্রো করলে ঠিক আছে আমাদেরকে এফেক্ট করবে, অনেকজনকে একটু বেশি করবে, অনেকজনকে একটু কম করবে, অ্যাকর্ডিং টু দেয়ার ইমিউনিটি। তারপরে ভ্যাকসিনেশন, সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যাকসিনেশন। এরকম একটা দূষিত মনসুনের ওরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে একটু বেশি আনক্লিন অ্যান্ড আনহাইজেনিক সিচুয়েশনে অনেকের রেয়ারেস্ট কন্ডিশন এটা হেপাটাইটিস এ আর ই এরও দেখা যেতে পারে। তো আমরা ওই জায়গায় আমরা সবসময় এটা বলি যে প্রিকশনস কি মেনটেন, গুড হাইজিন মেনটেন করা, ইমিউনিটি বুস্ট করা উইথ ইনটেক অফ প্রপার অ্যান্টিঅক্সিডেন্টস, তারপরে ফ্রুটস ভেজিটেবলস ভালো করে ক্লিন করে খাওয়া, তারপরে এরকম কিছু প্রোটিন বা অ্যানিমাল প্রোটিন কনজিউম করা যেটা শরীরের জন্য খুব ভালো, যেটা ইমিউনিটি বুস্ট করবে, আবার ব্যালেন্স ডায়েটও প্রোভাইড করবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে নিজের ডায়েটটাকে ঠিক রাখা আর ওটার সাথে হাইজিনটাও। আমি এখন একটা অ্যাপেল খেলাম, সবাই জানে অ্যাপেল ইজ গুড ফর হেলথ, এখন আমি অ্যাপেলটা ঠিক করে ধুলাম না, তো দ্যাট উইল নট গিভ মি এনি, ওটা আমি খাবো বাট ওটা আমার ঠিক করে হজম না হলে আমার সেই ডায়রিয়া ওইটা বেরিয়ে যাবে, কোনো নিউট্রিশন অ্যাবজর্পশন হবে না। তো হাইজিন অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড অ্যান্ড ডায়েটটা করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট গোজ হ্যান্ড বাই হ্যান্ড। তারপরে প্রোটেক্ট করা নিজেকে ফ্রম দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেরকম ধরো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি নিজেকে কন্টামিনেট করব না মনসুন ওয়াটার দিয়ে বা কোনো একটা জায়গা দিয়ে, কারণ কি মানে বাতাসের সাথেও তো অনেক এরকম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, যাদের একটু অ্যালার্জি সমস্যা আছে ওদের অ্যালার্জিও হতে পারে, তো অনেক ধরনের জিনিসই হতে পারে। ইনসেক্টসরা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় ডিউরিং মনসুন, তো ওইটা আরো বেশি এফেক্ট করতে পারে, তার থেকে অ্যালার্জি হতে পারে, এগ্রেভেটেড প্রবলেমস হতে পারে।
1: তো মানে প্রতিরোধগুলো কিন্তু আমাদের ভাবতেই হবে, যে রোগ প্রতিরোধের যে বিষয়গুলো আপনি বললেন, যে এই বিষয়গুলো কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে।
0: আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনো একজন হেলদি পারসন, ও যদি কোনো সোসাইটিকে সার্ভিস দিচ্ছে বা ও নিজের ফ্যামিলির জন্য সবাইকে দেখভাল করছে যারা অসুস্থ, ওদের নিজেদেরকেও ঠিক রাখতে হবে বা মেনটেনিং সাম ডিস্টেন্স, কারণ কি জীবাণু তো আর জিজ্ঞেস করে আসবে না, তো ওদের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করাটাই ঠিক হবে। অ্যান্ড আই অলওয়েজ সাজেস্ট হাইড্রেশন ইজ দ্য মেইন, লাইক ইট ইজ এ কোয়েন্টেসেন্সিয়াল পয়েন্ট নিজেকে সুস্থ রাখার জন্য। খাবার খাচ্ছি, ওয়ার্কআউট করছি, হাইজিন মেইনটেইন করছি আর নিজের ওয়াটার ইনটেকটা করছি না,
1: নিজেকে সুরক্ষিত রেখে তবেই কিন্তু অন্যের সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু সেটা সম্ভব। মাঝে মাঝেই কিন্তু আমরা জলবন্দী হয়ে যাচ্ছি, আটকে যাচ্ছি ঘরে, তো সেই সময়টা আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব বা কি কি ওষুধপত্র আমরা সঙ্গে রাখতে
0: পারি? এরকম বর্ষার দিনে যেটা আমি দেখলাম, নিজের পার্সোনাল লাইফেও দেখলাম, প্রপার ঘরের হেলথ এন্ড হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে, এটার ভেন্টিলেশনটা মেনটেন করতে হবে, যাতে প্রপার সান

0: লাইট ঢুকতে পারে। প্রপার সানলাইট ঢুকলে সারাউন্ডিং এয়ার বা ড্যাম্পনেসটা একটু কাটবে, যেটা পরে দিয়ে এগ্রিভেট করবে না আপনার যেখানে ঘুমোচ্ছেন বা যেখানে থাকছেন বা কাপড় জামা রাখছেন ওই জায়গাগুলো সেফ থাকবে। ওই জায়গাগুলো একটু ক্লিন অ্যান্ড সানলাইট একটু এক্সপোজার দিলে এই জায়গাগুলো একটু ভাল লাগবে, প্রপার এয়ার ভেন্টিলেশনটা। তারপরে নিজেদের শরীর খারাপের মধ্যে ম্যাক্সিমাম টাইম আমরা দেখি মনসুন টাইমে কোল্ড কাফ লেগেই থাকে। আমি এটা বলছি না যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্টিং অ্যান্টিবায়োটিকে চলে যেতে। If somebody is having headache বা কাউর যদি গা হাত পা ব্যথা হচ্ছে, normal paracetamol 500 to 650 is enough, ঠিক আছে?
1: তো আমরা তাহলে এটা হাতের নাগালের মধ্যে
0: রাখতে পারবো, বাট এটা ভীষণ কশিয়াস ভাবে ইউজ করা উচিত, বিকজ প্যারাসিটামল এর কোনো অল্টারনেটিভ নেই। তো প্যারাসিটামল একবার যদি কেউ খাচ্ছে, আনটিল আনলেস টেম্পারেচার 100 বা 100 উপরে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা নেক্সট টাইম আন্ডার ডক্টর সুপারভিশন খাওয়া উচিত। কারণ কি অনেকের কিডনি ফাংশন টেস্ট বা শরীরের কি অবস্থা এগুলো আমরা কিছুই জানি না। তো ওরকম ভাবে আমি একটা এরকম ওপেন প্ল্যাটফর্মে যদি বলি যে শুধু প্যারাসিটামল খেতে থাকতে, পরে এটা টক্সিসিটি দিতে পারে, ঠিক আছে, বা অন্য অর্গানস গুলোকে এফেক্ট করতে পারে, বাট এট সাম পয়েন্ট অফ টাইম প্রচন্ড মাথা ব্যথা করছে, শরীর গা গা মেজমেজ করছে বা আপনার জ্বর এসেছে, একটা প্যারাসিটামল 500 to 650 আমি অ্যাডাল্ট ডোজটা বললাম। বাচ্চাদেরকে সবসময় ডাক্তার কনসাল্ট করিয়ে ওষুধ খাওয়াতে লাগে। আর নর্মাল যেরকম একটা লিভোসিট্রিজিন বা মন্টিলিউকোস্ট এর কম্বিনেশন যাদের অ্যালার্জির প্রবলেম থাকে, তো ওরকম একটা বেসিক মেডিসিন যদি অ্যালার্জি থাকে তো রাত্রেবেলা ঘুমানোর আগে খেয়ে লাইক নিয়ে নিতে পারে, অনেকটা রিলিফ পাবে। আমি মনে করি উইদাউট ডক্টর সুপারভিশন কোনো মেডিসিনই খাওয়াটা উচিত না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্ডিজিনিয়াস মেথডস ইউজ করা উচিত। যদি আমার নাক বন্ধ থাকে আমি গরম জলের ভাপ নেব, যদি আমার ওরকম মনে হয় যে আমার প্রচন্ড পরিমাণে জ্বর আসছে তো আমি জলপট্টিটাই দিই। জলপট্টিটা দেওয়ার পরে যদি এটা ঠিক হয়ে যায়, অনেকে স্নান করে যারা স্টেবল থাকে, যারা স্টেবল নেই বাচ্চা মানুষ ওদেরকে জলপট্টি ওয়েট কম্প্রেশন দিলাম, যদি এটাতে না কমে তখন কি আমরা স্পঞ্জিং করার পরে আমরা তখনও যদি না হচ্ছে তখন আমরা গিয়ে ডক্টরকে 100% কনসাল্ট করব। এটা বলে বেশি বসে থাকবো না যে শুধু কোল্ড স্পঞ্জিং চলে যাবে, তাহলে সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে চলে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা ফার্স্টে একটা প্রাইমারি স্টেট আছে।
1: আচ্ছা, সেটা আমরা চেষ্টা করব, কিন্তু আমরা কিন্তু সময় নষ্ট করব না খুব একটা, তাতে কিন্তু আবার হিতে বিপরীত
0: হতে পারে,
1: সম্ভাবনা থাকে। আর এই সময় যেমন জলবাহিত রোগগুলোর কথা আপনি বললেন, যেমন জলবাহিত রোগ যেমন ডায়রিয়া বা কোনো কিছু।
0: হ্যাঁ, ডায়রিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা কনসেন্ট্রেট করতে লাগবে এটা হচ্ছে মানে ফুড, ঠিক আছে, ফুড অ্যান্ড পিউরিফাইড ওয়াটার, ঠিক আছে, ফুড অ্যান্ড পিউরিফাইড ওয়াটার সঙ্গে যেটা আমরা সবসময় বলি, যেটার প্রোগ্রাম আমরা এখন শুরু করব কিছুদিনের মধ্যে, স্টপ ডায়রিয়া করে। বাচ্চারা সবচেয়ে বেশি ওরা মানে লাইক ওরা সবচেয়ে বেশি সাফার করে ডায়রিয়ার মধ্যে, কারণ কি ওরা তো কিছু বলতে পারে না, তো ওইটার মধ্যে ওদের শরীরের থেকে পুরো ওয়াটার কন্টেন্টেই বেরিয়ে যাচ্ছে উইথ ইলেকট্রোলাইট, ঠিক আছে। তো ওআরএস আর জিং ট্যাবলেট আমি সব মাদেরকে বাবাদেরকে বলবো যে ঘরের মধ্যে সবসময় ওআরএস আর জিং ট্যাবলেটটা রাখতে। ওআরএস অ্যাকচুয়ালি ডিহাইড্রেশনটা কারেক্ট করে আর জিংটা ইমিউনো মডুলেশনে কাজ করে। জিংটা দিয়ে
1: ওআরএস তো আচ্ছা বুঝলাম, সেটা
0: জিং
1: এখন আমরা ঘরে চিনি লবণ দিয়ে
0: বা হ্যাঁ চিনি লবণ দিয়ে খাওয়াতে পারবো
1: প্রাথমিক অবস্থায় সেটা আমরা।
0: হ্যাঁ, বাট আমি মনে করি প্রিকশন যদি আমরা ওই টিপটা বলি, দিস শুড বি ওয়ান অফ দ্য প্রিকশনারি থিং, কারণ কি ওআরএস তো একটা বেসিক জিনিস, এটার জন্য কিছু হবে না। এটা বাচ্চাদেরকে আমাদেরকে যতবার ওরা পাতলা পায়খানা করছে ততবার করে আমাদেরকে ওদেরকে খাওয়াতে হবে, এটা একটা সবচেয়ে বড় প্রিকশন। জিঙ্ক এন্ড ওআরএস তো আমরা বাচ্চাদেরকে দিতেই পারি, এতটুকু একটা বেসিক জিনিস ওদের প্রোটেকশনের জন্য।
1: সেটা কি মা
0: জিঙ্ক? অ্যাকচুয়ালি জিঙ্কের ট্যাবলেটস দিচ্ছি আমরা, গভর্নমেন্টের থেকেই দিচ্ছি আমাদেরকে জিঙ্ক ট্যাবলেটস। এগুলোর স্ট্রেংথ থাকে 10 and 20, ঠিক আছে। তো আমাদেরকে যেটা দেওয়া হয় এটা 20, ঠিক আছে। তো লেস দেন 6 মান্থস হলে আমরা হাফ ট্যাবলেট দেব বাচ্চাকে। ফার্স্ট অফ অল 0 to 5 years এর বাচ্চাদেরকে আমরা স্টপ ডায়রিয়াতে টার্গেট করি। 0 to 2 months এর মধ্যে আমি জিঙ্ক দেব না, আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথাই বলবো, যেহেতু ওদের ইমিউনিটিটা এতটা গ্যাদার আপ হয় না। তো ওর মার দুধটাই ওকে বারে বারে ফিড দিলেই হবে, সঙ্গে যদি বয়েলড ওয়াটারের সাথে একটু ওআরএস দিতে পারে তো দিতে পারে। এটা আমি এতটা সাপোর্ট করি না কোনো এক্সটার্নাল ফুড, বাট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তো তাকে দিতেই হবে। তো ওআরএস 0 to 2 months to 6 months হাফ ট্যাবলেট জিঙ্ক অ্যান্ড ওআরএস, এটা হচ্ছে প্রিকশনারি একটা আমি মেথড বললাম স্টপ ডায়রিয়াতে। আর সিক্স মান্থস অ্যাবভ

0: 6 মান্থস ফুল ট্যাবলেটটা 20 মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট আর ওআরএস,
1: এটা কিন্তু আমরা হাতের কাছে রাখতেই পারি।
0: হ্যাঁ,
1: প্রায় সময় জল বন্দী হতে দেখছি এই বর্ষার সময়টা, কিন্তু আমাদের শহর বেশ বানভাসী হচ্ছে, বিগত বছর থেকে এমন একটা ছবি কিন্তু আমাদের চোখে পড়ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু প্রিকশন হিসেবে ওষুধ আমাদের যদি নাগালের মধ্যে রাখি, সেটা কিন্তু অনেক সময় হয়তো চিকিৎসকের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভবপর হচ্ছে না, সেই সঙ্গে যদি সম্ভব হয় ডক্টরের সাথে কথা বলে আমরা সেই ওষুধগুলোকে।
0: হ্যাঁ, সব মা বাবাদের একটা মেন্টালিটি থাকে যে বাচ্চাদের পেট খারাপ হয়েছে বা জ্বর হয়েছে এখনই অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, কিন্তু আমি অ্যাজ আ লাইক আমি এতজন পিডিয়াট্রিক পেশেন্টও দেখেছি, অ্যাডাল্টও দেখেছি, পিডিয়াট্রিক পেশেন্টদের ফার্স্ট প্রাইমারি ট্রিটমেন্টই হচ্ছে ওআরএস আর জিঙ্ক আর কোনো ধরনের প্রোবায়োটিক। ন্যাচারাল প্রোবায়োটিক তো আমরা জানি দই টই থাকে, ম্যাক্সিমাম টাইম আমাদেরকে সব গাইডলাইনেই বলা হয় যে বাচ্চাদেরকে প্রথমে ওআরএস আর আমরা জিঙ্ক দিই, ওদের একটু ইমিউনি মডুলেশনটাতে হেল্প হয় জিঙ্ক দিলে, আর ওআরএসটা ডিহাইড্রেশনটা কারেক্ট করে। তারপরে যদি লাগে যে ওর ডায়রিয়াটা কমছেই না, তখন তো আর আমরা ওয়েট এন্ড ওয়াচ করতে পারবো না, তখন আমরা আস্তে ধীরে অ্যান্টিবায়োটিক দিই, একদম বেসিক অ্যান্টিবায়োটিক দিই। দেওয়ার পরে আমরা দেখি, তারপর সবসময় একটা ফলো আপে থাকে, বিকজ ডিহাইড্রেশনটা এরকম একটা জিনিস যে বাচ্চাটাকে একদম পুরো উইক করে ইভেন লিড টু ডেথ, তো এর জন্য ওদের প্রোটেকশনের জন্য ডিটোরেশন হতে পারে,
1: অবশ্যই কিন্তু এটা একেবারে বাঁচিয়ে রাখতে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় ফলো আপে রাখতে হবে বাচ্চাদেরকে, আর সঙ্গে তো শ্বাসকষ্ট একটা বড় ফ্যাক্টর আছেই বাচ্চাদের জন্য। তো আমি সবসময় মনে করি যেই বাচ্চাদের শ্বাসকষ্ট সমস্যা আছে বর্ষাকালের সময়, ওদের ঘরের মধ্যে যদি বেশি থাকে, ওদের ডে টু ডে যদি ইনহেলেশন নিতে লাগে, তাহলে ঘরের মধ্যে একটা স্পেসার ইনহেলার করে আছে বাচ্চাদের জন্য, ওইটা রাখাটা বেটার, যাতে ওদের যে কোনো সময় লাগতে পারে, বিকজ ব্রিদিং প্রবলেম ইজ মাচ মোর সিরিয়াস, ওটার থেকে ওরা ব্রিদিং প্রবলেম হলে তারপরে দিয়ে মানে এটা ইনস্ট্যান্টলি একটা ইমার্জেন্সি, তো ওইটা রাখাটা খুবই দরকার। প্যারাসিটামল, বেসিক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ওআরএস, অ্যান্ড ওদেরকে প্রোটেক্ট করা। আমরা চাই না এই ওষুধগুলো একটাও ইউজ হোক, আমরা চাই এগুলি প্রোটেকশনের জন্য থাকো, বাট ওদেরকে আমরা ইন্ডিজিনিয়াস খাবার দাবার যেরকম ক্লোভ, তারপরে কাঁচা হলুদ, তারপরে দুধ, ঠিক আছে, ওদের ডায়েটটার সাথে যাতে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, ভালো প্রোটেক্টিং যেগুলো ইমিউনিটি বুস্ট করবে, এরকম ডায়েটটা আমরা সবসময় এপ্রিসিয়েট অ্যান্ড এনকারেজ করি।
1: ঠিক ঠিক, অবশ্যই আমি আশা করব আমার শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনছেন আজকের এই আলোচনা, একেবারে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই কথাগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এছাড়াও কিন্তু এই সময় কিছু স্কিন প্রবলেমস দেখা
0: যায়। স্কিন প্রবলেমস এর মধ্যে একটা জিনিস আমি ভুলে গেলাম, ওই বাচ্চাদের কথা যখন বলছিলাম, ওদেরকে প্রপার ভাবে মনসুন অ্যান্ড উইন্টারের সময় ওদেরকে প্রপার ভাবে র্যাপ আপ করাটা খুব দরকার, যাতে ওদের শরীর থেকে কোনো হিট লস না হয়, ঠান্ডাটা যাতে না লাগে। তো ওদের গলা, মাথা, হাত, পা যেগুলো একদম ম্যাক্সিমাম সারফেস এরিয়া যেখান থেকে হিট লস হয়, ওই জায়গাগুলোকে একটু ভালো করে লাইক র্যাপ করে রাখা। উইন্টার টাইমে তো করি, মনসুন টাইম অনেক সময় গরমের জন্য বা স্বেচ্ছাতে লাগে বলে ওরা করতে চায় না, বাট একটু খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা এনভায়রনমেন্টে না হয় বা ওয়াটার কন্ট্যাক্টে যাতে না আসে, একটু প্রোটেক্টিভ থাকতে হবে। এটা গেল একটা, ওদের প্রপার ভ্যাকসিনেশনটাও খুব দরকার, যাতে ও সব ডিজিজের থেকে ওদের একটু প্রোটেকশন পাওয়া যায়, কারণ কি মাঝখানে আমরা এই যে ডায়রিয়ার কথাটা বললাম রোটা ভাইরাসের থেকে, যে এই জিনিসটা নিয়ে অনেক এখন ভ্যাকসিন ট্যাক্সিন প্রচুর বেরিয়েছে, প্রত্যেকটা সাব সেন্টারে এখন ভ্যাকসিন দেওয়া হয়, প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা লাইক হাউস টু হাউস গিয়ে আশারা গিয়ে বাচ্চাদেরকে বলে আসে, ওদের মাদেরকে বলে আসে। হ্যাঁ, অ্যাডাল্ট অ্যান্ড বাচ্চাদের আমি মনে করি ভ্যাকসিনেশনটা ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর প্রোটেক্টিং দেম ফ্রম ডিজিজেস, যে কোনো ডিজিজের থেকে। পরে কিছু হলে তো আমরা আছি ওটার জন্য, বাট যেটা আমরা প্রিকশনারি ওটা তো করতেই পারি। নেক্সট যেটা আমরা ওই ডার্মাটাইটিস বা স্কিন প্রবলেমস নিয়ে কথা বলছিলাম, ম্যাক্সিমাম অফ দ্য মানে মহিলারা বা লোকরা যাদের ঘরে জল ঢুকছে বা যারা জল কাচিয়ে ফেলছে বা পরিষ্কার করছে, ওরা অনেকক্ষণ জলে থাকছে, তো ওই স্কিনটা তখন অনেকটা নরম হয়ে অনেক সময় ফেটেও যাচ্ছে, ঘাও হয়ে যাচ্ছে। ফাঙ্গাস কি করে, তখন ওই কন্ট্যাক্টের মধ্যে অনেক বেশি ভালনারেবল সিচুয়েশন হয়ে যায়, তো ফাঙ্গাল ইনফেকশন খুব কমন দেখা যায়। তো ওটার মধ্যে কয়েকটা বেসিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম, ঠিক আছে, তারপরেও বেসিক সিট্রিজিন বা লিবু সিট্রিজিন চুলকানোটাকে স্টপ করার জন্য, কারণ কি এনি স্কিন প্রবলেমস ইট গেটস ওয়ার্সেন উইথ ইচিং, এটা যাই হোক, এটা কারো লং স্ট্যান্ডিং কোনো অটোইমিউন ডিসঅর্ডার হোক বা কোনো ফাঙ্গাল ইনফেকশন হোক, ওই জায়গাটাকে যত ইচ করবেন ততটাই ইট ইজ প্রবলেমেটিক। হ্যাঁ, তো ইচিংটাকে বন্ধ করার জন্য রাত্রে বেড টাইমে একটা করে অ্যান্টি অ্যালার্জিক খেলো, পরে সিচুয়েশনটা একটু ঠিক হওয়ার পরে আমরা ক্যাম্পস করছি, এসে ডাক্তার দেখালো, খুবই দরকার কোনো মেডিসিন লাইক ইউজ করার আগে যে কোনো ডক্টরকে দেখানোটা খুবই দরকার, একদম বেসিক থেকে বড় অবধি, বিকজ ইউ নেভার নো যে তোমার বডির কন্ডিশনটা কি। তুমি একটা ওষুধ হয়তো ডেইলি

0: আর যে ওটার সাথে রিয়াকশন হয় আরেকটা ওষুধ হতেই পারে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট।
1: এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেমন আমরা অনেক ওষুধ কিন্তু দোকান থেকে বলে টুলেই নিয়ে চলে আসার একটা প্রবণতা কিন্তু এখনো রয়েছে।
0: হ্যাঁ, এই প্রবণতাটা অনেক বেশি আছে। আমরা যখন কোনো পেশেন্টকে দেখি একটা ওয়ার্স্ট লাইক স্কিন সিচুয়েশন নিয়ে আসছে বা কোনো একটা পেট ব্যথা যেটা মানে একদম প্রচন্ড ভাবে পেট ব্যথা যখন এসছে তখন পেশেন্ট একদম হাইপোটেনশন, প্রেশার কমে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে, মানে একদম পারছে না, এরকম অবস্থায় যখন আমরা হিস্ট্রিটা নিই তখন ওরা বলে ওরা ফার্মেসির দোকান থেকে গিয়ে এই ওষুধগুলো যেটা ভালো এটা ওই যেই ফার্মাসিস্ট বুঝেছে যে এটা ভালো ওইভাবে করে দিয়ে দিচ্ছে উইদাউট এনি ডক্টর্স কনসালটেশন। বাট আমার মনে হচ্ছে অনেকে যেতে চায় না, বাট আমার মতে তো এখন সাব সেন্টারের মধ্যে টেলি কনসালটেশনের গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, তো আমরা যারা হাবে বসে আছি বা আমাদের টার্সারি সেন্টার যে হাব আছে ওইখানে তো সিএইচ ওরা সবাই করতে পারে টেলি কনসালটেশন করে, তো ওই টাইমের মধ্যে যা যা দরকার, ইভেন টেলি কনসালটেশনের মধ্যে একটা স্লটও আছে এডিশনাল মেডিসিন, অনেক জিনিস তো গভর্নমেন্টের জেনেরিক সিচুয়েশনে থাকে না, তো যেগুলো দরকার যেটা ইট ইজ অ্যালাউড যে ডক্টর ওই জায়গাটার মধ্যে বাইরে থেকে কিনে নিলে নেবে, যদি সাব সেন্টারে থাকে এটাও পেয়ে যাবে, তো এরকম করে তো ওরা নিতেই পারে। অনেকে লেজিনেস অবহেলাটাই সবচেয়ে বেশি এগ্রাভেটেড ফ্যাক্টর ইন ডিজিজ ট্রান্সমিশন।
1: এটা এই সম্পর্কে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে জনগণ।
0: হ্যাঁ একদম,
1: কারণ এটা কিন্তু প্রায়শই মানে এই সময় দাঁড়িয়েও আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ছবিটা কিন্তু একেবারেই কাম্য নয়, তাতে করে কিন্তু রোগটা আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে। তখন যখন চিকিৎসকের কাছে যাচ্ছে তখন কিন্তু সেটাকে ম্যানেজ করা,
0: হ্যাঁ মানুষে প্রচন্ড মিসগাইড হয়। আমরা রিসেন্টলি অনেক জায়গায় ক্যাম্প করেছি, অনেক হসপিটালে আমার অনেক ফ্রেন্ডসরা আছে, আমার ব্যাচমেটরা আছে, সিনিয়ররা আছে, ওদের থেকে যে জিনিসটা শুনি মানুষদেরকে ডিফারেন্ট টাইপ, ওরা ভাবে কি এই যে আমরা হঠাৎ করে ইনজেকশন দিলাম, কোনো ব্লাড ড্র করলাম টেস্টিং এর জন্য, আমাদের হেলথ সেক্টরই প্রচুর মানুষ ওরা এগুলোতে ভয় পায়, তো এই জিনিস যখন ভয় পায় ওরা অনেক ধরনের অ্যালাইড সায়েন্সেস মধ্যে যায়। আমি সবসময় সাপোর্ট করি সব ধরনের অ্যালাইড সায়েন্সেস। এখন একজন অ্যালোপ্যাথি ডাক্তার, আমার ফ্রেন্ডসরা আছে হোমিওপ্যাথিক ডাক্তার, আমার ফ্রেন্ডসরা আছে আয়ুর্বেদিক ডক্টর, কিন্তু এভরিবডি শুড নো যে কোন সিচুয়েশনে কোন অ্যালাইড সায়েন্সটা অ্যাপ্লিকেবল। এখন আমার একটা ডায়াবেটিক ফুট নিয়ে একটা পেশেন্ট আসলো, আমি ওকে অন্য একটা অ্যালাইড সায়েন্সে দিলাম, পরে পেশেন্টস আছে উইথ অ্যাম্পুটেশন নিয়ে, যে পাটা কাটতেই লাগলো পচে, তো এটা তো কোনো মানে নেই না, ওর তো একটা ডিসেবিলিটি হয়ে গেল। তো মানুষের এই জিনিসটাই সচেতন থাকা উচিত যে যে জিনিসটা ভালো, যে জিনিসটা সর্বশ্রেষ্ঠ অ্যাকসেপ্টেড, সবাইকে সব অ্যালাইড সায়েন্সেসকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি মনে করি যে ওদের ওই টাইমে সবার থেকে একটু ওপিনিয়ন্স নিয়ে যেটা বেস্ট ওটাই করা উচিত।
1: আর যেটা চাই সেটা হচ্ছে সচেতনতা, সচেতন যদি থাকি আমরা তবেই কিন্তু অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি।
0: একদম একদম, প্রিকশন নিয়ে আমরা তো চাই যে আমাদের হাসপাতালে কোনো বাচ্চা অসুস্থ হয়ে না আসুক, কেউ অসুস্থ হয়ে না আসুক, আমরা আছি কিন্তু কেউ যাতে না আসুক, প্রিকশনটা নেওয়াই আমাদের কাছে আশাটা কমিয়ে দেবে।
1: একদম, একেবারেই গুরুত্বপূর্ণ কথাবার্তা গুলো হচ্ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো বিদায় নিতে হবে এই আসর থেকে। শ্রোতা বন্ধুরা, বর্ষাকালে কি ধরনের রোগ ব্যাধির প্রকোপ দেখা দিতে পারে আর এর থেকে প্রতিরোধ বা কি ধরনের প্রিকশন আমরা নিতে পারি এই বিষয়ে কিন্তু এতক্ষণ আমরা বিস্তারিত জানলাম। স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ যিনি ছিলেন আশ্রমপাড়া ইউপিএইচসির এমওআইসি ডক্টর রণিতা ঘোষ, আপনাকে আবার অনেক অনেক শুভেচ্ছা।
0: থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো এই আলোচনাটা করে,
1: আশা করি শ্রোতা বন্ধুরাও যথেষ্ট উপকৃত হয়েছেন আজকের এই আলোচনা থেকে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো অঙ্গনার আসরে এই পর্যন্তই কথা হবে আগামী আসরে। আপনারা খুব ভালো থাকবেন, বর্ষার এই সময়ে নিজেদের সুরক্ষিত রাখবেন, এই প্রত্যাশার সঙ্গেই কিন্তু বিদায় নিচ্ছি আজকের মতো আসর থেকে। নমস্কার।
2: অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অঙ্গনায় আজ শুনলেন বর্ষার এই সময়ে নিজেদের সুরক্ষিত রাখতে কি কি করণীয়, এ বিষয়ে বললেন ডাক্তার রণিতা ঘোষ। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য।

0: আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মূ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ।

বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আইএমডির মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। আইএমডি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনসিসিএফ এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আব্দুসাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16-এ আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচিদুচোকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশ বাণী আগরতলা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই এম নরেশ মাগো উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. Government withdraws emergency curbs on natural gas supplies following resumption of LNG shipments through Strait of Hormuz. Union Minister of Rural Development Shivraj Singh Chauhan releases 25,000 crore rupees assistance to states under Viksit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Grameen Act. Center orders Meta to remove child abuse ads from Instagram, seeks reply in 7 days. Renowned Pandwani singer of

সর্বোচ্চ 95% সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 4.0 মিলিমিটার। এ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 359.0 মিলিমিটার। এছাড়া আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যের সবকটি জেলার 2-1টি স্থানে ভারী বর্ষণ অথবা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। ভক্তিগীতি শুনবেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিকেল 5:45। কল্যাণী 6:05। ঘর গৃহস্থির আসরে 6:30। রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল। 7:00 ককবুরুক অনুষ্ঠান। 8:05 পরিবেশ ভাবনায় শুনবেন কথিকা মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, বলবেন প্রণয় কুমার রায় বর্মন। 8:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান কৌতুক নকশা রসে বসে 8:30। প্রসঙ্গ আদালত ভণ্ডুল, অংশগ্রহণে রবি ঘোষ এবং অন্যান্যরা। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার শুনবেন 9:00। 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 10 সেকেন্ড।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে বেমিশাল ছায়াছবি থেকে।

লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈতকণ্ঠে শুনলেন শক্তি ছায়াছবির গান। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লাভারিস ছায়াছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে ও কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন জমির ছায়াছবির গান। চিত্রগতি অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে সিলসিলা ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়।

0: प्रति वेनेजुएला सम्मान व्यक्त करता है। विदेश मंत्रालय ने सोशल मीडिया पर कुछ व्यक्तियों द्वारा व्यापार, प्रवासन और अन्य नीतिगत मामलों पर मंत्रालय को सलाह देने संबंधी दावों का खंडन किया है। विदेश मंत्रालय की तथ्य जांच इकाई ने कहा कि ये सोशल मीडिया हैंडल मंत्रालय के साथ काम करने के तरीकों पर सशुल्क सलाह के साथ साथ सत्र भी आयोजित कर रहे हैं। इकाई ने स्पष्ट किया है कि इन व्यक्तियों का विदेश मंत्रालय से कोई संबंध नहीं है। मंत्रालय ने लोगों से इस तरह के फर्जी दावों से सावधान रहने को कहा है। कार्मिक, लोक शिकायत और पेंशन राज्य मंत्री डॉ. जितेंद्र सिंह ने आज भारतीय मजदूर संघ और संबद्ध कर्मचारी संगठनों के प्रतिनिधिमंडल से मुलाकात की। डॉ. जितेंद्र सिंह ने प्रतिनिधिमंडल से सरकारी कर्मचारियों, पेंशनरों और प्रशासनिक सुधारों से जुड़े कई मुद्दों पर चर्चा की। महाराष्ट्र में तेज बारिश से जनजीवन प्रभावित है। अधिकारियों ने लोगों को मॉनसून के दौरान नदियों, जलप्रपातों और अन्य जल निकायों से दूर रहने की सलाह दी है। मौसम विभाग ने मुंबई, ठाणे, पालघर, रायगढ़ और रत्नागिरी सहित कोंकण जिलों में अगले 24 घंटों के दौरान मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी किया है। सतारा, पुणे और कोल्हापुर जिलों के घाट क्षेत्रों में भी तेज वर्षा का अनुमान है। और खेलों में फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 16 में आज ब्राजील का सामना नॉर्वे से होगा। यह मैच भारतीय समयानुसार रात 1:30 बजे से न्यू जर्सी में खेला जाएगा। कल सुबह 5:30 बजे इंग्लैंड का मुकाबला मैक्सिको से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী।
2: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বর্তমান সময়ে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযুক্তির এই অগ্রযাত্রা যেমন জ্ঞান এবং যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিয়েছে, তেমনি এর কিছু নেতিবাচক প্রভাবও, বিশেষ করে কিশোরী মেয়েদের জীবনে আমরা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করতে পারছি। যেমন পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, ঘুমের সমস্যা, মানসিক চাপ, আত্মবিশ্বাসের ওঠানামা কিংবা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো নানান বিষয় আজ পরিবার এবং সমাজকে ভাবিয়ে তুলছে। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা আজ কল্যাণীর এই পর্বে আলোচনা করব। মোবাইল ফোন এবং তাতে কিশোরীদের উপর কি প্রভাব পড়ছে তা নিয়ে, এবং তার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বিশেষ এক ব্যক্তিত্ব, রয়েছেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী পাপিয়া সরকার মহোদয়া। মহোদয়া, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের কল্যাণীর এই পর্বে।
3: নমস্কার।
2: প্রথমেই জানব, যেহেতু কথা বলছিলাম বর্তমান সময়কে নিয়ে, আপনি অবসরে গেছেন, খুব একটা বেশি সময় হয়নি, তাই আপনি সরাসরি দেখেছেন এই বিষয়গুলি, বহু বছর ধরে দেখেছেন কিশোর কিশোরীদের বিভিন্ন মানসিক এবং শারীরিক পরিবর্তনগুলো কি হয় তা একেবারে সামনে থেকে দেখেছেন। তো একটু জানতে চাই যে বর্তমান সময়ে যে কিশোরীদের জীবনে মোবাইল ফোন এবং তার সঙ্গে যেই আনুষাঙ্গিক বিষয় মানে সোশ্যাল মিডিয়াগুলো, এইগুলো কিভাবে ভূমিকা পালন করছেন, আপনি কিভাবে দেখছেন?
3: হ্যাঁ, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া দুটোই তো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এগুলি ছাড়া তো আমরা এখন কল্পনাই করতে পারি না। বাচ্চারা মানে কিশোরীরা কেন, আমরা নিজেরাও কিন্তু মোবাইলের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু আমাদের তো একরকম, এই কিশোর কিশোরীদের জন্য এটা কিন্তু একদিকে যেমন অনেক ভালো কাজে লাগছে, অন্যদিকে কিন্তু তাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে এটা ব্যবহার করে। ওরা যখন মোবাইল নিয়ে বসে তখন একেবারে কি হচ্ছে, কোন দিকে সময় যাচ্ছে সেটার দিকে কোনো লক্ষ্যই থাকে না। এটাতে তাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়। তার থেকে আরেকটা বড় দিক আছে, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকার ফলে কিন্তু আমাদের যে সামাজিক মেলামেশা, মানে পরিবারের সদস্যদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে বসে যে গল্প করা, আড্ডা দেওয়া, সেটা কিন্তু এখন প্রায় উঠে গেছে বলেই হয়। এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়। কিন্তু সবটাই তো খারাপ না। মোবাইলের মাধ্যমে আমরা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসও করতে দেখছি। এখনকার কিশোর কিশোরীরা তো এই ব্যাপারে একদম মানে খুবই পাকাপোক্ত হয়ে গেছে। তারা অনলাইন কোর্স করতে পারছে বা ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারছে, অনলাইন স্টাডি, গ্রুপ স্টাডি, এগুলো তো করছে ওরা এইভাবেই। কাজেই সবটা দিকে আমরা খারাপ বলতে

0: পারি না। প্রভাবটা যেমন পজিটিভ দিকেও আছে তেমন নেগেটিভ দিকেও অবশ্যই আছে।
1: অবশ্যই নেগেটিভ বিষয়টা যেন আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি তার জন্যই আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে। এবার একটু জানতে চাইবো যে পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহারটা, মানে মোবাইল ব্যবহারটা একটা সীমা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু কোনো বাচ্চা অতিরিক্ত ব্যবহার করছে, সেক্ষেত্রে প্রধান ক্ষতিগুলো কি হতে পারে?
0: প্রধান ক্ষতি বলতে গেলে সারাক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে যদি আমরা তাকিয়ে থাকি, বাচ্চারা যদি তাকিয়ে থাকে, তাহলে কিন্তু তাদের চোখের ওপর খুব প্রেশার পড়ে, মানে তার চোখটা ড্রাই হয়ে যেতে পারে, চোখে এত প্রেশার পড়ে যার ফলে তার দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। এছাড়া সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে, পড়াশোনা তো আমরা মোবাইল দিয়ে অনেকেই করে, এখন কিন্তু অনেকেই মোবাইলের মাধ্যমেই অনেক বই টুই আনায়, বই অনলাইন কোর্স করে, অনলাইন পড়াশোনা করছে, বই পড়তে পারছে, কিন্তু বেশি সময় ধরে তাকিয়ে থাকলে হয় কি, যে আমাদের যে রাত্রেবেলা বিশেষ করে স্ক্রিনের যে নীল আলোটা সেটা কিন্তু মেলাটোনিন হরমোন উৎপাদনটা মানে ব্যাহত করে দিচ্ছে, কমে যাচ্ছে এই হরমোনটা উৎপাদন, ফলে আমাদের যে ঘুমের যে সাইকেলটা, এই ঘুমের সাইকেলটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে ঘুমটা কম হচ্ছে। তার জন্য একটা ঘুম কম হলে একটা মানসিক ক্লান্তি তো অবশ্যই আসবে।
1: একদম একদম। আর ওই প্রভাবটা আমরা দেখি যে আজকালের বাচ্চারা খুব খিটখিটে হয়ে যায়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে কোনো একটা সোজা প্রশ্ন করলেও সেটার উত্তর দিতে চায় না, বা বাবা মার সাথে তো একটা মতামত বিরোধ
0: থাকেই।
1: তো ওই সময়টাতে ওই মোবাইলটা তাদের থেকে আসলে ছিনিয়েও নেওয়া যায় না, মানে নিয়ে গেলে ওদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়,
0: তারপর হয়ে যায় তারা তখন।
1: তারপর একটু আপনার থেকে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে অনলাইন ক্লাস, যেটা কোভিড সময় থেকে আমরা দেখতে পেয়েছি যে খুব একটা লাভজনক দিক হয়ে দাঁড়িয়েছে, কারণ শিক্ষক শিক্ষিকাও সেক্ষেত্রে অনেকটা দারুণ ভূমিকা পালন করতে পারছে, ঘরে বসেও তারা শিক্ষাদান করতে পারছে। এই যে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক যে অ্যাপগুলো রয়েছে, তার ইতিবাচক দিকগুলো কিভাবে কাজে লাগানো যায় কিশোরীদের ক্ষেত্রে?
0: হ্যাঁ, ইতিবাচক দিক তো অবশ্যই অনেকটাই আছে। প্রথমত অনলাইন যে ক্লাসগুলো হয় তার থেকে আমরা সহজেই বিভিন্ন তথ্য আমরা জেনে নিতে পারি, বিভিন্ন শিক্ষণীয় বিষয় বা কোনো টিউটোরিয়াল ক্লাস, এগুলি ইন্টারনেট থেকে অনলাইন কোর্স থেকে আমরা জানতে পারি। এছাড়া গ্রুপ স্টাডি করতে পারে, আগেই বলেছি, অনেক দূর দূরান্তের শিক্ষকদের, আমরা এখানে অনেক সময় সব টিচারদের সাহচর্য পাই না, সব সময় বিভিন্ন কারণে হয়ে ওঠে না, কিন্তু আমরা যদি অনলাইন কোর্সের মাধ্যমে বিভিন্ন দূরের শিক্ষকদের, এখন তো অনেক ধরনের কোর্স চালু হয়ে গেছে, যেমন আন একাডেমি একটা এখানেও খুলেছে, আন একাডেমি কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সাবজেক্টের সম্বন্ধে একদম ভালো একটা কোচিং ক্লাস করায়, এগুলি আমরা ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইন কোর্সের মাধ্যমে করে নিতে পারি। এছাড়া আমাদের ডিজিটাল যে কর্মদক্ষতা, এটা কিন্তু খুব বেড়ে যায় এইসব কারণে। সবচেয়ে বড় কথা, আমরা যে কোনো জরুরি আপডেট পেতে পারি, বা কোনো দূর দূরান্তের খবর আমাদের সহজেই আমাদের কানে চলে আসে, আমরা দেখতে পারি খবর টবর কোথায় কী হচ্ছে।
1: একদম একদম। আর এই বিষয়গুলি, ইতিবাচক দিকগুলো যেগুলো আপনি বলছিলেন, এগুলো যদি ছোটবেলা থেকে বিদ্যালয়ের মাধ্যমেই হোক আর অভিভাবকদের মাধ্যমেই হোক, তারা যদি বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে যে মোবাইল মানেই এই ভালো দিকগুলিকেই নিতে হবে, ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রোলিং না, ওই জিনিসটা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু একটা বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি, সেই দিকে আমাদের অবশ্যই আরও একটু কাজ করতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনি যেহেতু বহু বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত, বিভিন্ন মেয়েদের কিশোরীদের আপনি দেখেছেন, তাদের আচরণ দেখেছেন, আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস দেখি খুব তুলনা হয়, আমরা সবাই চাই যে আমাদের কে পারফেক্ট দেখাতে সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে আমি তো জানি আমি কি, আমি অন্যকে দেখলাম তার জীবনটা একদম পারফেক্ট সাজানো গোছানো, কিন্তু তখন আমার মধ্যে একটা হীনমনতা সৃষ্টি হলো, ওইটাকে কিভাবে দেখছেন, কিভাবে ঠিক করা যায়?
0: আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলি শেয়ার করি, সবাই বিশেষ করে শেয়ার যেটা করে, সবসময় ভালো জিনিসগুলি কিন্তু আমরা শেয়ার করি, একদম পজিটিভ যেগুলি আছে, খুব সুন্দর ছবি হোক বা সুন্দর একটা বেড়ানোর মুহূর্ত হোক বা যে কোনো একটা মুহূর্ত, এগুলি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এইসব দেখে কিন্তু আমাদের তো সবসময় একটা ভালো মুহূর্ত থাকে না, সবার জীবনে কিন্তু সুখ দুঃখ দুটোই আছে, আমরা দুঃখেরগুলো কিন্তু আমরা কিছু শেয়ার করি না বা কাউকে জানতে দিই না সবসময়। এটা দেখে অনেক সময় মনে হয় যে ওই তো যার রিল বা কিছু দেখছে সে তো ভালো আছে খুব, আমার না এটা খারাপ সেটা খারাপ, কিন্তু অন্যদের তো এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এইসব কারণে কিন্তু হীনমন্যতাটা সৃষ্টি হয়।

0: এবং পরবর্তী সময় এর থেকে কি কোনো মানসিক মানে বিড়ম্বনার সৃষ্টি হতে পারে?
1: হ্যাঁ, হতেই পারে। তার মধ্যে বিষণ্ণতা আসতে পারে, একাকিত্ব আসতে পারে। দেখা গেছে গবেষণায় যারা বেশি সময় স্ক্রিনে কাটায়, 5 ঘন্টার বেশি যদি দিনে স্ক্রিনে কাটায়, তবে তার মধ্যে এই বিষণ্ণতার হার প্রায় 25% বেশি হয়।
0: কাজে আমরা মারাত্মক,
1: খুব খারাপ একটা দিক। এই জন্য আমরা চাইবো যে সবসময় স্ক্রিন টাইমটা যদি কম করতে পারি, তাহলে হয়তো এতটা অসুবিধা হবে না। কারণ আমরা তো পুরোটাই বাদ দিতে পারবো না আজকাল, এখন তো সবটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গেছে।
0: একদম, মানে আমাদের ওই দিকটা একটু বুঝে সামলে অভিভাবক হিসেবেও অনেকটা বেশি দায়িত্ব নিতে হবে। আচ্ছা, এরপরে একটু জানতে চাইবো যে সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি, এটা কিন্তু এখন একটা বিরাট
1: বিরাট
0: মেয়েদের ক্ষেত্রে তো বড় একটা চ্যালেঞ্জিং। তাদের বিভিন্ন ভাবে করা হচ্ছে, বডি শেমিং করা হচ্ছে, এইসব খোলাখুলি ভাবে একটা মাধ্যমে করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটা থেকে কিভাবে কিশোরীরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারে সেটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, এখানে আমরা যে কোনো শেয়ার যেটা হয়, যে কোনো ছবি বা মোবাইল নাম্বার বা যে কোনো ব্যক্তিগত তথ্য যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়, তাহলে এর থেকে কিন্তু এরকম অনলাইন সাইবার বুলিংটা হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলেমেয়েদের বা কিশোর কিশোরীদের বলতে হবে, তোমরা তোমাদের নিজস্ব যে মানে ডাটাগুলি, ব্যক্তিগত ডাটা, তোমরা কিছুতেই এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না। তো এর থেকে যে কোনো প্রতারণায় তারা পড়তে পারে, বিশেষ করে কোনো চাকরির অফার টফার বা কোনো ভুয়ো লিঙ্ক ঠিং যদি থাকে, তাহলে এর জন্য মেয়েরা কিন্তু অনেক আর্থিক প্রতারণার শিকারও হয়, এবং অনেক কিছু অনেক রকম বড় রকম ফাঁদে তারা পড়তে পারে। এই জন্য বলবো মেয়েদের ডিজিটাল লিটারেসি, এটা সম্বন্ধে সচেতন হওয়াটা অবশ্যই দরকার।
0: একদম। আর এরপরে একটু জানতে চাইবো, যেহেতু আপনার শিক্ষকতার সময়সীমাটা অনেক বেশি, মানে আপনি আগে আজকের থেকে 15 বছর আগে মেয়েরা কেমন ছিল, তাদের আচরণ কেমন ছিল, আর এখন বর্তমানে দাঁড়িয়ে কেমন আছে, সেটা আপনি নিজে একদম সচক্ষে দেখেছেন, এই যে পরিবর্তনটা, এইটা কি মানে কোনোভাবে দেখছেন কোনো খারাপ দিকে যাচ্ছে, মানে পরিবর্তনটা আগে ভালো ছিল এখন খারাপ এমন?
1: হ্যাঁ, কিছুটা তো খারাপ দিকে যাচ্ছেই। কারণ আগে যখন ছেলেমেয়েরা যখন মোবাইলের ব্যবহারটা জানতো না, তখন কিন্তু তারা বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি হোক বা যে কোনো রকম ভালো কাজে, সৃজনমূলক কাজে, স্কুলে বা এমন জায়গায় তারা এটাতে ব্যস্ত থাকার চেষ্টা করতো, বা আমরাও বলতাম তোমরা এটা করো সেটা করো। আগে ছেলেমেয়েরা কিন্তু দেখা হলে জিজ্ঞেস করতো, কেমন আছেন ম্যাডাম, ভালো আছেন তো? আমরাও বেশ তাদের এটা দেখে খুব খুশি হতাম যে ছেলেমেয়েরা আমাদের মনে রেখেছে, পুরনো স্টুডেন্টরাও হোক যাই হোক। কিন্তু আজকালকার দিনে হচ্ছে কি, তারা এতটাই যান্ত্রিক হয়ে যাচ্ছে, তাই এই কার্সিটা কিন্তু তাদের মধ্যে অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। তারা মানে দেখা হলে মানে জাস্ট মানে চিনে তো চেনে না এরকম একটা ভাব হয়, এটা অনেকটাই তাদের
0: ওই যে মূল্যবোধের প্রশ্নটাই আসে, মানে নৈতিকতা বা মূল্যবোধটা তো আমাদের তো তৈরি হয়,
1: মূল্যবোধটা কমে যাচ্ছে, এটাই বলতে যাচ্ছিলাম। এই মূল্যবোধটা কমে যাওয়াতে তারা কিন্তু এই যে গুরুজনদের দেখলে প্রণাম করতে হবে বা গুরুজনদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, সেই সেন্সটা তাদের অনেকটাই কমে যাচ্ছে।
0: আর ওই বিষয়টা থেকে আমরা ওই একটা ফলাফলে হয়তো আসতে পারি যে অতিরিক্তভাবে ওই মোবাইলের প্রতি আসক্তি হওয়ার পরে মানে পরিবারের সঙ্গে তো আর সেইভাবে সময় কাটানো হচ্ছে না।
1: অবশ্যই, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট,
0: আর তার জন্য এই মূল্যবোধগুলি হয়তো তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে।
1: এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা একটা, মানে আমরা তো বাচ্চাদের দেখি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, তাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকার ফলে যে একসঙ্গে বসে যে আগে যেটা ছিল আমরা ছোটোবেলায় পেয়েছি, বা পরেও মোবাইলটা আবিষ্কার মানে চালু হওয়ার এত বেশিভাবে চালু হওয়ার পরেও আগেও যেটা দেখেছি যে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করতাম, টিফিন খাওয়া হোক বা যে কোনো কারণে পারিবারিক কোনো ব্যাপার হোক, উৎসব হোক, আমরা কিন্তু সবাই একসঙ্গে বসে সবার সঙ্গে বসে সবার কুশল জিজ্ঞেস করতাম, সবার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতাম, একটা যোগাযোগের একটা মানে মেলামেশার একটা ভালো একটা দিক ছিল। কিন্তু এখন হচ্ছে কি, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকার ফলে বাচ্চারা কিন্তু এই যোগাযোগটা হারিয়ে ফেলছে, মানুষের সঙ্গে বা পরিবার সদস্যদের সঙ্গে বা তাদের সমবয়সী বন্ধুদের সাথেও কিন্তু ঠিক সেরকমভাবে মেলামেশাটা এখন হয় না। দেখা যাচ্ছে তার মোবাইলে কথা বলে যাচ্ছে সারাক্ষণ, মোবাইলে কিন্তু সারাক্ষণই বন্ধুদের সঙ্গে কথা বলে যাচ্ছে বেশিরভাগ সময়, কিন্তু সামনাসামনি যে মানে কথা বলার এটা, এটা কিন্তু একেবারেই হারিয়ে গেছে, ফলে অনেক সময় বন্ধুত্ব নষ্ট হচ্ছে বা কোনো সম্পর্ক স্থায়ী হতে পারছে না।
0: একদম। আর এইগুলো ধীরে ধীরে এখনো হয়তো সমাজে আমরা বুঝতে পারছি না, এইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।

0: আছে।
1: যেটা সত্যি আমরা যদি অভিভাবক হিসেবে বা শিক্ষক শিক্ষিকা হিসেবে এখনো তার নিয়ন্ত্রণ না নেই, তাহলে সত্যি আগামী দিনে একটা ভয়াবহ অবস্থা হতে পারে।
0: একদম।
1: এরপরে একটু জানতে চাইবো যে আসলে যেই কোনো আসক্তি একটা কিন্তু বিরাট ব্যাপার, মানে মোবাইল দেখছি একটা বিষয় আর মোবাইলের প্রতি আসক্তি, আসলে বলতে খুব দুর্ভাগ্যজনক লাগে, অনেক বাচ্চাদের দেখি মা যদি হাতের থেকে মোবাইলটা নিতে চায় একদম পাগল পাগল একটা বিহেভিয়ার করে তারা, তো সেই ক্ষেত্রে এইগুলোকে আমরা আসক্তি বলতে পারি।
0: হ্যাঁ ঠিকই, এটা আসক্তি।
1: ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা মোবাইলের প্রতি আসক্তি?
0: এটা কিন্তু আমরা অভিভাবকরাই তৈরি করে দিচ্ছি বাচ্চাদের মধ্যে ছোটোবেলা থেকেই। বাচ্চাদের যখন আমরা খাওয়াতে বসি, আমরা কিন্তু হয় টিভি নাল মোবাইল একটা হাতে দিয়ে রাখি।
1: একদম,
0: এটা কিন্তু খুব ক্ষতিকারক দিক একটা। কোনো বাচ্চাকে যদি আমি মোবাইল হাতে দিয়ে খাওয়াই, তার মানেটা কি? সে খাওয়ার ব্যাপারে কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে কিছু বুঝতে পারছে না, কোনো মতে তার খাওয়ানো হচ্ছে, কিন্তু তার নেশাটা কিন্তু মোবাইলের উপর চলে যাচ্ছে। এখন যদি মোবাইলটা তার হাত থেকে নেওয়া হয়, সে চিৎকার দিয়ে সব ফেলে দেবে, খাবে না, এসব হবে। কিন্তু অভ্যাসটা কিন্তু আমরাই করিয়ে দিচ্ছি, অভিভাবকরাই কিন্তু আমরা অভ্যাসটা করিয়ে দিচ্ছি, যার ফলে এটা আস্তে আস্তে যখন বড় হয় তারা, এটা তাদের মধ্যে থেকেই যায় যে যে কোনো একটা কিছু করতে গেলে আমরা খেতে বসবো বা গল্প করতে বসবো কারোর সঙ্গে, বা আমরা মোবাইলটা হাতেই রাখবো। ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা চলে আসে, তা আসক্তিটা কিন্তু এইভাবেই চলে আসে। প্রথমে অল্প অল্প করে, তারপরে একটু বেশি সময় বাড়লো, তারপরে একটু বেশি সময় বাড়লো, এভাবে আস্তে আস্তে আসক্তিটা খুব বেড়েই যাচ্ছে তাদের মধ্যে।
1: মানে মোদ্দা কথা দাঁড়ালো যে আমরা এতক্ষণ ধরে বলছি বাচ্চাদের কথা ঠিকই, কিন্তু সেই পরিচয়টা কিন্তু আমরাই
0: করিয়ে দিচ্ছি,
1: মানে দোষটা কোথাও না কোথাও শেকড়টা আমাদের মধ্যেই থাকে,
0: আমরাই এটা আমাদের সুবিধা কাজের সুবিধার জন্য তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আসক্তিটা।
1: একদম। এরপরে একটু জানতে চাইবো, যেহেতু বাস্তব বন্ধুত্ব বর্তমান সময় খুব কমে যাচ্ছে, আগের সময় একটা ছিল যখন বন্ধুর সংখ্যা আমাদের কম ছিল, কিন্তু সেটা খুব একটা নিপাট সম্পর্ক ছিল, কিন্তু এখন, হ্যাঁ এখন বন্ধুর সংখ্যা আমাদের প্রচুর, একদম সংখ্যাটা অনেক, হাজারও ছাড়িয়ে যেতে পারে, কিন্তু ওই প্রকৃত বন্ধুত্বটা হয়তো আমাদের মাঝে নেই, তো সেই ক্ষেত্রে মানে কি পার্থক্য হতে পারে একটু জানতে চাই।
0: আগে যেমন ছিল যে বন্ধুত্ব থাকতো কম সংখ্যক, একজন দুজন পাঁচজন যাই হোক বন্ধু থাকতো, তাদের মধ্যে কিন্তু সারা জীবন একটা রিলেশন থেকেই যেত, একে অন্যের অসুবিধায় কাছে চলে আসতো, মানে সাহায্য করতো। কিন্তু এখন যেহেতু এতটা বন্ধুত্ব চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে, সেই বন্ধুত্বটা কিন্তু কোনোটাই স্থায়ী হয় না, মনের মধ্যে ঠিক দাগ কাটে না আর কি। সোশ্যাল মিডিয়া থেকে অনেক বন্ধুত্ব হচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে দাগ কাটছে না, এই খানিকের বন্ধুত্ব, তার ফলে কোনোটাই স্থায়ী হয় না। বিপদের সময় তাদের ডাকলেও কিন্তু পাওয়া যায় না, কারণ সবটাই খুব ক্ষণিকের বন্ধুত্বই বলা যায় আর কি।
1: মানে বন্ধু কথার অর্থ যেটা এসে দাঁড়ায় সেইটা কিন্তু ওই সামাজিক মাধ্যমের বন্ধু থেকে আমরা,
0: সামাজিক মাধ্যমের বন্ধুত্ব হয় না এটা,
1: এবং তার প্রভাব হিসেবে আমরা বলতে পারি যে আস্তে আস্তে কিন্তু ওই বন্ধুত্বের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে যেটা এক সময় আমাদের সময় বা আপনাদের সময় বন্ধু মানেই একটা পরিবার বা বিপদের সময় দাঁড়ানোর একটা সঙ্গী ছিল, সেটা এখনকার অর্থে একেবারে,
0: হ্যাঁ হ্যাঁ, এখন সেরকম বন্ধুত্ব পাওয়াটা খুবই কঠিন।
1: একদম। আর এইবারে একটু জানতে চাইবো যে এতক্ষণ আমরা কিশোরীদের নিয়ে কথা বলছিলাম, এবার একটু জানতে চাইবো অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন, মানে কিভাবে তারা তাদের বাচ্চাটিকে একেবারে ছোটবেলা থেকে গড়ে তুলতে পারে যেন তারা একটা সুন্দর ভবিষ্যৎ পায়।
0: ছোটবেলা বলতে একদম ছোটবেলা, যেটা আমি প্রথম বললাম, মোবাইল ধরে খাওয়ানো বা টিভি চালিয়ে খাওয়ানো, এটা তো প্রথমেই বাদ দেওয়ার কথা, আমি সবসময় বলি, মানে আমার পরিচিত হোক, মানে সামনাসামনি পেলে আমি সবসময় বলি এটা বাদ দিয়ে খাওয়াতে বসো। যাই হোক, এখন একটু বড় হলে তারা এটা একটু বেশি শুরু করে, তখন এই তাদের এই স্ক্রিন টাইমটা কমানোর চেষ্টা করতে হবে অবশ্যই। আমরা ধরে দিতে পারি তুমি এটুক সময় ঠিক আছে মোবাইল দেখছো, মোবাইলে কাজ করছো, এটুক সময় দেখো, তারপরে তুমি হয় খেলাধুলা করো বা কোনো সাংস্কৃতিক গান, নাচ গান, আবৃত্তি এগুলি করতে পারো, অথবা কোনো ইনডোর বা আউটডোর গেম করতে পারো, বা কোনো যোগব্যায়াম করতে পারো, এগুলোতে যদি তাদের ব্যস্ত করে দিতে পারি কিছু কিছু সময়, তাহলে ওই স্ক্রিন টাইম থেকে সরে যায়, তাহলে এইভাবে আমরা স্ক্রিন টাইমটা তাদের কমিয়ে দিতে পারি। অথবা আরেকটা করা যায়, এখন তো সোশ্যাল মিডিয়া আর মোবাইল সবটাই তো নিজস্ব অ্যালগোরিদমে চলে, এখন যদি আমি, এটাতে অনেক মোড থাকে, আমি ডোন্ট ডিস্টার্ব মোড যদি কিছুক্ষণের জন্য দিয়ে রাখতে পারি বাচ্চাদের বা কিশোর কিশোরী যেই হোক জন্য, তাহলে কিন্তু এই সময়টা নোটিফিকেশানটা আসবে না যে আমার এখন মোবাইলটা ধরতে হবে, বা আসলেও এটা ডোন্ট ডিস্টার্ব মোডে থাকলে

0: পাখিটা আসলেও আমি মানে সে চট করে এটা খুলবে খুলবে না এটা, এরকম দেখতে পারি। আর পড়াশোনার জন্য তো একটা নির্দিষ্ট টাইম থাকেই, এই টাইমটাতে যদি মোবাইলের দরকারও হয়, এটা আমাদের আগেই বোঝাতে হবে যে তুমি তোমার ক্যারিয়ারটা আগে তৈরি করবে, তোমার পড়াশোনাটা আগে করবে, তাহলে তুমি যদি পড়ার কিছু নিতে চাও তাহলে এটুক দেখো, দেখে তুমি রেখে দাও, পড়ার অন্য কাজ করো। এভাবে তাদের বুঝিয়ে মানে তাদের কাউন্সিলিং করে মোবাইলের ব্যবহারটা কমাতেই হবে, অবশ্যই কমাতে হবে।
1: আর পিতামাতার যতই কর্মব্যস্ততা থাকুক না কেন, ওই ঘরের সন্তানটির জন্য
0: তাদের সময় দিতে হবে,
1: সময় দিতে হবে,
0: পিতামাতার সময় অবশ্যই দিতে হবে সন্তানদের জন্য। তারা এরকম পিতামাতার সাহচর্য বা এই বড়দের কোনো সাহচর্য পায় না বলেই কিন্তু তারা অনেকটা নেশাতে ঢুকে যায়।
1: একদম একদম,
0: এখানে মোবাইলটা একটা বেস্ট মাধ্যম আর কি।
1: একদম, মানে ওই বিষয়টাই আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে নির্যাস বলতে পারি, যে আমরা যদি বড়রা সঠিক সময় এবং সঠিক যত্নটা আমাদের সন্তানদের দিতে পারি, তাহলে কিন্তু তারা ওই ভয়াবহ পরিস্থিতিটাতে হয়তো যায় না। আর আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষে এসে আমাদের উপলব্ধি এটাই থাকবে যে সোশ্যাল মিডিয়া যতই বাড়ুক, যতই এগিয়ে যাক, আমাদের কিন্তু নিজেদের যেই মূল্যায়নটা সেটা ক্রমেই করে যেতে হবে। এবং বিশেষজ্ঞের মূল্যবান আলোচনা থেকে আমরা আজকে এই বিষয়টাতে উপনীত হলাম যে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া নিজে কখনো ভালো বা খারাপ হয় না, এর প্রভাব নির্ভর করে আমাদের ব্যবহারের
0: ধরন
1: এবং সময়ের উপর। তাই এইটাকে অবশ্যই আমাদের জীবনের নিয়ন্ত্রক হিসেবে আমরা গড়ে তুলতে পারি না, তাকে আমরা নিয়ন্ত্রণ করব, এটাই হবে সহায়ক ভূমিকা পালন করবে। আর আজকের এই সামগ্রিক আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী পাপিয়া সরকার মহোদয়া। মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে এখন বিদায় নিতে হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: কল্যাণী অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন, এ নিয়ে ডক্টর শিপা দাসের সাক্ষাৎকার। এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 অনুষ্ঠান পরিবেশ ভাবনা। এতে শুনবেন মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, এ নিয়ে

প্রণয় কুমার রায় বর্মণের আলোচনা শুনবেন। রাত 8:15 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 অনুষ্ঠান রসে বসে, এতে আজ শুনবেন আদালত ভণ্ডুল। রাত 9:00 যন্ত্র সঙ্গীতের আসরে শুনবেন গিটার দেবব্রত মল্লিক। রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34°C এবং 26°C। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 39.5°C এবং 26.4°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 54%। আজ বিকেল 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাপ 0.3 mm। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে সারা রাজ্যে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সমস্ত জেলায় কিছু কিছু জায়গায়। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন। এই যত্ন আমরা কীভাবে নেব? আসলে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন সঠিকভাবে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি সরাসরি দুধ উৎপাদন এবং যে বাছুর রয়েছে সেই বাছুরের বিকাশের উপর কিন্তু প্রভাব ফেলে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস। নমস্কার ম্যাডাম, আপনাকে
1: নমস্কার।
0: আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, ভীষণ প্রয়োজন যত্ন নেওয়া, কারণ এই দুগ্ধবতী গাভী থেকে বাছুরটা যেমন দুধ পাচ্ছে, বড় হবে, তেমনিভাবে আমরাও বেঁচে রয়েছি তাদের এই দুধে। বেঁচে রয়েছে এই অর্থে, কারণ আমাদের বাচ্চাদের কিন্তু দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো সম্ভব হয় না, নিউবর্ন বেবি যারা রয়েছে। তো এই দুধের উপর আমরা নির্ভরশীল, এবং দিন দিন কিন্তু রাজ্য সরকারও চেষ্টা করছেন কীভাবে এই উৎপাদন আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি করে দুধ উৎপাদন করা যায়। তো আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: আপনি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন যে দুগ্ধবতী গাভীর সঙ্গে কিন্তু আমরা মানুষরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত দুধ একটা আমাদের জীবনে মানে খুব দরকারি এবং উপকারী একটা খাদ্য দ্রব্য বা খাদ্য পদার্থ।
0: হ্যাঁ, সকালে যদি আমরা ব্রেড খাই তার সঙ্গে মাখন লাগে, এই মাখনটা কোথা থেকে আসবে? দুধ থেকে আসে।
1: মানে যেটা বলা হয় আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক বা বৃদ্ধ মানুষ হোক বা সে যে তরুণ হোক, যে কারোরই

0: দুধ হচ্ছে একদম সম্পূর্ণ একটি খাদ্য। তো সেই দুধ আমরা যার থেকে পাই, যে গোমাতা আমাদেরকে এই দুধ প্রদান করে চলেছে যুগ যুগ ধরে, তো সেটার যে বৈজ্ঞানিকভাবে সেটাকে পালন পোষণ করা, সেই গোমাতার যত্ন নেওয়া, পরিচর্যা করা, এবং সেই গাভীটি থেকে যখন আমরা একটি বাচ্চা পাচ্ছি সেই সময়ে তার যে যত্ন সেটা ভীষণভাবেই দরকারি। এবং প্রতিটি প্রাণী পালক ভাইদেরই যত বেশিভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন পোষণ করবেন, যত্ন করবেন, পরিচর্যা করবেন, সে তত বেশি লাভবান হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
1: এই দুগ্ধবতী গাভীর যত্ন শুরুটা কিভাবে, যত্নের শুরুটা কিভাবে?
0: একটা গাভী দুগ্ধবতী হবে তখনই যখন সে 9 মাস গর্ভকালীন অবস্থার পরে তার একটি বাচ্চা জন্ম নেবে। সে একটি ছোট বাচ্চা, গাভীর বাচ্চা হবে, তখন সে একটি দুগ্ধবতী গাভী হিসাবে তাকে আমরা চিহ্নিত করি না। তো আমরা আসলে তার যত্ন যখন সে গর্ভবতী থাকবে তখন থেকে কিন্তু শুরু করে দেব।
1: আলাদা যত্ন?
0: হ্যাঁ, আলাদা যত্ন, একটুখানি আলাদাভাবে যত্ন নিতে হবে, যাতে মা এবং যে বাচ্চা গর্ভে বড় হচ্ছে এই দুজনেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে তার খাবার দাবার, তার টিকাকরণ, তার যে ঘর যেখানে সে থাকবে, তার বাসস্থান, তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব কিছুর দিকে আমাদেরকে মানে গর্ভাবস্থা থেকে শুরু করতে হবে। তারপর সে যখন তার সময় হবে তখন 270 দিন সাধারণত আমরা বলে থাকি, সেটা প্লাস মাইনাস 5 ডেজ হতেই পারে, 5 দিন আগে কিংবা 5 দিন পরে সে বাচ্চা প্রসব করলো, তখন থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যাবে, মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা মাথায় রাখব যে যখন সেই গাভীটি বাচ্চা দেবে তখন যেন একটা সুন্দর পরিষ্কার জায়গা আমরা বেছে দিতে পারি সেই গাভীটিকে, যেখানে সে তার বাচ্চাটি প্রসব করবে। নর্মাল বাচ্চা হয়ে গেলে খুবই ভালো। আমরা জানি যে সাধারণত দেখা যায় যে গাভীর নর্মাল বাচ্চাই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গাটাকে একটু শান্ত রাখতে হয়, সবাই মিলে হইচই না করে তাকে একটু সময় দিতে হয়, সে নর্মালি বাচ্চা প্রসব করে। কিন্তু কখনো কখনো কোনো কারণে যদি সে নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাটা বেরোচ্ছে না, বিভিন্ন রকমের উপসর্গ হচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার পার্শ্ববর্তী আমাদের যারা ভেটেনারি ডক্টর আছেন, প্রাণী চিকিৎসক আছেন, কিংবা আমাদের যারা ফিল্ড লেভেলের স্টাফ আছেন ARDA, ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অতি সত্বর সেই বাচ্চাটিকে বের করার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যখন গর্ভবতী হবে তখন থেকেই তার প্রতি একটা আলাদা যত্ন নিতে হবে, তাকে কেয়ার করতে হবে,
0: তার যে প্রসব যে সময়, প্রসবের যে সময় সেই সময়টা তাকে ভীষণভাবে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। প্রসবের ধরুন 10-15-20 দিন আগে থেকে প্রসব হওয়া পর্যন্ত সেটা একটা খুব ইমার্জেন্সি একটা পিরিয়ড, এবং আমরা দেখেছি বা আমাদের বাড়ি ঘরে আমরা যারা এখন যে স্টেজে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি ঘরেও আমরা গাভী পালন করতে দেখেছি, এবং আমরা দেখতাম মা বাবারা যখন গরুর বাচ্চা দেওয়ার সময় হতো রাত্রিবেলা উঠে টর্চ জ্বালিয়ে কিন্তু গরু ঘরে গিয়ে দরজা খুলে দেখতেন যে গাভীটির কোনো রকমের অসুবিধা হচ্ছে কি না, বা সে বাচ্চা দেওয়ার জন্য এখন সে তৈরি হচ্ছে কি না। তো এখনও কিন্তু শহরতলিতে বা গ্রামেগঞ্জে যারা গরু পালন করেন, গাভী পালন করেন, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার।
1: সেটা আমরাও দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে,
0: একদম,
1: তো সেক্ষেত্রে হারিকেন জ্বালিয়ে বসে থাকতেন, আমরাও পাশে গিয়ে বসে থাকতাম,
0: একদম,
1: হ্যাঁ, তো এটা হতো। তখন তাদের খাবার দাবারটা নিশ্চয়ই একটু অন্যরকম দিতে হবে, বা ওষুধপত্র, টিকাকরণ, এই বিষয়টি নিয়ে যদি একটু ছুঁয়ে
0: বলছি কি, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার ঠিক পরে পরেই বাচ্চার নাভিটাকে খেয়াল রাখতে হবে, সেই নাভিটা যেন নোংরা না হয়। সে যদি বাড়িতে, এখন তো ধরুন কি শহর কি গ্রাম সবখানি সব কিছু পাওয়া যায়, তো আগে থেকে একটুখানি পভিডিয়ন আয়োডিন যদি বাড়িতে রাখা হয়, অনেকে কি করে ড্যাটল লাগিয়ে দেন, কিন্তু এটা কখনোই উচিত না। ড্যাটল একদমই না, আমরা বলি পভিডিয়ন আয়োডিন আপনি একটু হাসপাতাল থেকে বা আপনার পার্শ্ববর্তী যে সেন্টার আছে বা আপনি কিনে রাখুন, ওই পভিডিয়ন আয়োডিন দিয়ে ওই নাভির জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, এবং বাচ্চাটিকে রোজ সকাল বিকালে পভিডিয়ন আয়োডিন লাগিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, যেন কোনো রকম নোংরা না লাগে, কোনো ধরনের সংক্রমণ না হয়। আর যদি ধরুন পভিডিয়ন আয়োডিন নেই, সেই জায়গাতে হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা ব্যবহার করা যেতে পারে,

0: অথবা আমি বলি যে এটা আমাদের ঘরোয়া টোটকা, সর্ষার তেলের মধ্যে একটা আস্ত গোটা রসুন থেতো করে সেটাকে ফুটিয়ে রেখে দাও তুমি, ওই তেলটা সকাল বিকেল দুপুর দুই তিনবার নাভির মধ্যে যেন লাগানো হয়। এটা লাগানোর মানে হচ্ছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কেন কি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম ঘরোয়া টোটকা ওইগুলি কিন্তু মানে আমরা সবসময় ব্যবহার করে আসছি আমাদের মানুষের জন্য, তো সেখানে সংক্রমণের সম্ভাবনা কম এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রথম চার ঘন্টার মধ্যে, প্রসবের প্রথম চার ঘন্টার মধ্যে বাচ্চা যেন অবশ্যই মার দুধ খেতে পারে সেটা দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমও মার দুধের বাটে টানতে পারবে না দুধ, কিন্তু এক দুইবার যখন আমরা ওকে একটু সাহায্য করবো বাচ্চাটিকে, তখন সে তার মায়ের বাট থেকে দুধ টেনে খাবে। সেটা হচ্ছে যে শাল দুধ যেটাকে বলা হয়, বা ইংরাজিতে আমরা বলি কোলাস্ট্রাম, সেটা হচ্ছে সেই বাচ্চাটির জন্য অমৃতের মতো, একদম
1: ঠিক একইভাবে মানুষের
0: মানুষের ক্ষেত্রে যেরকম আমাদের গাভী বা যে কোনো পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে সেরকম, তো সেই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেরকম কারোর বাড়িতে ধরুন জার্সি বা হোলস্টেন ফ্রিজেন বা যে উন্নত প্রজাতির যে বিদেশি আমাদের মিশ্র প্রজাতির যে গাভীগুলো আছে ওরা কিন্তু অনেকটা বেশি দুধ দেয়, তো সবসময় মাথায় এটা রাখতে হবে বাচ্চার যা ওজন তার দশ ভাগের এক ভাগ দুধ ও চব্বিশ ঘন্টায় খাবে।
1: আচ্ছা,
0: তার মানে ধরুন একটি বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে সেই বাচ্চাটি সারা দিনে 1 লিটার দুধ খাবে, কিন্তু মা কিন্তু তৈরি করছে ধরুন 5 লিটার 6 লিটার 7 লিটার দুধ, বা আরও বেশি যদি অধিক দুগ্ধবতী হয় তাহলে আরও বেশি দুধ হবে, তখন কিন্তু সেই সবটা দুধ কিন্তু বাচ্চাটা খাবে না, তখন ওই দুধটা কি ফেলে দেবেন? আমরা বলি সেই দুধটা ফেলবেন না, আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি এরকম ছোটো গরুর বাচ্চা থাকে ওদেরকে খাইয়ে দেবেন, কেন কি ওটা এত মানে পুষ্টিকর একটা খাদ্য। বা আপনার বাড়িতে যদি ধরুন আরেকটু বড় বাচ্চা থাকলো গাভীর, আরেকটু বড় বাচ্চা থাকলো, বা অনেক সময় অনেকের বাড়িতে ছাগল পালন করেন, ছাগলের ছোটো ছোটো বাচ্চা থাকে, সেটা ওনারা ওই গরুগুলিকে খাইয়ে দিলে সেই গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি কিছুই না থাকে গাভী সেই বাচ্চাটিকে কিন্তু খাওয়াবে না, তাহলে ওর পেট খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে, তখন অনেকে জলে ফেলে দেন। তো এটা
1: কতদিন করবেন?
0: 10 থেকে 15 দিন তো সেই কোলাস্ট্রাম যেটা শাল দুধ এটা খাওয়াতেই হবে।
1: আচ্ছা, 10 থেকে 15 দিন পর্যন্ত কি এটা? অনেকে তো আছেন যে পরের দিন থেকে সেটা বিক্রি শুরু করে দেন।
0: না, এখন ধরুন যার বাড়িতে আমরা এখন আমরা যে কথা বলছি সেটা আমরা বলছি ফার্ম লেভেলে কিন্তু কথা বলছি না, আমরা বলছি যাদের বাড়িতে একটি বা দুটো গাভী আছে ওনারা যত্ন করেন, ওনারা ঘরের দুধ খান এবং অতিরিক্ত দুধটা ওনারা বিক্রি করে দিন দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা রীতি আছে বা সংস্কার বলুন, 7 দিন বা প্রথম যে রোববার হয় 7 দিন পরে কিন্তু আমরা দুধটা সূর্যকে প্রদান করি, সূর্যকে দুধটা দিয়ে তারপর কিন্তু তারপর দিন থেকে বাড়ির মানুষ হোক বা বিক্রি করা শুরু হোক ওটা করি। আগে তো আমরা দেখতাম 21 দিনে সূর্যকে দুধ দেওয়া হতো, এটার মানে হচ্ছে যে সেই 21 দিন 15 দিন 20 দিন 21 দিন ওই দুধটা সম্পূর্ণ বাচ্চাটা খাবে। যেরকম ধরুন দেশি গরুর বাচ্চা দিল, সেই দেশি গরু সারাদিনে আর কতটুকু দুধ দেয়? 1 লিটার 1.5 লিটার সবটা দুধ ওর বাচ্চার জন্য প্রয়োজন। তো প্রথম 21 দিন যদি আমি নিজেরা দুধটা আমরা না খেয়ে সেই বাচ্চাটাকে খাওয়াই, তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয় তার শরীর যতটা শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণেই এই নিয়মটা ছিল। তো এখন কি করে 21 দিন আর কি অপেক্ষা করে না, দুধও অনেক বেশি হয়, সেই কারণে আমার মনে হয় যে 7 দিন পর্যন্ত বিক্রি অনেকেই করেন না, 7 দিন পরেই দুধটা আসলে নেওয়া উচিত। আর সেই দুধটা এত ঘন হয় এবং সেই দুধটা যদি আপনি জাল দিতে যান, উনানে যখন বসাবেন অনেক সময় দেখা যাচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে, ছানা কেটে যাচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু পোষক তত্ত্ব আছে না, তো ওই দুধটা কাঁচা যখন বাচ্চাটা খাবে তার জন্য খুবই উপকারী।
1: আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে গর্ভবতী থাকাকালীন গাভীর খাবার খাদ্য কীরকম হবে, কীরকম দেওয়া উচিত?
0: গর্ভাবস্থায় যেমন যেমন ভাবে তার মাস বাড়তে থাকবে, প্রথম 1 মাস 2 মাস 3 মাস যেভাবে যেভাবে তার গর্ভাবস্থার সময় বৃদ্ধি পেতে থাকবে, স্বাভাবিকভাবে পেটের বাচ্চাটিও বড় হতে থাকবে, তখন তার খাবার একটু একটু করে বাড়াতে হবে। বিশেষ করে তখন সুষম খাবার যেটার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন জাতীয় খাদ্য আছে, যেটা বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চার মাসল তৈরি করতে এবং মাকেও প্রসবকালীন সময়ে যে তার মধ্যে ধকল হয় সেই ধকল সহ্য করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাদ্য তাকে একটু একটু করে ধরুন প্রতি 15 দিন

0: কুড়ি দিন পরে পরে 250 গ্রাম 500 গ্রাম এরকম করে আমরা বাড়িয়ে দেবো আর কি, তাহলে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। তো গাভীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য কি হবে, মানুষের মতো তো হবে না। তো গাভীর প্রোটিনের সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া, তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনাবাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনাবাদামের খৈল,
1: সর্ষের হয়,
0: হ্যাঁ সর্ষের খোল হয়, তো এই ডালিয়া এগুলি হচ্ছে তার মেইন সোর্স অফ প্রোটিন। তারপর ভুট্টার দানা হয়, সয়াবিন হয়, সয়াবিনের গুঁড়ো হয়। তো এই খাদ্যগুলি কেউ যদি মনে করেন আলাদা আলাদা কিনে আমি সাপ্লাই খাবার বানাবো, সেটাও হতে পারে, বা উনি রেডিমেড কিনেও আনতে পারেন।
1: আচ্ছা, তার সঙ্গে তো ঘাস, সবুজ ঘাস এবং খড় এগুলো দেওয়া যেতে পারে।
0: আর যদি কারোর বাড়িতে জায়গা থাকে, অনেকেই আপনি যে জানেন হয়তো বা যে যারা প্রাণী পালন করেন অনেকেই কিন্তু গো খাদ্য চাষ করেন, মানে গো খাদ্য বলতে গো গাভীর জন্য যে ঘাস হয় সেই ঘাসটা চাষ করেন। দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে কাউপি বা ওই জাতীয় যে পেরিনিয়াল গ্রাস হয়, ঘাস হয় যেটা, সেটা যদি আমরা 5 থেকে 7 কেজি ডেইলি একটা গাভীকে দিতে পারি, সেখানে আলাদা কোনো কনসেন্ট্রেট রেশন, যেটা আমি বললাম খৈল ভুসি এগুলো ডালিয়া না দিলেও হয়। কিন্তু যদি সে যখন গর্ভবতী হয়ে যাবে, সে যদি আমরা গো ঘাস দিতে পারি তাকে, গাভীর জন্য যে ঘাস হয় সেটা যদি দিতে পারি, পাশাপাশি আমরা যদি তাকে প্রোটিন জাতীয় খাদ্য একটু বাড়িয়ে দিতে পারি, সেটা তো গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী। আরেকটা কথা আমি এখানে আপনাকে উল্লেখ করতে চাই আমার প্রাণীপালক ভাইদের জন্য। দেখুন, আজকাল দেখা গেছে যে রেশনে অনেক সময় ভালো চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো অনেকের বাড়িতে প্রয়োজন পড়ে না, হয়তো বা 2-3টা রেশন কার্ড আছেন বাড়ির, কেউ হয়তো বা শহরে থাকছেন বা কেউ আনছেন না, খাচ্ছেন না, বা বাজারে একটু কম দামে যে মুসুরি ডাল পাওয়া যায়, কালো চানা যেটা পাওয়া যায়, বা যে কোনো ধরনের ডাল একটু সস্তা দামের গো খাদ্যের জন্য পাওয়া যায়, ওইগুলি এনে রাত্রেবেলা ধরুন 100 গ্রাম 150 গ্রাম বা 200 গ্রাম যেভাবে যেভাবে গর্ভাবস্থা বাড়বে যদি আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা যে প্রথম খাবারটা দেব, সবচেয়ে যে প্রথম বাড়িতে যখন ভাত রান্না হয় ভাতের যে মাড়টা হয় সেই মাড়ের সঙ্গে মিশিয়ে যদি ওই যে চানা বলুন বা ডাল বলুন বিভিন্ন ধরনের দিতে পারি, বা চীনাবাদাম যদি আমরা ভিজিয়ে রাখি সেটা ভীষণ পুষ্টিকর, সেটা আমরা পুরো গর্ভাবস্থাতেও দিতে পারি। এরপর যখন বাচ্চা হয়ে যাবে তখন তার খাবারটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে।
1: আচ্ছা, বাচ্চা হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে,
0: প্রথমে অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, অন্তত পক্ষে 7 থেকে 10 দিন 15 দিন, তারপর তাকে আবার খাবারটা বাড়িয়ে দিতে হবে দুধ উৎপাদনের জন্য।
1: আচ্ছা, তো এ তো গেল গর্ভবতীকালীন যে খাবার দাবার সেই ব্যাপারটা। আপনি বাছুরের যত্ন নিয়ে একটু বলছিলেন, তার নাভির যত্ন বা দুধ খাওয়ানোর ব্যাপারটা। এরপর দুধ উৎপাদনের জন্যে, একটু বেশি দুধ উৎপাদনের জন্যে এবং যে বাছুর জন্ম নিল সেই বাছুর যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে তার জন্যে কি করতে হবে?
0: দেখুন, একটা গাভী কতটা দুধ দেবে সেটা কিন্তু মেইন ডিপেন্ড করে তার জাতিটা কি, মানে তার মা বাবা কতটুকু, তার মা এবং বাবার যে পরিচয় সেই পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা গাভী দুধের পরিমাণ নির্ভর করবে। এখন একটা গাভীর মা যদি ধরুন 2 লিটার বা 5 লিটার দুধ দেয়, সেই তার যে বাচ্চা হলো সেই বাচ্চাটাকে যদি আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমেই বাচ্চা হয়, তো যেই গাভী 5 লিটার দুধ দেয় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন তার থেকে আমরা একটা মেয়ে বাচ্চা পেলাম এবং এটাকে বলবো আমরা F1, তখন সে যখন গর্ভবতী হবে এবং সে যখন দুধ দেবে তখন আমরা আশা করি যে সে অন্তত পক্ষে 7-8-9 লিটার দুধ দেবে। কেন কি, সে উন্নত মানের বীজ থেকে তৈরি হয়েছে, তার মা 5 লিটার দিত, সে যখন তৈরি হবে দুগ্ধবতী হবে তখন তার থেকে আমরা আরও বেশি 7-8-9 লিটার দুধ আশা করতে পারি। আর এখন যেটাকে যে গাভী 5 লিটার দুধ দিচ্ছে, এখন যদি তাকে দেশিভাবে দেশি কোনো মেল দিয়ে মানে ব্রিডিং করানো হয় তখন কিন্তু তার দুধের উৎপাদন সেভাবে বাড়বে না। তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে যে বাচ্চা দেওয়ার পর আমি যখন গাভীটাকে সার্বিকভাবে যত্ন করব এবং বাচ্চা দেওয়ার আগে থেকে যেটা বললাম, এবং তাকে সময় মতো টিকা করানো, তাকে খাবার দেওয়া, বা যেরকম গরমের দিন এখন যেই টেম্পারেচার হয় খুব যখন বেশি গরম থাকে তাকে রোজ স্নান করানো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাকে রোদে নিয়ে না যাওয়া, তাকে রোদে নিয়ে যেতে হয়, রোদে নেওয়া যাবে না,

0: তখন তাকে ঘরে রাখতে হবে বা বাড়িতে ছায়ার মধ্যে তাকে রাখতে হবে। বিকেল 3:30-4টার পর তাকে আবার একটু যদি জায়গা থাকে তাহলে বের করবেন। তো বৃষ্টির দিনে সে যেন কোনোভাবে বৃষ্টিতে না ভিজে, আপনি স্নান করাবেন কিন্তু সে যেন বৃষ্টিতে না ভিজে, এটা মাথায় রাখতে হবে। সময় মতো টিকা করাতে হবে। আমাদের প্রাণী পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটার থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের প্রাণীরও একটা রোগ হতো অনেক দিন আগে, অনেক বছর আগে, যেটাকে বলা হতো রিন্ডারপেস্ট, সেটাকে কিন্তু ভারত থেকে নির্মূল করা হয়েছে। তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ভারত থেকে FMD ভ্যাকসিন, FMD যে রোগটা খুরাপেরা রোগ, সেটাকে আমরা 25-এর মধ্যে নির্মূল করে ফেলবো। হয়তো বা যদি 25-এ না হয় সেটা হয়তো একটু 2-3 বছর বাড়তেও পারে, কিন্তু আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রাণীপালক ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখন রেগুলার প্রতি 6 মাস পরে পরে আমাদের এখন 5th phase চলছে ভ্যাকসিনেশনের, ওনারা যেন কোনোভাবেই ওনাদের বাড়ির যে 3 মাসের উপরে যে বাচ্চাগুলি থেকে শুরু করে একদম বৃদ্ধ গাভী বা পুরুষ মহিলা কোনোটাকে যেন FMD ভ্যাকসিন থেকে বঞ্চিত না করেন, অবশ্যই করাতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম যে টিকাকরণ যেগুলো হচ্ছে সরকারিভাবে সেগুলোর থেকে যাতে তাদের কিছুতেই বঞ্চিত না করা হয়। ম্যাডাম, আমাদের সময় অনেকটাই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রাণী পালন পালক ভাইদের জন্য, তো এই ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলে দেন,
0: সংক্ষেপে
1: কিভাবে খুব কম খরচে আমরা আরো বেশি করে গাভী পালন করতে পারি।
0: আমাদের যে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের স্কিম চলছে, এখন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা স্কিম সেটা হচ্ছে কাফ গ্রোথ মিল, CGM বলা হয়। সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে বেটি বাচ্চাগুলো আমাদের তৈরি হচ্ছে, সমস্ত ত্রিপুরা স্টেটে তৈরি হচ্ছে, আমাদের ডোরস্টেপ আই, আমাদের নিজেদের সেন্টারের মাধ্যমে, তো যে বেটি বাচ্চাগুলো ইনজেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলোকে আমরা প্রতি বাচ্চা পিছু ওদেরকে আমরা রেশনের জন্য কিছু ফান্ড দেওয়া হচ্ছে। আগে আমরা রেশন কিনে দিতাম, তো দেখা গেছে যে অনেক সময়, এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফান্ড রেশন তো আমরা অনলাইন দিতে পারবো না, সেই কারণে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যেটা স্কিমে ধরা আছে সেটা আমরা ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই। ওনারা সেই টাকা দিয়ে ওনাদের বাচ্চাদেরকে ভালো উন্নত মানের রেশন কিনে খাওয়ান, এবং সেই বাচ্চাটি যেন খুব শীঘ্রই 1.5 বছরের মধ্যে যেন ডাকে এসে সে একটি সুস্থ সবল গাভীতে পরিণত হতে পারে, সেই স্কিমটা আমাদের দপ্তরে চলছে। যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, ওনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় কিংবা প্রাণী চিকিৎসা উপকেন্দ্র যেগুলো আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে এই সুবিধাটা নেওয়ার জন্য।
1: আচ্ছা, আর সব
0: তাছাড়াও আরেকটা আছে আমাদের, আরও অনেক স্কিম আছে, এটা একটা বললাম। আরেকটা আমি বলবো যে যেরকম এগ্রিকালচারে দেওয়া হয়, যাদের কাছে ধানি জমি আছে ওনাদেরকে টাকা দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় একটা, ঠিক সেরকমভাবে আমাদের প্রাণী পালন সম্মান নিধি বলে একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে। সেখানে আমরা প্রত্যেক প্রাণী পালককে যাদের প্রাণী আছে, ধরুন গাভী আছেন, শুকর আছে, ওদেরকে আমরা ওদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে 6,000 rupees করে, ওদেরকে যাতে ওরা দেখাশোনা করার জন্য, প্রাণীটিকে যাতে আরও ভালোভাবে যত্ন করতে পারে, এটা আমাদের একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে, এবং এটাও একটা খুব সুন্দর ভালো স্কিম, তো এবং খুব জনপ্রিয়তা লাভ করছে দুটো স্কিমই।
1: আচ্ছা, এটা পাবে কিভাবে, লোকটা সামলাতে পারছে না?
0: হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে আছে, মানে প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসা উপকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা তো নাম দেই না, নাম আসে পঞ্চায়েত সমিতির থেকে, যা পঞ্চায়েত সমিতিতে যারা আমাদের যে জননেতারা আছেন, সমাজসেবকরা আছেন, প্রতিনিধিরা রয়েছেন, ওনারা কিন্তু নাম সিলেকশন করে দেন। তো বছরের শুরুতেই যখন আমাদেরকে বলা হয় যে তোমরা এই স্কিম করবে, তখন আমরা জনপ্রতিনিধিদেরকে বলে দিই যে এই পঞ্চায়েতের জন্য এতজনের নাম আপনারা সিলেকশন করে দিন, তখন ওনাদের থেকে যখন নাম আমাদের কাছে আসে তখন আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করি। তো প্রাণীপালক ভাই বোনেরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, জানার অনেক কিছু ছিল, আসলে এত বিস্তারিত একটা বিষয় এই 20 মিনিটে সম্ভব নয় আলোচনা করা, তো আজকের সময় কিন্তু একেবারেই শেষ, তাই আর আমরা এগোতে পারছি না, এখানটায় আমাদের থামতে হচ্ছে
0: না, অনেকটাই আমরা আলোচনা করলাম, ভালো
1: লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে,
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা, এতে অংশ

0: গ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী রাখাল দাস বাউল।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন রাখাল দাস বাউল। এর সঙ্গেই শেষ হলো আমাদের আজকের ঘর গৃহস্থের আসর। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: সঞ্জাকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি হরনি কক বরক পান্দা তিনি চং চেংদ্রবন খালায় থুমনুক তিনি থুমনুক ওখা সিয়ারিনি পানতে বাকা খাকসা থুমনুক সৈনি ওখা নরেন্দ্র দেব বর্মা
1: কুপুটি এই কুপুটি কুপুটি নাও দা তো
2: শাব ও দা সুমন জিবলে ব্যাং নিসলা আছে হর গুথু গা থা গুথা সামুক রক দে না
1: নিনরন ভাইও ভাইমি এরা বানি নর খায়
2: তা ভাইমি আং না সা আবু সাগি বাইসে বানু ভাইয়াবা তিনি আচম যে হর গুথু গা হাপে বান লুগুই বানাই মা সং কাতা
1: কোন ওয়ানা না কক করি তু দি সোয়াক সে খালি গরে দানা সোয়াক
2: ই দা সুমনলে সবচেয়ে আলু জক ফালুই দেই বুইচওয়াং নুমানো নাসিক সিমাইয়াবা রক পসে আনে আর চোয়াং রুনা এনে সানি তং ফাইনে নিং কেবা আবো দা কক রবুছি
1: ও ইকলে আর সারা বোতল বুতাং বুতাং না তাই সানি তং না নাংলি খুবই নেছ নংরা না বিকসম বকরম বিম থাকা নং এন নং মান বিকসলে বিকসলে বুইনে সামা খনা মানে সুয়াল নখে বখানে ওয়ান সমার বখানে ওয়ান আমার বিভাগ নে পগি থাঙ্গই হনে বিকসলে পগিয়া বিক আনি পগিয়া বর সামা বা সুসি বলে
2: দা শুন দা মুঙ্গি থাঙ্গা হেন
1: দা মুঙ্গি থাঙ্গা দা মুঙ্গি থাঙ্গা নং বুসুঙ্গু দা মুঙ্গি থাঙ্গা সিয়ারি বুসুঙ্গু
2: সিয়ারি
1: আনি আসানো সবাইরে নাই আনি ইমাংন সুকমাইরে নাই সিয়ারিনে নংসিনিয়া আং বনো তানি দুস খুলাই দুস বিনিয়া দুস আনি সিয়ানি আং সিবন খিনা নাই মানে আং সিবন পগ নাই মানে আং সিবন খিবি ওই হবাসি টং নাই মানে অবশ্যই আং মালিয়া তাও কবর খানা দি সিয়ারি সাব আং সাবান খানা দিয়ে

0: তাবুক অ ককনো সঙ্গী তামু খেলাইছি নাই আং তাবুক বুইনি বিহি অ ককনো নং তামুগী মানসু গিয়া আগে তামো খাইত
1: আও আনি চালি আপুনি আপুর আং খা খেলাইমানি নহলে কি ই হাসি টংমানে নেহেন বড় বাতিন পুনি মকল টংফ্রু মকলনি গুণ সিয়া আনি বাকি কবর হাগি কিভিনি ফেম আছে নহলে তাও আচমসা বুইনি বিহি কে নগৈ আংনি জিনো তাই রমই নারক মালি আপুনি আনন খিবি বাচি টং বাংলা বাচি টং বাংলা আনো তাবু থাটি হিন্দি আং বাই
0: তাবুক তাই ইংলি আসুমন তাবুক নং বাই খারি থাঙ্কাই ইহানি বড় রক থেয়া সান সাবই মনি লাই নাই মুতি বড়গলে বুইনি বিঘ্ন সেতলাং খারি থাঙ্কা হিনে
1: নেন তাবু কথার কো পুনি নেন তাবু কথার কো উলে
0: কথার কথারিয়ানি কয় গিয়া সুমন বুইনি বিহি বুইনি বিহিগ্ন বকতালফা নংথু কচামফা নংথু কপালনি তুই লুজাকমা লগি লগিন আং বুইনি বিহিগি থাঙ্কা ইহা ই নখা ই তালসাল দংসা বই কে বো আনুনি হিনলিয়া সুমন নানো পগই থাকছে দি
1: ভাইকে পংনানি ভাইকে পংনানি সাদি আং তো পংনানি চেতন নাম আবলে আংনানো পংনা হিনি না ইহানে আকারি থাঙ্গি নাই খা অবশ্যই পগিমে কিভিলি ফাইও আংনান আনি আগো ইয়াছেন বাগানি আগো মানে হিনি আর সবাই কিভিলি ফেমাছে তাও আচমসা বনি বিহিকাই নবই আং তাই নিজে রমই নারে মালি আপনি আং তাবো তাম খাইনাই তামুখে বাঁচি টংনাই আমি কমে নারেলিয়া কক সালিয়া আইকে আইকে আং থাঙ্কা আপনি আং থাঙ্কা
2: ইয়ালে ব্যাং থাঙ্কা
3: ব্যাং নি বড় কবরক ন নিং ইয়া ইয়া হিনি নগ তুবি ফাই
2: কবর ইয়াল নদন কবর হি
3: কবর ইয়া খাইব ভাই কাই তাবু ঘর নি জরা বেরাই না ফাই মানি মদিকে নগ নি নখর থাঙ্গনা নাং বা
2: নক নি নঙ্কর থাঙ্গ তাম হিমান কক্সলাই নাই তো কিছু মা নাইগ্রা নাই বলা বিয়াং রগব থাঙ্কা অমর শেখলে চালিয়া বড় রগত সাম নাজাক বাই আর বা থাঙ্কা আং রতো কিছু মা নাইগ্রা নাই
1: আং আতিথাই পুনিনারণে নঙ্করি ফেকে ফিয়া বুখা বুখানা আং পুনিনারণ কুতুলি তুবুই ফাইমালিয়া বুখা আরণ কলাই টঙ্কা আং আদিখেন আ হপুং আরন কুতুলিয়া বুনি নগুরার গ থাম্পুই অংখাবার জাগে আই তাকে আং তাই আইসুক বাসাবই বুনি বাই মালাই আন পাইঠা কক সাবই পাইঠা মালাই মালাই ফাইনানি হিনাই আন বেখান রমুই আং তাকে বুনি মারেন লোতা পুখুরি হুই টমা জাগাও থাম সহিকা
3: হাই সাবু
1: আংসি পুনি আং
3: হাই সুমন নং থাইগা কোদা বড় নি ফাই নং তাবু
1: আং মিয়া হপুং থুইয়া সাইয়া খাই বনি নগরা থাম্পু ইয়ং খাবার জে গাই আইখা আং সিউ নং আইসু বাসে মাইরং লতা হুনা নংখরনাই অ জারাং তে বিশনি নি মখাং নাসি গই আনি পাইথা কোন সালাং নাই নি ফাই পুনি
3: সুমন নং তামুগি থাঙ্ক
1: তামুগি থাঙ্ক আং আবো আং সাক সাবু সাওই মিয়া পুনি
3: নং বা কবর শিখাই থাঙ্ক না বি
1: আও কবর খাওই থাঙ্কাই বেলাইসি কাহাম খাম পুনি আনিবো খাওয়া মুসুক নবার কত না আং চবই বাসি টং না নাংলা খামা
3: সুমন নং আন তাম খালাই না মুচু
1: আনি মুসুং মা মুসুং ইয়ানি কম না আং নন তিনি সানা ফাইয়া পুনি আং নন আও কম সানা ফাইয়া শুধু সুং না সি ফাইও আগি ইউ নং বাই ওয়াইসা মতাই নগো থাঙ্গি মতাইনি বস আং বাসা হই সময় টাংলাই মানে জিন কেনে কে ইয়া কাইয়া কেনে কে কি বিয়া নে অ সময়টা মুংনাই অ সময়টা মুংনাই পুনি
3: আগিনি কক আগিনি সময় আবা আগি নকমাই থাঙ্কা নং তুমু কুবি কুবি নানা হামজা খাদে হিনকাই আনি কাহাম নাই খাই তিনি কতাল খাই সময় তাং দি নং তে আনো খা খামনি ফাইলিয়া আনি থাঙ্গি টংনানি লামাও কেমেং মুঙ্গি বাজা ফাইলিয়া হিনে
1: আও পুনি আং সময় তাংখা আং ফাই তাই নানো খা খামনি ফাইলিয়া নেনি টংটক সাকন লামা অংতে কেবে মুঙ্গি বাজা ফাইলিয়া পুনি শুরু শুধু থুইনা নিজরা সিমিন আং তাই বিশা নেনে বুখাংনা নাই ফেয়ানে অমনানি পয়থা কক অমনানি পয়থা সময় পুনি আং থাঙ্কা

0: ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।
1: খবর

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর

0: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময় উপযোগী সমাধানে সহায়তা করে। সরকারের কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আর চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরে কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন

পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গত রাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব কিশোর দেববর্মা তিনি কক্তমানী বুবাক রক্ষা কেন্দ্রনী কামী হামকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা তিনি বিজেপি রামজি মিশননি খবজাক হাস্তে রকম পুইলা খেপনি খক নই সিবা সাই রেজাকনি গবাং রং রেজাকা ভারতনি আসুক ফাংবাই খনানি সিমি কেরালানি কুশুও সালনি রমুই ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানে মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ডেস্টিনেশন তীরপ্রা বিজনেস কনক্লেভ নৈসাই নৈসি ডক হাস্তেও মজম গবাং রং ফনাংনানি সেপন হায়ুনি বুসকাং রমৈতি সানানি দাংসাঙ্গি বাসওয়ানো আগরতলানি সিমি আসামনি করিমগঞ্জ জরা সিংফ্রেংনি মেমু ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই তাবুক ককতুমা শুক্রবৈ কেন্দ্রনি কামি হামক্রে মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা বিজেপি রামজি কেরং বিসি নৈসাই নৈসিবান অজুলাই তালনি সাল পুইলানি সিমি সারি সামু ফনাজাকা ভিডিও কনফারেন্সনি বিসিংটি অমিসিনি খবজাক হাস্তে রকন তিনি ব নৈসিবা রাসাই রেজাকনি ব গবাং পুইলা খেপনি রং রেখা অবনি লগি লগি ব বেবাক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমসাই রকনি কামি হামক্রাই মন্ত্রী রক বাই বিজেপি রামজিনী সামুং সারি টি সামান তুই ককলাম্ব সালাইকা মন্ত্রী সাকা অপুইলা খেপনি রং রেমানি নাহার মুখা সামুং টাংমানি সালসিবানী বিসিং ইয়াগুলনি রং রি রানানি ব তাইব সাকা এম জি এন রেগান সারিতিসা সুকনা বাকি বিসিক থামনি ব গবাং জরা নাংখা ফিয়া বিজেপি রামজি হাক্তর গনাঙ্গি সালসানি বিসঙ্গন চল খেলাই জাকা বিজেপি রামজিনী সামুং টাংমানি ইয়াগুলনি রং রাও সি বাংরে জাকা তাবুকনি সিমি হাক্তরনি কাইসাসুক হাস্তেও ফানো ইয়াগুলনি রং খক থামরে থামরানি বাংয়া অংলাক কামি হামকারী মন্ত্রী সাকা অ তাংবুতাং চারিটি সানা বাকি রাংনি মূসা বিয়াল অংলাক স্রাই স্রাই খ্লাই সুকনা বাকি ফেস অথেন্টিকেশন জিও টেগিং ন খবই কটালকু টাংসেপ ফনাং সুকনানি সাকা ফান রেজাকা ভারতনি আসুক ফাংবাই খনানি সিমি কেরালানি কুশুয় সালনি রমুই ব্রিক্স উমেন্স ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানো বরী তাইসরাই হামক্রাই কক সংলাইনক সাকা ব্রিক্স আদং হাক্তনি হাফংনি উমর গনাং তাংফাং রক অ পান্ডাও মানজাগনে বরক জুদা জুদাও ব্রী রকন ফান গনাংতাই বরকনি অজা উংমুংন তুই কগলাম সালাইনে কিসাসক বরক নাংকুক নাংসুকমাও সুবা লাইমা তাইব বাংরেনা তুই কক বিটি রকন অ কগলাম ব সালাইনে পান্ডাও নাইকুল মুংতাই ব্রী রক অজা উংথানি মানজুক মুং ব্রী রকন ডিজিটাল তাই রং থঙ্গ খপনানি দারা খামারি তাই নবা টিবার ফেরমুঙ্গ নাইমুথাং তাই চামুং কাহামো ব্রী রকনি সামুংন তুই ককবিটি রক অ কগলাম ব সালাই জাগানো এআই এবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কমথিংনা এবা নাইকুল মুংনি ইয়াপ্রিন তুই রাষ্ট্রসংঘনি পুইলা

এবাক ভারতনি তাংরা হিম ঘনরাজ ভট্টাচার্য আর কুবুনি বিসিং ব কক নারেখা সপ্তসী দেব আকসং ফিফা ওয়ার্ল্ড কাপনি রাউন্ড অফ সিক্সটিনি জরা সংজাকনো রোগী তিন হরনি তাই খনাফুংনি আইদ্রব কাইনি ম্যাচ এংনাই ফুলিয়া ম্যাচ ভারতনি জরানো রোগী তিন হরনি দামসি সাতামুই সতি থামসি সাতামফ্রু ব্রাজিল বাই নরওয়েনি থাইমুং নাই আবুনি ইয়াগুলো ম্যাচ এংনাই ভারতনি জরানো রোগী খনাফুং আইদ্রবনি দামসি বা তামুই সতি থামসি তামফ্রু মেক্সিকো বা ইংল্যান্ডনি বদল থাইনে

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় এবার এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি বা ভিভিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে আজ তিনি 25,000 কোটিরও বেশি টাকার প্রথম কিস্তি হিসেবে দিয়েছেন। পাশাপাশি তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিভিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিন মধ্যে দেওয়া যায়। তিনি বলেন, ভিভিজি রামজি আইন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি প্রকল্প MGNREGA থেকে সফলভাবে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, MGNREGA সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিভিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই চালু করা হয়েছে। এই আইনের আওতায় আগামী 5 বছরে 2,86,00,000 পঞ্চায়েতে 7,05,00,000 টাকার বেশি বিনিয়োগ করা হবে, যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। প্রাথমিক অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী জানান, প্রথম সপ্তাহেই বহু গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ভিভিজি রামজির অধীনে গড়ে প্রায় 10% মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এখন দেশের কোনো রাজ্যেই দৈনিক মজুরি 300 টাকার নিচে থাকবে না। মন্ত্রী আরও আশ্বাস দেন যে এই প্রকল্প বাস্তবায়নে তহবিলের কোনো অভাব হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফেস অথেন্টিফিকেশন, জিও ট্যাগিং সহ আধুনিক প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি স্থান নেই এবং সরকার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সম্পদ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলায় এক পের মা কে নাম শীর্ষক

অনুষ্ঠান উদযাপন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, মেলায় প্রতিদিন প্রায় 1000 গাছের চারা বিতরণ করা হবে। তিনি জানান, 7 দিনব্যাপী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে মেলায় স্টলের জন্য টিকিট বণ্টন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও খার্চি মেলায় ফুড কোর্ট থাকবে। মেলার দিনগুলোতে যাতে প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ সামিল হতে পারেন, তার জন্য বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকেরা এ বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা মত বিনিময় করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হলো প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার এ বিষয়ে পাওয়া পরামর্শগুলো তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে চারাগাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং সকলকে আরও বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতার লক্ষ্যে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চন্দ, সভাপতি বাবুল রায় প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য এই কনক্লেভের স্থানটি আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি চলমান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভকে ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বিনিয়োগ নির্ভর উন্নয়নের যাত্রায় একটি মাইলফলকে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমু ট্রেন পরিষেবা সূচনা করেন। এর মধ্যে দিয়ে NF রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা সূচনা হল। আগরতলা থেকে করিমগঞ্জ ট্রেন নম্বর 7567975680 রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা 1টায় করিমগঞ্জ পৌঁছবে। আবার দুপুর 1:30 করিমগঞ্জ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, AI পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আগামীকাল সুইজারল্যান্ডে জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন AI গভর্নেন্স হল রাষ্ট্রসংঘের একটি সর্বজনীন ও বহু অংশীদার ভিত্তিক মঞ্চ, যা সাধারণ পরিষদের 79/325 নম্বর প্রস্তাবের আওতায় গঠিত হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচারের

হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহাঅভিযান পিএম কুসুম প্রকল্প ঊনকোটি জেলাতেও সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার ঊনকোটি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানান, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিজেপি গোমতী জেলা কমিটির নবনির্বাচিত সদস্য সদস্যদের আজ উদয়পুরের জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগের পৌরোহিত্যে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, প্রদেশ সদস্য সমীর চক্রবর্তী সহ জেলা কমিটির 44 জন কার্যকর্তা উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সময়সূচি অনুযায়ী আজ রাতে ও আগামীকাল ভোরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতীয় সময় আজ রাত 1:30 ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পরবর্তী ম্যাচে ভারতীয় সময় আগামীকাল ভোর 5:30 মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের দ্বিতীয় খেলায় আজ জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 1-0 শিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের আজ একটি খেলা হয়। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 6 উইকেটে কৈলাসহরকে পরাজিত করে। বিলোনিয়া বৃষ্টির কারণে উদয়পুর ও সোনামুড়া খেলাটি পরিত্যক্ত হয়। এদিকে প্লেট পুলে উদয়পুরে অনুষ্ঠিত একমাত্র খেলায় কমলপুর 37 রানে কাঞ্চনপুরকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা এবার এক পের মাকে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমু ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ, মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, বলছেন প্রণয় কুমার রায় বর্মণ।

সৃষ্টির উষাকালে মানুষ ছিল আদিম প্রকৃতি মায়ের স্নেহের মানিক। তার বালসুলভ চপলতায় প্রকৃতি মায়ের দিনাতিপাত হতো অতি আনন্দে। অরণ্য মায়ের কোলেই তার জীবনলীলা সংঘটিত হতো। কিন্তু মানব সভ্যতার উন্মেষের সঙ্গে সঙ্গে মানুষ ক্রমে ক্রমে অরণ্য মায়ের সান্নিধ্য ছেড়ে বহু দূরে চলে এসেছে। অরণ্যের স্নেহের আঁচল, তার শীতল ছায়া আজ অনেক দূর অতীতের স্মৃতিকথা হয়ে আছে। এখানেই যদি দুঃখের পরিসমাপ্তি ঘটত তাহলে ভালোই হতো, কিন্তু না, সভ্য মানুষ এখানে থেমে না থেকে বিজ্ঞানের অস্ত্রে বলিয়ান হয়ে নিত্য নতুন নগরীর সৃষ্টি করছে।

আর নিষ্ঠুরভাবে অরণ্য ধ্বংসলীলায় মেতে উঠেছে। ইট কাঠের গোড়া প্রাণহীন শহরে জীবনকে সে তার নিজের সঙ্গী করে নিয়েছে। কিন্তু এই আর্টিফিশিয়াল জীবন যে মানব সভ্যতাকে নিশ্চিত বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে আর কারোর মনে কোনো সন্দেহ নেই। মানব সভ্যতা যতটা বিস্তার লাভ করছে, তার সঙ্গে সমানুপাতিক হারে চলছে নিত্য নতুন কলকারখানা সৃষ্টি। বিশেষত শিল্প বিপ্লবের হাত ধরে পরবর্তী 200 বছরে দেশে দেশে এই সৃষ্টির যেন মহাযজ্ঞ চলছে। ভোগ্যপণ্যের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাওয়ার ফলে স্বভাবতই মানুষের সুখ স্বাচ্ছন্দ্যও বৃদ্ধি পেয়েছে। আমাদের এই প্রাচীন দেশ ভারতবর্ষ এই একই পথের পথিক। সনাতন ভারতের ত্যাগের মহিমা ছেড়ে আমরাও পশ্চিমী ভোগবাদের অতি বিশ্বস্ত স্থাবক হয়ে পড়েছি। অতি স্বাভাবিকভাবেই কলকারখানার প্রয়োজন আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, আর এই ভোগবাদ আমাদের দিন দিন নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কারণ কলকারখানার ক্রমপ্রসার আমাদের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। মানুষও প্রাণীদের জীবনে পরিবেশের একটা অতি গুরুত্বপূর্ণ প্রভাব বর্তমান। প্রতিকূল পরিবেশ মানুষের প্রাণধারণের পক্ষে অতি বিপজ্জনক এবং তার বিনাশের সম্ভাবনাই প্রবল। দুর্ভাগ্যের ব্যাপার যে সব কিছু বুঝবার পরও মানুষ তার জীবন ধারণের অনুকূল পরিবেশকে প্রতিকূল করে তুলছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সীমাহীন উন্নতি মানুষকে আজ এই সংকটের মুখে টেনে নিয়ে এসেছে। পরিবেশ বলতে আমরা বুঝি প্রধানত জল, বায়ু ও মাটি। বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস ও উর্বর জমি মানুষের জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় 3টি উপাদান। কিন্তু শিল্পের প্রসার এই 3টিকেই দূষিত করে তুলছে। কলকারখানা নির্গত ধোঁয়া প্রতিদিন আমরা নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছি, ফলে বিভিন্ন রকম শ্বাসপ্রশ্বাস জনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, যেমন এজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি। শহর ও শহরতলিগুলোর যেখানে কলকারখানার আধিক্য বেশি, সেখানে এ ধরনের রোগের প্রাদুর্ভাবও বেশি। কলকারখানাগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে কয়লা পোড়ানো হয়, আর সেই কুণ্ডলী পাকানো ঘন কালো ধোঁয়ায় থাকে প্রচুর পরিমাণে কার্বন গ্যাস। তাছাড়া পেট্রোলিয়াম পদার্থের দহনেও প্রচুর পরিমাণে কার্বন গ্যাস নির্গত হয়। এই কার্বন গ্যাস বায়ু দূষণের একটি প্রধানতম কারণ এবং দিন দিন পরিবেশে এর পরিমাণ বেড়েই চলেছে, যা নাকি অত্যন্ত বিপজ্জনক ঘটনা। এছাড়া অনেক কলকারখানায় প্রচুর রাসায়নিক দ্রব্য তৈরি হয়, যার থেকে নির্গত হয় সালফার ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাসটিও বায়ু দূষণের অন্যতম আরেক প্রধান কারণ। এইভাবে পরিবেশ দূষণের ফলশ্রুতি হিসেবে আবহমণ্ডলের গুরুতর পরিবর্তন সাধিত হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। ওজন স্তরের ক্ষতি হচ্ছে, খরা অথবা অকাল বর্ষণ অনিয়মিত বা প্রয়োজনের অতিরিক্ত চাইতে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া প্রাকৃতিক বিপর্যয় কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। এসিড রেইন এর ফলে ভূমির অপরিসীম ক্ষতি হচ্ছে, ফলে কোথাও কোথাও দেখা দিচ্ছে খাদ্যাভাব। বেশিরভাগ কলকারখানা গড়ে উঠে দেশের প্রধান প্রধান নদীসমূহের পার্শ্ববর্তী অঞ্চলকে কেন্দ্র করে। কাপড়ের কল, চটকল, কাগজ কল, চিনি কল এবং চামড়ার কারখানাগুলোর বর্জ্য পদার্থ নদীতে গিয়ে পড়ে, ফলে ওইসব নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। ভারতবর্ষের মতো বিরাট দেশে এখনও অনেক ভাগ লোকের কাছে এই নদ নদীর জল হচ্ছে একমাত্র ভরসা। তাছাড়া এ ধরনের দূষণ মাছের পক্ষেও অত্যন্ত বিপজ্জনক এবং এতে দিন দিন মাছের উৎপাদনও হ্রাস পাচ্ছে। বর্তমানকালে জৈব সারের পরিবর্তে কারখানায় উৎপাদিত অজৈব সারের ক্রমাগত ব্যবহার জমির প্রকৃতি ও উৎপাদন শক্তির প্রচণ্ড রকম পরিবর্তন করে চলেছে। এই অজৈব সার পরিবেশের দূষণের মাত্রাকে বাড়িয়ে তুলছে। বিশেষত নাইট্রোজেন ঘটিত সার সমূহ এই দোষে বেশি দুষ্ট। এছাড়া কৃষি জমিতে কীটনাশক ওষুধ ব্যবহারের ফলে ফসলের পক্ষে ক্ষতিকর পোকামাকড়ের সাথে সাথে উপকারী কীটপতঙ্গ সমূহ নষ্ট হয়ে যায়। বৃষ্টির সময় জলে ধুয়ে ওই কীটনাশক পদার্থের একটা অংশ পার্শ্ববর্তী জলাশয়গুলোতে গিয়ে পড়ে এবং ওইগুলোকে দূষিত করে ফেলে।

অটোমোবাইল দূষণ নিয়েও চারিদিকে অনেক আলোচনা পর্যালোচনা শোনা যায়। মোটর কার থেকে নির্গত ধোঁয়াতে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যা নাকি মানব স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। আর সবচাইতে বাজে ব্যাপার হচ্ছে কতগুলো গাড়ি যেগুলো থেকে সাংঘাতিক রকম কালো ধোঁয়া বের হয় এবং রাস্তাঘাটে ওই সব গাড়ির উপস্থিতি আমাদের জীবনকালকে সংক্ষিপ্ত করতে যেন বদ্ধপরিকর বলেই মনে হয়। ওই সব গাড়ির চালক বা মালিকদের এ নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তাদের একমাত্র ধ্যানজ্ঞান হচ্ছে মুনাফা। পরিবেশ দূষণের খারাপ ফল থেকে ওদেরও মুক্তি নেই। আমাদের ত্রিপুরা রাজ্যে এক ধরনের পরিবেশ দূষণ খুবই চোখে পড়ে। শহরের রাস্তাগুলোতে ডাস্টবিনের সংখ্যা খুবই কম। যে যার বাড়ির ময়লা রাস্তা এনে ফেলে রাখেন, তারপর সেগুলো পচে এবং অন্যদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ডাস্টবিনের বন্দোবস্ত না থাকলে যে যার বাড়ির ময়লা নিজ নিজ বাড়িতে গর্ত করে অতি সহজেই পুঁতে রাখতে পারেন। এটা সর্বৈব সত্য যে সুস্থ জীবন ধারণের জন্য পরিবেশকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখা ভীষণ জরুরি। কিন্তু তাই বলে কলকারখানাকে বা মোটর গাড়ির চলাচল তো আর বন্ধ করে দেওয়া যায় না। কিন্তু এও ঠিক যে পরিবেশকে সুন্দর, স্বাভাবিক ও দূষণমুক্ত রাখতে না পারলে সভ্যতার ধ্বংস অনিবার্য। সৌরজগতে 8টি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী নামক গ্রহেই প্রাণের উৎপত্তি ও বিকাশ ঘটেছে। এই গ্রহকে বলা হয় নীল গ্রহ। শুধুমাত্র পৃথিবীতেই মানুষের বসবাস রয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম মানুষকে এখানেই বাস করতে হবে। এই বাস্তব সত্যিটাই তো ভুলে যাই আমরা। প্রকৃতিকে বাদ দিয়ে মানুষ কীভাবে বাঁচবে? গত 100 বছরে পৃথিবীর লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা প্রায় 7.8 বিলিয়ন, অর্থাৎ 780 কোটি। জনসংখ্যার এই বিপুল বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতির উপর। অন্ন, বস্ত্র, বাসস্থান, জ্বালানি, স্বাস্থ্য, পরিবেশ, পরিবহন প্রভৃতি চাহিদা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে। পরিবেশ দূষণ মারাত্মকভাবে বেড়ে গেছে। একটি হিসেবে দেখা গেছে গত 100 বছরে পৃথিবীতে যে পরিমাণ অরণ্য ধ্বংস হয়েছে তা এর আগের 9000 বছরে সংঘটিত হয়েছিল। গত 50 বছরে আমাজনের 17% বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। ভূমিক্ষয়, বন্যা এবং হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুল চিরতরে হারিয়ে গেছে। ধ্বংস হয়েছে জৈব বৈচিত্র্যের ভারসাম্য। বেড়ে গেছে বিশ্ব উষ্ণায়ন। 1950 সালে যেখানে পৃথিবীতে শহরাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা ছিল 75 কোটি, তা ব্যাপক বৃদ্ধি পেয়ে 2025 সালে হয়েছে 420 কোটি। বিশ্বজুড়ে নগরায়নের এই বিশাল পরিমাণে বৃদ্ধির ফলে চিরতরে হারিয়ে গেছে বহু বনাঞ্চল। এই ভয়াবহ চিত্র কল্পনা করেই রবীন্দ্রনাথ ঠাকুর উদাত্ত আহ্বান রেখেছিলেন, দাও ফিরে সেই অরণ্য, লও এ নগর।

পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল মানব জীবনে পরিবেশ দূষণের প্রভাব, বললেন প্রণয় কুমার রায় বর্মণ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে।

গানটি শুনলেন দ্য গ্রেট গ্যাম্বলার ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে সওদাগর ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কৌতুক নকশা আদালত ভণ্ডুল, অংশগ্রহণে রবি ঘোষ ও অন্যান্যরা।

0: কোর্টে কাজ আরম্ভ হচ্ছে, নেন শুরু করুন।
1: আসামি রামলাল বঙ্গ হাজির, আসামি রামলাল বঙ্গ হাজির।
0: হ্যাঁ রামদল,
2: আগে ইয়ে কেটে লাল।
0: ঠিক আছে রামলাল, তা উত্তর দিচ্ছ না কেন?
2: আগে উনি কি চোখের মাথা খেয়েছেন?
0: তার মানে
2: নাকের ফ্রন্টেই তো স্ট্যান্ডিং আছে, তবু চেঁচাবার কি মানে হয়?
0: এটাই আদালতের নিয়ম।
2: চেঁচানো আদালতের নিয়ম?
0: ইয়েস। তুমি হাজির কিনা তাই বলো। আস্তে আস্তে আস্তে, এত জোরে চেঁচাচ্ছ কেন? এটা কি চেঁচাবার জায়গা?
2: বারে আপনি তো বললেন আদালতে চেঁচাবার নিয়ম।
0: আমি যখন বলবো তখন চিৎকার করে জবাব দেবে, নাহলে আস্তে বলবে।
2: স্যার আপনি কি মোটর গাড়ির গিয়ার?
1: হুজুর আপনার সঙ্গে ইয়ার কি মারছে?
2: না তোমার বয়স নিয়ে ইয়ার কি মারবো, মাকড়া কোথাকার।
1: চুপ চুপ।
0: অর্ডার অর্ডার
2: অর্ডার অর্ডার।
0: এই তোমাকে কি অর্ডার বলতে বলেছে?
2: না মানে আপনাকে একটু হেল্পিং করছিলাম আর কি।
0: কিচ্ছু করতে হবে না, মনে রাখবে তুমি আসামি।
2: আগে আমি কারো স্বামী নই।
0: আরে স্বামী নয় বলা হচ্ছে আসামি, বাংলা বোঝো না?
2: হ্যাঁ বুঝি, স্বামী আর আসামি একই কথা।
0: তার মানে
2: স্বামীর আগে যদি আহ বলা হয় তাহলেই আসামি।
1: চপ চপ চপ। হুজুর চপ বলছে।
2: আপনাকে নয় হুজুর, ওই উকিলটাকে, ওটা একটা মাকড়া।
1: হুজুর মাকড়া বলছে।
0: ওহ, এরা দুজনে মিলে আমাকে পাগল করে দেবে।
2: এবার কালি পাগল হব, পাগল পাগল।
1: চপ
2: এই চপ। হুপ হুপ করলো কে?
1: হুজুর আপনাকে হনুমান বলছে হুজুর।
0: দেখো রামধন।
2: আগে রামলাল।
0: ঠিক আছে দেখো রামলাল, বেজে বাদ আমি করলে লক আপে পাঠিয়ে দেবো।
2: আগে না হুজুর।
0: তাহলে যা যা।
2: জীব
0: কি বলে?
2: কেউ হাঁচলে স্যার জীব বলতে হয়, ছোটবেলায় শিখেছি।
0: কে শিখিয়েছে শুনি?
2: সে মানে অনেক কথা স্যার, সে 1936 সালে, জানেন না 36 না 34 না না 37 সালে, হ্যাঁ 37 সালে আমি যখন বরিশালে, না বরিশাল না বর্ষেতে, না না বর্ষেও নয়, বইচিতে, বইচিতে, হ্যাঁ বইচিতে, আমার মেজমামি বুঝলেন, না না না মেজমামি তো নয়, মেজশালী, মেজশালী তো নয়, মায়ের মেজননদের, না না না না মেজননদ তো নয়, মেজ জায়েজ স্যার।
1: পুলিশ?
2: হ্যাঁ স্যার। আর করবো না হুজুর, আর করবো না। এই কান বলছি
0: মনে থাকবে?
2: হ্যাঁ সে আমি বলতে পারছি না হুজুর।
0: তার মানে
2: ওই শ্রী শ্রী গুরুদেব বলেছিলেন, ওরে মন হলো বাঁদরের মতন, সে কি কারো বসে থাকে? তুই বল না, সরি মানে আপনি বলুন স্যার।
0: বাস বাস, আর একদম বাজে কথা নয়। উকিল বাবু শপথ বাক্য পাঠ করান, বলুন।
1: ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি।
2: দূর
1: দূর মানে?
2: যাকে জানি।

0: না, তার নামে শপথ করবো কি করে?
1: তুমি ঈশ্বর জানো না?
0: না, আপনি জানেন?
1: না তো। উকিল বাবু আপনি জানেন?
2: না তো।
1: এই রে গেঁড়া কলে পড়া গেল।
0: তাহলে স্যার আমি বাড়ি যাই।
1: বাড়ি যাবে কি? উকিল বাবু ঈশ্বর মাইনাস করে শপথ বাক্য পাঠ করেন।
2: বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: কি বলতে হবে?
2: ওরে বাবা, যা বলবে সত্য বলবে।
0: দাঁড়ান দাঁড়ান, সত্য সম্বন্ধে আমার একটা ইলেকট্রিফিকেশন দরকার।
2: এখন লোডশেডিং চলছে, ইলেকট্রিফিকেশন সম্ভব না।
1: আরে ধুর, ও ক্ল্যারিফিকেশন চাইছে, মানে ব্যাখ্যা চাইছে।
2: কিসের ব্যাখ্যা হুজুর?
1: কিসের ব্যাখ্যা চাও?
0: আগে সত্য কি হুজুর?
1: উইল বাবু সত্য কি বলে দিন।
2: চাচা আপন প্রাণ বাঁচা, এই কথা স্মরণ রাখিয়া যাহা বলা হয় তাহাই সত্য।
0: এক্স্যাক্টলি দে বটির মাঠ। এবার বলুন তো সত্যের স্থান কোথায়? মাকড়া জানে না। আমি বলছি সত্যের স্থান হচ্ছে রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে, কেরানিদের ছুটির দরখাস্তে, ইনকাম ট্যাক্স রিটার্নে, কোন কোন সংবাদপত্রে এবং প্রেমিক প্রেমিকার প্রথম আলাপে। এবং
1: আর এবং এ দরকার নেই।
0: ঠিক আছে স্যার।
1: এবার উকিল বাবু যা বলছেন তোতা পাখির মতন আওড়ে যাও।
0: ঠিক আছে,
1: নইলে সোজা শ্রীঘরে চালান করে দেবো।
0: না না স্যার, শ্রীঘরে যাবো না স্যার, এই ঘরে আমার খুব ভালো লাগছে।
1: ঠিক আছে উকিল বাবু, প্রসিড
0: প্রসিড।
1: এই তুমি বলে গেলো?
0: বলবো না স্যার।
1: না না, আমার কথা তুমি রিপিট করবে না।
0: একদম না।
1: না উকিল বাবু, হা করে দাঁড়িয়ে আছেন কেন? শপথ বাক্য পাঠ করান।
2: যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না।
2: ঠিক আছে হুজুর।
0: ঠিক আছে হুজুর।
1: ঠিক আছে মানে ও তো উল্টো শপথ নিল।
0: মাকড়া কোথাকার,
1: মাকড়া কোথাকার।
2: যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
0: যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া সত্য বলিব না।
1: কি হচ্ছে? কি
0: গুলিয়ে আছে হুজুর?
1: ঠিক আছে আমার সঙ্গে বলো।
0: বল,
1: যাহা বলিব সত্য বলিব,
0: যাহা বলিব সত্য বলিব।
1: ঠিক আছে, ওতেই হবে।
0: হ্যাঁ ওতেই হবে, চলো মাকড়া কোথাকার।
2: হুজুর আবার মাকড়া বলছে।
1: বারবার মাকড়া বলছো কেন?
0: ঠিক আছে স্যার, এবার থেকে কাঁকড়া বলবো
1: না। কিচ্ছু বলবে না।
0: বলবো না?
1: না। প্রসিড
0: প্রসিড। হ্যাঁ ঠিক আছে বলুন। হ্যাঁ,
2: তোমার নাম কি? কি হলো, জবাব দাও। হুজুর আসামি উত্তর দিচ্ছে না।
1: এই উত্তর দিচ্ছ না কেন?
0: এই তো বললেন কিছু বলবে না।
1: আরে বাবা, বাজে কথা বলবে না, কিন্তু জেরার জবাব দেবে।
0: স্যার আপনারা বড় কমপ্লিমেন্টারি কথা বলেন।
1: কমপ্লিমেন্টারি কথা আবার কি?
2: হুজুর ওটা কন্ট্রাডিক্টরি হবে।
1: এই তুমি একদম ইংরেজি বলবে না, এই তোমাদের মতো লোকের জন্যই না দেশ থেকে ইংরেজি উঠে যাচ্ছে না। বলো তোমার নাম কি?
0: ছোটবেলায় রামু, পরে রামধন, স্কুলে ইয়ে কেটে রামলাল।
2: আহ, এত কথা তোমায় কে বলতে বলেছে?
0: আগে স্যার আমার নামের পেছনে হিস্টিরি আছে, সেটা বলবো না স্যার?
2: হিস্টিরিয়া নয়, হিস্ট্রি।
0: হ্যাঁ হিস্টিরি, এখন হিস্টিরিয়া হয়ে গেছে।
2: হুজুর আসামি বড্ড বাজে কথা বলছে,
1: আপনিও তো কথা বাড়াচ্ছেন। নাও প্রসিড,
0: নাও প্রসিড।
1: আবার
0: না স্যার, ভুল হয়ে গেছে স্যার, মিস্টেক স্যার।
1: উকিল বাবু হা করে দাঁড়িয়ে আছেন কেন, জেরা করুন।
2: আপনি কি জাতি?
0: বজ্জাতি।
2: সেটা আবার কি?
0: ছোটবেলায় সংস্কৃত সন্ধিটা পড়া হয়নি বুঝি, খালি লিঙ্গ নিয়ে নাড়াচাড়া হয়েছে।
2: হুজুর হুজুর আবার বাজে কথা বলছে।
1: এই রামধন
0: কেটে লাল।
1: ঠিক আছে ঠিক আছে রামলাল, স্পষ্ট করে বলো তুমি কি জাতি?
0: আগে বদ প্লাস জাতি, বজ্জাতি।
1: বজ্জাতি, বজ্জাতি আবার জাত হয় না?
0: আগে হ্যাঁ মানুষ মানেই এখন বদ, তাই মনুষ্য যদি না বলে বলা উচিত বজ্জাতি।
1: অন্য প্রশ্ন করুন।
2: বাবার নাম কি?
0: কোন বাবা?
2: কোন বাবা মানে?
0: আগে গুঁতোর চোটে বাবা না জন্মদাতা বাবা?
2: জন্মদাতা বাবা।
0: গয়া গঙ্গা।
2: গয়া গঙ্গা আবার কি নাম?
0: নাম হতে যাবে কেন, বাবা গয়া গঙ্গা।
2: ও তার মানে মৃত?
0: ইয়েস দশরথ।
2: বাপের নাম দশরথ, ছেলের নাম রাম। বা
0: হুজুর উনি বা বললেন কেন?
1: এই আপনি বা বললেন কেন?
2: না মিলিয়ে মিলিয়ে নাম রেখেছে তো তাই বললো।
0: তাহলে আপনার বাপের কি?
2: হুজুর বাপ তুলছে।
1: এই এবার থেকে কেউ কারো বাপ তুলবে না।
0: নাও প্রসিড।
1: আবার
0: না সরি স্যার, হ্যাঁ আপনি লেট করছিলেন তো তাই বলে দিলাম।
1: না বলবে না। নাও প্রসিড।
2: নিবাস কোথায়?
0: এখন এখানে।
2: দূর বলি, থাকা হয় কোথায়?
0: ঘরে।
2: কি জ্বালা, ঠিকানাটা কি?
0: ক্যানিং এর গাদধারার মোড়।
1: তোমার বিরুদ্ধে কি অভিযোগ জানো?
0: আমি কি গণৎকার?
1: তোর মশাই অভিযোগটা শুনিয়ে দিন না, তাড়াতাড়ি করুন, আমার বাথরুম পেয়েছি।
0: ছোট না বড়?
1: সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নাও প্রসিড
0: প্রসিড।
2: আপনি গত 13 জুলাই শামবাজার একটা বাসের ওপর বোমা ছড়ে
0: উদো গেড়ে কোথাকারে?
2: হুজুর আসামি যা তা বলছে।
0: হুজুর যা তা নয়, যা তাই বলছি, মানে যাহা সত্য তাহাই বলছি।
1: রাম
0: লাল।
1: ঠিক আছে ঠিক আছে, তুমি কোর্টের নিয়ম বিরুদ্ধ কাজ করছো।
0: কি নিয়ম বিরুদ্ধ কাজ করেছি স্যার?
1: কোর্টের নিয়ম, তোমাকে যা জিজ্ঞাসাবাদ করা হবে শুধু তার জবাব দেবে, ফালতু কথা একটাও বলবে না।
0: আগে জিজ্ঞাসাবাদ যদি রং হয় তাহলে জবাব।

0: আদরে
1: ইহা বলিব সত্য বলিব শপথের মানে কি হলো স্যার?
0: মুখে মুখে তক্ক করবে না, যা বলা হচ্ছে তাই করো। নাও প্রসিড
1: প্রসিড। না ঠিক আছে,
2: গত 13 জুলাই পুলিশ আপনাকে দু হাতে দুটো বোমা সমেত শামবাজারের মোড় থেকে গ্রেপ্তার করে।
1: আগে গ্রেপ্তার করে ঠিকই, কিন্তু তখন আমার দু হাতে ওই ইয়ে ছিল না।
2: কি ছিল না?
1: বোমা ছিল না।
2: তবে কি ছিল? আনন্দ নাড়ু?
1: না, তখন আমার দু হাতে ছিল দুটি বেল, আমার গিন্নির নিজের হাতে পোঁতা গাছের বেল।
2: হুজুর আবার ইয়ারকি মারছে, কি হচ্ছে কি রাম?
1: আগে কেটে লাল।
0: আরে বাবা ঠিক আছে ঠিক আছে, উকিল বাবু যা জিজ্ঞেস করছেন তার জবাব দিচ্ছ না কেন?
1: আগে জবাব তো দিচ্ছিলাম স্যার। হ্যাঁ, তখন আমার হাতে ছিল দুটো বেল। হ্যাঁ, মেয়ে শ্বশুরে যাচ্ছিলাম তো বেল দুটো হাতে নিয়ে।
0: বিহাই বাড়িতে কেউ বেল হাতে যায়?
1: আগে যাই হুজুর, বিয়ানের কষ্ট কাঠিন্য তো, তাই জন্য যাচ্ছিলাম দুটো নিয়ে।
2: আপনার মেয়ের শ্বশুর বাড়ি কোথায়?
1: নিয়ারিং শামবাজার মোড়।
2: শামবাজারের পাঁচ পাতার মোড়ে যখন বাসে আগুন লাগে তখন বোমা হাতে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে?
1: বাসে আগুন লাগে কি করে?
2: আপনার বোমার খায়।
1: তাহলে বাসে আগুন লাগার পরেও আমার হাতে দুটো থাকে কি করে? মাকড়া।
2: চুপ, ওটা অন্য বোমা।
1: অন্য বোমা? মুখ দেখো, যেন বাঁদরের খোমা।
2: স্যার স্যার আবার খারাপ কথা বলছে।
0: আচ্ছা রামনলাল, কি হচ্ছে?
1: কি করবো হুজুর, বেলকে যারা বোমা হবে তারা সত্যিকারের বোমাকে কি ভাববে বলুন?
0: দেখো তুমি যদি ঠিক ঠিক জবাব না দাও।
1: আমি ঠিক ঠিক জবাব দিচ্ছি হুজুর, তাহলে ব্যাপারটা আপনাকে খুলে বলি শুনুন। হ্যাঁ, আপনার মাথায় স্যার গোবরটা কম আছে, আপনি বুঝবেন। হ্যাঁ না বলছি শুন না। হ্যাঁ স্যার শুনুন।
0: কি বলো?
1: না না আমি ভুল হয়ে গেছে বলছি আপনাকে, শুনুন আপনি শুনুন ভালো করে। কি সাংঘাতিক কাণ্ড স্যার, জানেন তো আমি শিয়ালদায় একটা বাস থেকে যেমন নেমেছি দেখি কি পাঁচ মাথার মোড়ে বিরাট গোলমাল, একটা দোতলা বাস স্যার দাউ দাউ করে জ্বলছে। স্যার বাসটা পুড়ছে তো, নানা রকম আওয়াজ, তাই আপনাকে শোনাচ্ছিলাম।
0: ঠিক আছে, তারপর কি হলো তাই বলো।
1: তা স্যার আমার খুব তাড়া ছিল বুঝলেন, রাস্তার লোকদের বারণ না শুনে যেমনি স্যার রাস্তাটা পার হতে গেলাম না, অমনি পুলিশ আমায় খপাত করে ধরে ফেললো। কি অন্যায় বলুন স্যার।
0: পুলিশ কি বললো?
1: পুলিশ আমায় বললো স্যার, এই হাতেও দুটো কি? আমি বললাম স্যার বেল। পুলিশ বলল বেল কি হবে? আমি বললাম মেয়ের শাশুড়ি কষ্টকাঠিন্য ভুগছেন তাই জন্য নিয়ে যাচ্ছি আর কি।
0: তারপর পুলিশ কি বললে?
1: পুলিশ স্যার কিচ্ছু বললো না, আমার হাত থেকে বেল দুটো স্যার কেড়ে নিল, তারপর নিজেদের মধ্যে কি সব গুজগুজ ফুসফুস গুজগুজ করে কথাবার্তা বললো, তারপর স্যার আমার হাতে গোল গোল কিনা দুটো ধরিয়ে দিল।
0: পুলিশ দুটো গোল গোল কি ধরিয়ে দিল তোমার হাতে?
1: বোমা। হ্যাঁ বোমা বোমা বোমা।
0: কি করে জানলে ও দুটো বোমা?
1: আমি আর জানলাম কোথায়, আপনারা তো আমাকে যা বললেন আমি তাই বললাম।
2: নিন এখন সামলাং ঠেলা, যে বেল দুটো আপনার হাতে ছিল সেগুলো গেল কোথায়?
1: সেগুলো পুলিশ নিয়ে চলে গেল। কত করে স্যার প্রেয়ার করলুম ফেরত দিল না।
2: কিন্তু আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে যে আপনি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিলেন।
1: এই দেখুন, দেখলেন স্যার? হ্যাঁ, একটু আগে বললেন বোমা দুটো আমার হাতে ছিল, এখন বলছে ব্যাগে। তাছাড়া আমার কাছে কোনো ব্যাগই ছিল না। এই উকিলটা স্যার একদম একটা গেঁড়ে।
2: ইওর অনার, আমায় গেঁড়ে বলছে?
0: এই গেঁড়ে বলবে না।
1: তাহলে কি বলবো স্যার?
0: শুদ্ধ ভাষায় কিছু বলো, এটা কোর্ট।
1: তাহলে বৃষ বলি স্যার?
0: কি উকিল বাবু, বৃষ বলবে?
2: হ্যাঁ না স্যার, বৃষ মানে ষাঁড়।
0: তাহলে বৃষ বলবে না।
1: তাহলে উল্লুক বলি?
2: না।
1: কাউ?
2: না।
1: এলিফ্যান্ট?
0: এলিফ্যান্টটা মেনে নিই। আপনার দল বেশ বড় জন্তুর সঙ্গে তুলনা করেছে।
2: আই অবজেক্ট, পশুর সঙ্গে আমার তুলনা করবে?
0: রামবাবু আর একটু ওপরে উঠতে পারো না?
1: নিশ্চয়ই হুজুর, আপনি বলে আমি কত উঁচুতে যেতে পারি? স্যার আমি ওর সঙ্গে শকুনির তুলনা করবো।
0: কি উকিল বাবু, শকুনি চলবে?
2: নো,
0: চলবে না।
1: তাহলে জলে নেমে যাই, জলহস্তি চলবে?
2: হুজুর এটা কোর্ট রুম না অন্য কিছু,
1: এটা চিড়িয়াখানা।
2: কন্টেম্পট অফ কোর্ট।
1: এই বেশি ইংরেজি ধরবি না, বুড়ি ফাঁসিয়ে দেবো।
2: এই হাত বাজাও না তুই।
1: এই আমাকে ঠিক আছে, অর্ডার অর্ডার।
0: কি হচ্ছে নাকি? আপনারা দুজনে কি কোর্টে নিয়ম ভঙ্গ করবেন?
1: আমি নিয়ম ভঙ্গ করলাম? হ্যাঁ, আপনি তো সমুদ্রকে সত্যি কথা বলতে বললেন। হ্যাঁ, আপনার উকিল বাবু অনর্গ মিথ্যে বলে যাচ্ছে।
0: তার মানে তুমি বলতে চাও আমার কোর্টে কোনো নিয়ম নেই?
1: তা আমি জানি না হুজুর, কিন্তু আসল মালদের পুলিশ ধরতে না পেরে আমাকে হাজতে চালান করে দিল, বেলকে বোমায় পরিণত করলো। আপনি তো পেতলের রাধিকার মতন বসে আছেন তখন থেকে।
2: হুজুর আপনাকেও যা তা বলছে।
1: বেশ করছে, এই তুই চুপ কর।
2: তুই তো কারি করছে।
0: ও আমি আর পাচ্ছি না।
1: স্যার আপনি বাথরুমে ঘুরে আসুন।
0: না আমি আর ঘুরে আসবো না, কোর্ট মুলতুবি রইল, কবে আবার বসবে আমি জানি না।
1: মগের মুলুক পেয়েছে? হ্যাঁ আমাকে ফাঁসিয়ে দিয়ে কোর্ট মুলতুবি।
2: হুজুর খুশি মতো
0: চাকরি
3: করবো বিচার হয়ে যায়, বেল ছিল বোমা হলো, গোলে মালে গোলে মালে বিচার হয়ে যায়, বেল ছিল বোমা।

0: এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে গিটার, শিল্পী ছিলেন দেবব্রত মল্লিক। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট।
1: Spotlight. This is Akashvani. In the program Spotlight,

গানটি শুনলেন দেবাশিসের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী রোহিণী।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন দেবাশিস ও রোহিণী। অনুষ্ঠানের সবশেষ শিল্পী রোহিণী।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ছিলেন রোহিণী ও দেবাশিস, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা।

আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 শুভাষিত অনুষ্ঠানে শুনবেন চৈতন্য চরিতামৃত থেকে পাঠ, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 ককবরক অনুষ্ঠান, 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 দেশবন্দনা শুনবেন পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী, 9:30 বাংলা আধুনিক গান, 10:00 হিন্দি ছায়াছবির গান, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নগুল, 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:40 লোকগীতি শিল্পী অনিতা সাহা, 1:50 নজরুলগীতির শিল্পী রুমা চক্রবর্তী, 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।

5:45 চাকমা গানের শিল্পী পৃথ্বীরাজ চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থির আসর, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্র, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন রুমা চক্রবর্তীর কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রমা দাস, 9:30 কর্মখালী দুঃখিত আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি, আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 95% এবং 54%। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03। জয় হিন্দ।